আকাশ বাড়ি বিলোনিয়া। আজ সোমবার 15 জুন 2026 খ্রিস্টাব্দ, 31শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:04 হয়ে 45 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন।

0: আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, অধিবেশনের শুরুতেই শুনুন অমৃতবাণী। আজ শুনুন ঠাকুর অনুকূল চন্দ্রদেবের বাণী থেকে পাঠ।
1: অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে।

ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত, যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত অ্যাটাচড হও, আর তাদেরই স্বীকার করো যারা তাঁকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তাড়াও, যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না, আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায়ই রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়, তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির

ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল, ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না।

শুনলেন অমৃতবাণী। আজ শুনলেন ঠাকুর অনুকূল চন্দ্রদেবের বাণী থেকে পাঠ, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন সুরঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ককবর্গের তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ংনি খরাং।

আকাশবাণী আগরতলা, তিনি তাংশাল, তালক্রান তালনি শালনিচিবা শালমারি, চিবরিরা থামচিবা তিপরা বিশিক, জোন তালনি শালচিবা শালমারি, নৈশাই নেচিদক ইংরেজি বিশি, চিনিয় পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রে মিটার্স, এবার শাসাই নৈরা দক চিচক কিলো হারচ আওয়াইত যতনি ফাচিং ফুঙ্ক চাং জরানি খাকা হামিয়া ফারে তাবুক চ্যাং জগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরা আও চং তিনি ব খালাইন শালব্রুমনি হায় কক কাহাম তিনি কক কাহাম চং খালাইন মহাত্মা গান্ধী সাইকলামানি গগ্র বসাকা হায়ংহা ফিলজাকমা হাই নং বনি টংমংন ফিলি মেন খা বেলজাক রক এবা খা কেবেল রক বুইন নাকার মানিয়া বুইন নাকার নাখে খা কুয়ার অংনা নাংনাই শাক তরখে ন ফান গনাং অঙ্গি মানিয়া বখানি ফানছে নাঙ্গ শাক নি বরম ন খাতি হুই তংথাইকলায় তামনি হনমালে আ বরম ন জন ওয়াইসে ওয়াইসালে চিনি লংমানো গুজুগ দিশাউই তলাঙ্গ শালব্রম ন স্রংদি সরংমুংনি বিশিং তৈন নং বসকাঙ্গি থাঙ্গি মান্নাই অমহাইকে গরং অংদি এবা স্রংদি জেফুরু গাহামখে বানচিনানি এবা থাঙ্গি তংনানি মান্নাতেখে নিনি পৈতন নিনি ওয়ান সুকমা নিনি ওয়ান সুকমা

0: ke korang ungo omo hakeno nini a korang no nini shamu ungi tango nini shamu no oloke nung kaham ungmano abo shini jago ani tong tani ari kazakri ani tong tani nashik mung unka nashilma kri hamjagmo ashik jara Zeng Kanalakya Mahatma Gandhi Shai Kalang Maniko Dinini Gokka Hammo Tabu Kanalayana Lai Thang Jag Lai Bu Maniko Dai Dinini Gok Rok
1: Au Dini Zeng Shaimara Dini Hai Shalo Bisiburum No World Elder Abuse Awareness Day Eba Keba Hayung Chakra Rokno Chatok Jagmani Abuno Kasunano Tine Aoimung Shal Palajagi Tongo Te Abuno Kare Dini Hai Shalo Bishibrumno Global Wine Day Abakaba Nobar Sengje Hama Langmanamani Oboni Shal Palajagi Tongo Te Abuno Kare Dini Hai Shalo No 1854 Vishiwo Kolkata wo East India Company ni chai tokma bai Presidency College shnam jago. Aw gei asuk jara to khana lagya tini ni je nangkuk mani kok no tini kisa moito khlai lai mung tai tabu khana lai na sang shakham ni kok. Shakhamo sang khana lai na salbrum brum himmani bishing tui sini. Shago tamu tamu benefits man abono tine kisi sa kok. Salbrum brum fung eba keba sharigo 30 minutes eba 30 minutes gya keba 30 minutes himma ni bishing tui sini shago belaino sini shak ni je organ rok belaino joba jumano aborok nkha sini heart health eba sini bakha kaham tongo tai Sengje langmanamani fus-fus Abuni je shamung khlaitani bo chobacho mano himmani bisingti Ke abuno karei sini shakni ujon rokno eba hilikmani aborokno wit thik tonthani bo belaikhino chobao Tai abuno karei salbrum himmani bisingti Sengje salbrum kutui mani rok jamani aborokni Theke sini shago je hamya ungmani aborok no control toni bo Tai sini blood pressure high ungmani aborok nobo control khlaio tai abono kare bkhani wana marong nobo eba bkhani chap rong no holiribo tai abono kare stroke tabudi chalo sang nogo stroke ngi thimani rok umor kabang simia umor kisa borok rok bahaino sikla jaslogam hai sikla rok bahaino stroke rok ngi nei Achum chat thai mani rok nukun ke abo hai rok no control khlayo. Tai abono kare umor ang manobo komiro. Seng joto no tabuk ni omolo umor rok no seng kisa romoi tonna ni bagai chai tok layo. Ke abo hongkang ke seng him mani bising te sini umor je bang mani obo rok no seng kisa holiri toni mano. Tai sini shak ni je diabetes eba sugar bemar je. Tabuk ni shal logo seng nogo nogo no khoroksa ya khoroksa borok rok ungjakma rok seng nukjago ke oborok no bahaino sugar je ungjakma ne ba diabetes seng jamo ne obono bahaino control khlayo tai abono kare sini shakni thilai shumani sirni je lama thilai shumani lama no kaham ke toni wa ba thilai shutani wo kaham ke thilai shut na bagai joba churuo abono kare bo cancer hai bemarok ungmarok no bahaino kasuo tai abono kare anti aging ni chamung khlayo tai hojom ni phan bahaino sungno bangriwo tai sini muituni phan no bahaino bangriwo tai abono kare bo sini shak ni juda juda bemarok no kasuo ke haini bagai sing joraman ke fungo hayake ba sharigon chak bai thangni bagai 30 minutes eba 30 minutes sing himnani nang nai গাছক জরা সংখানা লাইকা তিনি সাকামনি কক হিমমানো তৈনেই থাইজা থাইনি কক
0: আশেক জরা তৈ চানা লাইকা সাকাম করাইনি কক তাবো খানা লাইন হোক বানি কক তিনি হোক বানি কক চানা লাইন মশ কাইমেনানো গে কক আও চং মশন যতন সিনিও তাই মশ চং মৈসঙ্গে যাও মশনি ককন সাকাই গবং মা ফিয়া মশন সঙ্গ পদরে পদ খাই যাও অবনে কিসা সঙ্গ সালাই না মশ দেন তাই যত মই সংমা রোগ তাই মশ চাকা আঙ্গাকাই চিনি সাজাক দো ক্যান্সার বেমারক হাই বেমার কত রকমানুছে হামফো মশ তঙ্গ অ্যান্টি অক্সিডেন্ট তাই মশ ভিটামিন সি তঙ্গ তাই মশ আইরন ব মানথক হনে সাজাক দো তাই মশ ভিটামিন ই ব তঙ্গ আপনি বাগেন যেন মশ চানা নাগ হনে যে শাক আমজগনে কেরেন রোগ সাও হোক বাণী রায়দাতে মশনি পদরে পদ জাত দঙ্গ অবনিবিসিংহ জি ফোর ভ্যারাইটি অবহাঙ্কায় বেলাইখেন কাহাম অঙ্গ তাই আবন ফালেই যে হোক বা খাইনের বড় রাংথং রাগ্রিমানো আবনি বাগেন অ মশন চিনি হাসতেও বেলাইখেন কাইমানি নকজাগ মশ কাইমানি জড়াঙ্কা মে বাই জুন তাল অতাল ল কাইমেন খাকাই মশ বেলেখেন চাও হনে সাজাক দঙ্গ তাই মশ কাইনে নিহিতাই কানি থিগেই মুসকি গরান দকচি শের তাই পটাস দকচি শের তাই ইউরিয়া দকচি শের খাইয়ে সঙ্গ রইমানো তাই পইলানো আলচুয়াই হা সবক সবক খাই মা তন্না নাংনাই হা কিসা সমসুমু সুমু তাই হাচিং কিসা হা গনাং গাই বেলাইখেন চাকো গন সাজাক তো তৈব থাকিয়া বাড়ি এবার খেত না নাংনাই অমা হাইকে কাই খাকাই মস চাও হনে সাও তাইব সাতাই খেলাইও জরা জরাও তৈ সবই তন্নই মান খা আমতে হাই খেত এবার বাড়ি হিঙ্গে যাও তাই ওলো নাংফুরো হুঙ্কাকাই আর তৈন ফিয়গে রহরনানি অমহাই হিঙ্গাইতেই ব চাকো গহনে সাজাক দঙ্গ যেন পইলানো মশন সারিব কাইমানো তাই লাইন বাই লাইন খাইব নালা খাই কাইমানো আমহাইকাই কাইনানি হানগা হাঙ্গাকাই যেন মশন দোপ সাজাগা খাইয়ে বসলেই সারি কাইনে নাংনাই তাই ওলো তাল খাকচা হায়াকা বা সাল নেচি আবিসিংকে সঙ্গ ফাংসারানো ফুয়ে যে সঙ্গ কাইনানি হামা জায়গা থাঙে কাইমানো অবন কারিব যেন লাইন বাই লাইন খাইব মশন কাইমানো তাই সারি কাইনানি হিঙ্কাই আপুর হুঙ্কাই সঙ্গ থাপলা এবার হাচিং হা দালুগে সারনা নাংনাই অমহাইকে নাইকানি খাইমানি আগুলো যেন মশনি ফাংসারানো রাগ্রানি বাকে যেন হা পমরানা নাংনাই হা পমরবাই মানে ওলো যেন জাবরা ববরা করে খাই আফাং তনা নাংনাই ওলো হঙ্কাই যেন মশ বুবার বারফুর হঙ্কাই মশন তৈ রুফুরো কিসা কল খাইরানা নাংনাই বুবার জরিয়ানি বাকে আফর চং মতাইসা ইয়া ফাঙ পটাস রেমানো ববার জরিয়া আংনানি বাকে অমহাইকে নাইকানি খাইকে চং তালথাম হ্যাঁকা বা তালনি খাকসা রগনো মশ চং খাগৈ চাইমানো হ্যাঁকা বা যে বড় রং মশ কাই বংনি রাংথং রাগ্রানো মসঙ্গ বরক বংনি হাতি রগ বংনি মশ ফালি রাংথং রাগ্রিমানো আশেক জরা চং খালাইকা তিনি হোক বারো মশ কাইমানোর কক তাবো খানা লাইনে কক থমরক

0: আও তিনি নি কক্ঠুম পইলাও নিয়া ফ দঙ্গ তিনি নি সিমি সাল সিসিনি সালমারি জরার টেপানিয়া ব্লকনি হাবানক বসকাঙ্গ সালথামনি বাকই লুকু হামক্রাই শিবির সংজা জাগানো অ শিবির হাস্তে হাফাংনি তাই কেন্দ্র হাফাংনি জোদা জোদা হামক্রাই গনাং তাংবো তাংরগ্ন তৈনাই সেব্র জাগানো আবনো কারিব শিবির এস সি এস টি মেরিজ সার্টিফিকেট আধার আয়ুষ্মান কার্ড রক বহাইন রাগানো তাই আবনো কারি জোদা জোদা সার্টিফিকেট বহাইন ইয়াফার জাগানো ওখাই তিনি নিসিমি সালথাম সালরমুই ও শিবির যত্ন ফাইনি সেব সাব নানা বাকি কম কাইসাও সাকলাই যাক্ষা
1: আনি আগব অমহাইন অবহাই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তৈফাংবাই কেন্দ্র হাফাংনি বিশি চিনে পৌমানোরগী হাস্তেনি যত ঠাই রগন জনকল্যাণ শিবির হেকাবা লোক হামক্রাই শিবির সংসার জাগাই দঙ্গ মিয়ানি সিমি চেঙের জাখা অবহাই আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন অব অঙ্গানে ইতালনি সালচিত সালমারি জরা
0: আও ইংকে আবনকারী লুকুরকনি টংক চাং তাই বাইব চারিন মথাঙ্গই তন্না বাকি খোয়াই মহকুমানি ভারত বাংলাদেশ আরিনি বারা মিটার র কিসিসা লুকুরকনি থাংলাই সুথানি মানা বক্সিন জাখা ও মানা বক্সিন মুং জরা সাকলাই জাখা সানজা এবার হর দাম চারনি সিমি তাইনি ফুংনি দাম বা জরা ও সাকলাই যাক জরা ও তুমুং ন খরক বানি সাই গবাং বরক ওয়াইসাবাই থাংলাই সুখলাইকে তাই বরকনি ইয়াগ তুমুং ন সাইকেল চেইন লাথা তাই কুবুক মানই তাই পের নাই হাই আবাহাই মানি রক তুমুং ন তৈজাক রক্ষে মানজাকে বরকনি সাকাও গরাক মাজরা রাজাকনাই হিনি বহাইন সাকলাই জাকা ও দাগিমুং বসকাং জুলাই তালনি সাল চিসিনি এবার সতেরো তারিখ জরা ফ্রাং জাগি টংান হিনে সাকলাই জাকা গে সাবরক ও দাগিমুংনি ফাতরা টংনাই আবো হংকে নাংকুক জাক দর আবহাই সাকামিয়া নখুনি বরক তুবুং ন থাংনা নাং টংখাঙ্কে বরকনি সাকাও ও দাগিমুং টংলাক তাই হাস্তে পুলিশ সুপার নি এবার খেবা হাংকর নাইকল ফাংনি গসিমুং মানজাক অবহাই নাংকুক জাক সামুঙ্গ গদাল জাক বরক রক বহাইন অ দাগিমুংনি ফাতর তঙানো তাই পুলিশ সিআরপিএফ বিএসএফ বরক বহাইন অ দাগিমুংনি ফাতর তঙানি সাকলাই জাকা

tahu hake haina hai abo haina ta ke sha tongo abo hunkai korbuk mohokomani bharat bangladesh ari amchayo bo haino 300 meter ewa tham ra meter bo haino obo haino lokorokni thanglai suthani kisisa mana boxin jaka abo hunke jora hange sajakka sanja dam dok nisimi taine phungni dam dok jora ge o jora chaklai jakni bisingo or bo haino খরক পানি চাই কবাং বরক তুমুং বুথুপ কে তংখে এবা থাংলাই সুখলাই কে এবা ইয়াকো দা শেং লাঠা সাইকেল চেইন এবা পেরনাইজার মানে আবহাই বুমারক তংখাংকে বরকনি সাকাও বহাইনো গ্রাক মাজরা রাজাক নাই হেনে সাকলাই জাকা তাই আপনকারে পুলিশ বাহিনী সিআরপিএফ বিএসএফ বরক সিমিন ও জরা সাজাকনি বিশিঙ্গ আর থাংলাই সুখলাই মাননাই তাই আপনকারে তুমুং সাকামে নুখুনে বরক নাঙ্কুক মানে বাকি নখনা নাঙি টংখে বরকনি সাকাও বাহিন ও দাগিমুং

0: saklay jaka borograi dani phatara tongna hin saklay jaka o jora hangai baskang julai talni sal chitham eba 13 tarik jora sak phunang jak tongan hne kobu kaiso saklay jaka
1: abahina aniya go bo kaiso tongo abo hangai sipai jala jela jela dong aruni hangkor dagi phang কমকাশাও শাকলাই জিকা হর্নি দাম চারনি সিমি ফুঙাই দাম বাজরা থাংলাই সুখাইনাই লোকরগনি ভাজি কেশাসে মানা বক্সিন জাখা বরমি তঙ্কচাং তন্নানি ননা হারাইনি অবহঙ্কাই বি এন এস এস 2023 163 এক ন কেব খরক বানি লাই বুথুপ খাই কক সালাই মাংলা হায়কাবা থাংলা সুখাই মাংলা তাই দাসেং এবা কবুক মানে তাই পেখাক জাংনাই মানের লগে তৈ মাংলা তাই অবরক দাগিমুনি বিশিং যে কলাইয়া বরক ওখা প্যারা মিলিটারি তাই নাইমথাং সেবক খাইনাই র পুলিশ র তাই পুলিশ সুপার তাই দরনাগে সা খামনগো থাকাই তাই কেরঙ্গ সেবক খাইনাই বরক ও দাগিমুনি বিশিং খবজা খালাম যে বড়ক ও সাকলাই যাক দাগিমুন গসিউন হারিয়া বরং কেরংনি রাইজাতেই মাজরা বেরজাগোন ও দাগিমুং দা নৈশাই নিচিদক তালনি ই জুন তাল জরা
0: আও হাইকেতাবুক সং ককথম খানাবাইকেবা সেবগ বরকতলাংমানি ক খানালায়নে সেবগ বরকতলাংমানি ক গ আনিয়া ফাউতং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নি বিশিং গ বেবাগৈ বুকচা চকথাই অ্যাপেন্টিস নি বাগৈ তলাং জাকনাই 7150 জন আবনি বাগৈ অনলাইন নি বিশিং তৈ কইলাই ইয়াচাক জাগৈ তং অব তিনি ন পাইথাক শালমারি অবনি বাকি কয়লাই রানী বাকি কেন্ডিডেট নি উমর না নাই 28 এবার 28 বছর নি বিশিঙ্গ তাই খাতিজাক বসং বাকি তাই কিসিসা গবাং ফানো চৌগানো অবনি বাকি তাল দরমাইরে জাগানো 15,000 খাইনে বা 15,000 খাইনে অব বিশিসা নি বাকি কন্ট্রাক্ট নি বিশিং তৈ তালাং জাক নাই মুচুং নাই লোক রকন তিনি নি বিশিঙ্গ ন তিনি শারীরিক দাম বানি বিশিঙ্গ ন অনলাইনে বিশিঙ্গ ফর্ম ফিল আপ খাইনানি বাকি সাকলাই জাখা আও হিংকে ইসং আসুক জরা তো খানা লাইকা সেবক বরক তালাং মানে

라오 조쿠지 더 동샤마리 디니니 탐지탐 디그리 셀시어스 데 카마니 느지바 디그리 셀시어스 니 가나가니 화자 카이몽니 꺼고 샤클라이 자카 ধলাই নর্থ ত্রিপুরা গোমতি তাই সাউথ ডিস্ট্রিক্ট ফেরাঙ্ক গই ওয়াতে ওয়াইমানো তাই গবাং কখাই ওয়াতে মানে ফানো আমি হেনে হজাক খাই যাকা তাই তেব কবুং খাই ওয়াতে ওয়াইমানো অবহঙ্কা খাই যত হাসতে নি যত জেলাওনো আশেক জরা নম্বর দেবানী ক খনাবাই খা তাব খনাবাই না রচাব মো

0: তাই কিসা জরানে ওলো না খানা পায় না, সংস্কৃত তাই হিন্দি কক বাই কক তমা দিল্লি কেন্দ্র নি আওয়াই খেলাই যা।
1: এতক্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল ককবরকে তথ্য নির্ভর অনুষ্ঠান হায়ংনি খরাং, আকাশবাণী বিলোনিয়া। এখন অনুষ্ঠান পরিচিতি। শ্রোতা বন্ধুরা, একটু পরেই সকাল সাতটায় প্রভাতী তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে শুনবেন। 7:25, 7:35 এবং 7:40 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককব্রক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। গীতালি অনুষ্ঠানের রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45 শিল্পী প্রণব দাস। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত সকাল 8:00, 8:15 আজকের কবিতা অনুষ্ঠানে স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি করবেন পাঠভবন উদয়পুরের পঞ্চম শ্রেণীর ছাত্র সময়ুক্ত পাল। এই অনুষ্ঠানের পরে দোলনচাপা অনুষ্ঠানে নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 8:30 চিলড্রেন্স কর্নারে শিশুমেলা শুনবেন। 9:00 দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন, 9:05 গানে গানে অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। সকাল 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 10:05 শুনবেন দেশবন্ধন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। সকাল 10:30 সারগাম অনুষ্ঠানে শুনবেন সেতারবাদন শিল্পী পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। সকাল 11:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ 11:05 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। বেলা 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আবারও এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 2:00 মিড ডে নিউজ শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। 2:15 সাহিত্য পাঠের আসরে শুনবেন গল্প বলবান জামাতা, পাঠে সুদীপ্ত চক্রবর্তী, শুনবেন এর তৃতীয় ভাগ। 2:30 আমিনারি অনুষ্ঠানে শুনবেন সুরমালিকা অনুষ্ঠান, শুনবেন বাংলা আধুনিক গান। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিন, 3:05 বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। পাঁচটায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 5:10 জীবনের গল্প শুনবেন। এই অনুষ্ঠানের পরেই অবকাশ রঞ্জনী অনুষ্ঠান, শুনবেন পূর্ণ হিন্দি ছায়াছবির গান। লোকসঙ্গীত শুনবেন 5:45। সন্ধ্যে 6:00 ককবরক অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনবেন লাইভ অনুষ্ঠান সানজা কাহাম। 6:30 খেতে খামারে অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনবেন আলোচনা বিষয় গ্রামীণ অর্থনীতির উন্নয়নে

ভূমিকা এ প্রসঙ্গে আলোচনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ অনুষ্ঠানের পরেই শুনবেন সকাল সন্ধ্যে সাতটায় অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন অনুষ্ঠান স্বচ্ছ ত্রিপুরা সবুজ ত্রিপুরা। এই অনুষ্ঠান 7:35, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী অনুষ্ঠান। 8:30 বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান জানা অজানা। বিষয় এ মাসের বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সৌরভ দাস এবং জয়িতা দত্ত।

9:05 সালে অনুষ্ঠানে শুনবেন বাংলা গান, 9:30 শুনবেন অনুষ্ঠান মাঠে ময়দানে, 10:00 বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, 10:30 অনুষ্ঠান সূচি জানিয়ে শেষ হবে অধিবেশন। শুনলেন অনুষ্ঠান পরিচিতি।

নমস্কার শ্রোতা বন্ধুরা, দিনের শুরু বলে দেয় সারাদিন কেমন যাবে, তাই জন্য সকাল সকাল উঠে পড়া এবং অবশ্যই দিনের কাজের প্রস্তুতি, সকালবেলা সেরে নেওয়া, সারাদিনের কাজ যেন ভালো হয়। তো আজকে যে কাজেই বেরোবেন, সবার কাজে সফলতার কামনা করে শুরু করছি আজকের আজ সকালের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, প্রথমেই অতীত ইতিহাসের পাতা। আজ 15ই জুন। আজকের দিনে ইতিহাসে অনেক ঘটনা, বহুল ঘটনা রয়েছে। প্রথমে জেনে নিই সে সম্পর্কে। 1708 সালের আজকের তারিখ, ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলনরত স্কটল্যান্ডের স্বাধীনতাকামীদেরকে কঠোরভাবে দমন করা হয়। আমেরিকার বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন 1752 সালে। 1759-এর আজকের তারিখ, ঔরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে আরোহণ করেন। জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হিসেবে অভিষিক্ত হন 1808 সালের 15ই জুন। 15ই জুন 1854 সাল, কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়। জাপানে ভূমিকম্পে এবং জলোচ্ছ্বাসে 27,000 লোকের সলিল সমাধি হয় 1896 সালের এই তারিখেই। 1904 সালের আজকের তারিখ, নিউ ইয়র্কে জাহাজ ডুবে 12,000 পর্যটকের মৃত্যু হয়। আজকের দিনেই 1908 সালে কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়। নাৎসি বাহিনীর হাতে প্যারির পতন ঘটে 1941 সালে। বর্ধমান বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1960 সালের আজকের দিনেই। আজকে যাদের জন্ম তাদের মধ্যে, 1884 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা এবং বুদ্ধিজীবী তারকনাথ দাস, 1884 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1899 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ভাস্কর, চিত্রশিল্পী এবং ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি দেবীপ্রসাদ রায়চৌধুরী। নোবেলজয়ী মার্কিন চিকিৎসক টমাস হাকল ওয়েলার 1915 সালের এই দিনেই জন্মগ্রহণ করেন। 1929 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং নেপথ্য কণ্ঠশিল্পী সুরাইয়া জামাল শেখ। বাংলাদেশের অভিনেত্রী

সাভানা 1952 সালের এদিনে জন্মগ্রহণ করেন। আজকের দিনে আমরা যাদেরকে হারিয়েছি তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একাদশ রাষ্ট্রপতি জেমস কে পোক 1849 সালের এদিনেই ইহলোক ত্যাগ করেন। আজকের দিনে আমরা হারিয়েছি 1983 সালে কবি শ্রীরঙ্গম শ্রীনিবাস রাওকে। ভারতের বিপ্লবী সমাজতন্ত্রী দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তারাপদ লাহিড়ী 1986 সালের এদিনেই ইহলোক ত্যাগ করেন। প্রাবন্ধিক রবীন্দ্র গবেষক এবং সমাজকর্মী রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী 1988 সালের এদিনেই মৃত্যুবরণ করেন। প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং প্রাবন্ধিক অমলেন্দু চক্রবর্তী 2009 সালের এদিনেই ইহলোক ত্যাগ করেন।

শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় আমরা জানলাম অনেক অজানা তথ্য যা অতীতে ঘটে গেছে। আসলে ঘটনাবহুল আমাদের প্রত্যেকেরই জীবন, তাই জন্য সকাল সকাল যখন আমরা ঘুম থেকে উঠি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যেন সকলের মঙ্গল হয়, যেন ঈশ্বর আমাদেরকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন। কারণ তিনিই তো বিপদহন্তা, তিনিই তো বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। আর বিপদের বন্ধু মানে ঈশ্বরকে বলা যায়, কারণ প্রকৃত বন্ধু তিনি একমাত্র যিনি বিপদে আপদে আমাদের সবার সঙ্গে সহায় হন। আসুন শুনি আজকের গান।

বৃদ্ধি এবং তাদের অধিকার রক্ষার জন্যই এই দিবসটি পালনের উদ্দেশ্য। প্রবীণদের প্রতি সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার করা এবং তাদের জন্য একটি নিরাপদ এবং মর্যাদাপূর্ণ সমাজ নিশ্চিত করাই এর লক্ষ্য। 2006 সালের প্রথম এই দিবসটি চালু হয়। পরবর্তীতে 2011 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। 2026 সালের অর্থাৎ এবছরের এই দিবসটি পালনের মূল প্রতিপাদ্য হল সচেতনতার ঊর্ধ্বে প্রবীণ নির্যাতন প্রতিরোধকে কার্যকর করা, বিয়ন্ড অ্যাওয়ারনেস মেকিং এল্ডার অ্যাবিউস প্রিভেনশন ওয়ার্ক। এই প্রতিপাদ্যটি সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রবীণদের সুরক্ষা মর্যাদা এবং আইনি অধিকার নিশ্চিত করতে সমাজকে বাস্তব এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। আসুন আমরা সবাই মিলে প্রবীণদের জন্য ভাবি এবং অবশ্যই তারা যেন কোনো কারণেও নির্যাতিত না হন, অসম্মানিত না হন, সেদিকে আমরা নজর রাখি এবং সচেতন হই। অফিসে যেখানে প্রবীণদের আনাগোনা বেশি, যেখানে তারা যাবেন, অফিসে হোক, দোকানপাটে হোক, রাস্তায় হোক, সড়কে হোক, বাড়িঘরে হোক, সর্বত্রই যেন তাদের সম্মান সুনিশ্চিত থাকে এবং তাদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা সেটা যেন আমাদের পাথে হয়। তাহলেই আজকের এই দিবসটি পালনের উদ্দেশ্য সফল হবে।

শ্রোতা বন্ধুরা, আকাশবাণী আমাদের প্রাণের কথা বলে। আকাশবাণী অবশ্যই আপনাদের মনোরঞ্জনে সকাল থেকে রাত অবধি নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। বর্তমানে সারা দেশে আকাশবাণীর প্রায় 591টির সম্প্রচার কেন্দ্র রয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ এই সরকারি বেতার সংস্থাটি 24 ঘন্টাই বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে, যেখানে লাইভ নিউজ, বিবিধ ভারতী আঞ্চলিক ভাষার অনুষ্ঠান সহ বিভিন্ন ভাষায় খেলা, বিনোদন, স্বাস্থ্য, শিক্ষা মতো বিষয়গুলো নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। ইন্টারনেটের মাধ্যমে এখন খুব সহজেই সরাসরি দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে আকাশবাণীর অনুষ্ঠান উপভোগ করা যায়। আকাশবাণীর নিজস্ব যে অ্যাপ রয়েছে নিউজ অন এআইআর, এই অ্যাপে ডাউনলোড করে অবশ্যই সেখানে সার্চ অপশানে গিয়ে আপনার পছন্দের আকাশবাণীর নাম লিখলেই চলে আসবে আপনার মোবাইলে, মুঠোফোনে আপনার প্রিয় আকাশবাণীর কেন্দ্র, এবং সেখানে শুনতে পাবেন বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্রিক অনুষ্ঠান এবং অবশ্যই আপনার পছন্দের অনুষ্ঠান। আকাশবাণীর সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে মনে হয় বর্ষা এসে যাচ্ছে, আর বর্ষার শুরুতেই যদি আমরা এই বৃষ্টি বা বর্ষাকে নিয়ে সচেতন থাকি, তাহলে হয়তো আমাদের যে বর্ষার ঋতুর যে ভয়াবহতা, সেটা থেকে আমরা নিজেদেরকে অনেকটা দূরে রাখতে পারি। কারণ বিগত বছরগুলোতে বর্ষার জল জমে কী হয়েছে সে সম্পর্কে আমরা সবাই কম বেশি সচেতন, আর বর্ষার যে অসুখ বিসুখ রয়েছে সে সম্পর্কেও সবাইকে সচেতন থাকতে হয়, বিশেষ করে মা এবং শিশুদের বেলায়। বর্ষাকালে আর্দ্র আবহাওয়া এবং জলজমাট পরিবেশ মা এবং শিশুর উভয়ের জন্যই বিভিন্ন সংক্রমণ ব্যাধি

ডেকে নিয়ে আসতে পারে, যেমন সর্দি, কাশি, ডেঙ্গু, ম্যালেরিয়া, ত্বকের অ্যালার্জি বা ডায়রিয়ার মতো, টাইফয়েডের মতো অবস্থাও হতে পারে। সে কারণে এই সময় সুস্থ থাকতে সঠিক পুষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা, মশার উপদ্রব থেকে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। তাই বিশেষ করে শিশুদের বেলায় শিশুকে সর্বদা শুকনো, আরামদায়ক সুতির পোশাকে রাখতে হবে, ভেজা কাপড় বা ডাইপার দ্রুত বদলে দিতে হবে, প্রতিদিন হালকা গরম জল দিয়ে স্নান করানো, স্নানের পর ভালো করে শরীর মুছে দেওয়া অত্যন্ত জরুরি। শিশুকে ফোটানো ঠান্ডা করা জল পান করাতে হবে, বাইরের বা বাসি খাবার এড়িয়ে চলতে হবে, বুকের দুধ পান করানো চালিয়ে যেতে হবে, আর অবশ্যই মাকে সুস্থ থাকতে হবে। সেক্ষেত্রে মায়ের যত্ন অত্যন্ত জরুরি। শরীরে শক্তি বজায় রাখতে এবং সংক্রমণ এড়াতে তাজা এবং পুষ্টিকর খাবার খেতে হবে, দিনে 2 থেকে 2.5 লিটার ফোটানো জল পান করতে হবে, অবশ্যই নিজেকে হাইড্রেট রাখতে হবে, ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে মশারি টাঙিয়ে ঘুমোতে হবে, ফুল হাতা ফুল প্যান্ট পরতে হবে, বাড়ির আশপাশে জল জমতে দেওয়া যাবে না, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে এবং অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। মা এবং শিশু সুরক্ষায় যদি আমরা নজর দিই, তাহলে অবশ্যই এই বর্ষার সময় তাদের শরীর সুস্থ থাকবে এবং অবশ্যই আমরা নিজেদেরকেও সুস্থ রাখতে পারি। তাই জন্য বর্ষার সময় বিশেষ করে যেখানে জল জমে সেই দিকটা প্রতি নজর রাখতে হবে, যেন জল না জমে, জল জমে মশার যেন উদ্ভব না হয়, মশার যেন বংশবৃদ্ধি না হয় সেদিকে নজর রাখতে হবে।

শ্রোতা বন্ধুরা, শুনছেন আজকের অনুষ্ঠান। এবারে কর্মখালী সংক্রান্ত তথ্য। দেশে কর্মসংস্থানের বৃহত্তম ঠিকানা আমরা অনেকেই মনে করি ভারতীয় রেল। নিয়মিতই জারি থাকে নিয়োগ প্রক্রিয়া। এই মুহূর্তে সারা দেশের বিভিন্ন রেল জোনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেশজুড়ে ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত পাঠাতে বলা হয়েছে। কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনে বিশেষ করে দক্ষিণ পূর্ব মধ্য রেলেও এ ধরনের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 1,079টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, আইটিআই পাস, বয়স অনূর্ধ্ব 24 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 18 জুন। মেধাভিত্তিক বাছাইকৃতদের ইন্টারভিউর তারিখ কল লেটার কেন্দ্র কল লেটারে জানানো হবে। অন্য রেলওয়ে বা মন্ত্রকের জন্য অনলাইনে দরখাস্ত পাঠানোর সুবিধা রয়েছে। ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে। প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী কেবলমাত্র যে কোনো একটি ডিসিপ্লিন বা ট্রেডের জন্য অনলাইনে এদের রেল মন্ত্রকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করতে পারেন 18 জুনের মধ্যে। অর্থাৎ অনলাইনে আবেদন করার শেষ তারিখ 18 জুন। যদি কোনো প্রার্থী একাধিক ট্রেড বা ডিসিপ্লিনের জন্য আবেদন করেন, তার সমস্ত আবেদন বাতিল করা হবে। একইভাবে একাধিক ডিভিশনেও আবেদন করা যাবে না। অধিকতর পেশাগত যোগ্যতা যথা বিই, বিটেক, এমবিএ, এমসিএ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বিবেচনা করা হবে না। সময়ে সময়ে প্রযোজ্য ভারত সরকারের নির্দেশাবলী অনুসারে ট্রেড এবং অবস্থানের জন্য প্রযোজ্য মতো প্রতি মাসে নির্ধারিত হারে স্টাইপেন্ড দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যাবলী পেয়ে যাবেন ইন্ডিয়ান রেলওয়ে বা কেন্দ্রীয় মন্ত্রকের ওয়েবসাইটে অ্যাপ্রেন্টিস ট্যাবে। অনলাইনে আবেদন করার পদ্ধতিও পেয়ে যাবেন এদের ওয়েবসাইটে।

প্রয়োজনে ইমেইল আইডি চালু করা, অনলাইনে দরখাস্ত পাঠানো, দরখাস্ত পূরণ করার কৌশল, ইন্টারনেটের ব্যাংকিংয়ের মাধ্যমে পরীক্ষা ফি পাঠানো, লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং বিগত সময়ে এ ধরনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেয়ে যেতে পারেন। কর্মখালী শুনলেন।

শ্রোতা বন্ধুরা, আইন প্রবেশিকা পরীক্ষা বোর্ড 2026 ভারতীয় নাগরিকদের কাছ থেকে আইন প্রবেশিকা পরীক্ষা 2026-এ অংশগ্রহণের জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করেছে। আবেদনকারীরা আইন প্রবেশিকা পরীক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল https://lwb.tripura.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারেন। সাইটটি আবারও বলছি, https://leeb.tripura.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ওয়েব পোর্টাল পরিদর্শন করতে পারেন। অনলাইন আবেদন শুরু হয়েছে ইতিমধ্যেই, 5 জুন 2026 ইংরেজি থেকে। এই আবেদন অনলাইন আবেদন করার তারিখ শেষ হবে 19 জুন 2026 ইংরেজি পর্যন্ত। আইন পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা 2026-এর সম্ভাব্য সময়সূচি জুলাই 2026-এর দ্বিতীয় সপ্তাহ। অনলাইন আবেদন করার পূর্বে প্রার্থীদের জন্য তথ্যাবলী, ইনফরমেশান ফর দ্য ক্যান্ডিডেটস, মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো অসুবিধার সম্মুখীন হলে প্রথমে হেল্পলাইন নম্বর 6033522068 যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে পরবর্তীতে ইমেইল হেল্পডেস্কে যোগাযোগ করতে পারেন।

শ্রোতা বন্ধুরা, যেতে যেতে টুকরো খবর। ইরান যুদ্ধের কারণে অবরুদ্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী। এই আন্তর্জাতিক জলপথ বন্ধ থাকায় ধাক্কা খেয়েছে বিশ্বের জ্বালানি বাণিজ্য। দিন দিন বেড়েই চলেছে অপরিশোধিত তেলের দাম। এমত অবস্থায় এবার হরমুজ নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান। মস্কোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সোমবার এক বিবৃতিতে প্রকাশ করে জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, তবে এই জলসীমা থেকে যাতায়াতের ক্ষেত্রে কিছু শর্তারোপ করা হবে। ইরান যুদ্ধের কারণে গোটা বিশ্ব বাজারে বেড়েছে অস্থিরতা, পাল্লা দিয়ে বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। পরিস্থিতি ভয়াবহ হলে ভবিষ্যতে ভারতে এই দুই জ্বালানির দাম আরও বাড়তে পারে। এমতাবস্থায় ভারতের জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেই ইথান মিশ্রিত জ্বালানি বা পোর্টালের উপর থেকে আবগারি শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এবার একেবারে 100% ইথান জ্বালানি ব্যবহারের অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। পরিবহন ব্যবস্থার উন্নতিতে একাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। আগামী কয়েক বছরের মধ্যেই যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন দিল্লিবাসী। রাজধানী থেকে দেশের অন্যান্য শহরে পৌঁছানো যাবে আধ ঘন্টার মধ্যেই। পাশাপাশি চালু হতে পারে হেলিকপ্টার ট্যাক্সি, যা কম সময়ে পৌঁছে দেবে দূরের গন্তব্যে। এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন সফল হলে মুম্বাই, কলকাতা বা চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলিতেও অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা চালু হতে পারে। শ্রোতা বন্ধুরা, খেলার খবর। গতকাল মহিলা বিশ্বকাপ টি-20 ম্যাচে ভারত পাকিস্তানকে পরাজিত করেছে। আর এরই সঙ্গেই শেষ করছি আজকের রাত সকালের অনুষ্ঠান। আজকে সারাদিন আপনাদের সবার খুব ভালো কাটুক এই প্রত্যাশায়। ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

0: সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ NTA-র। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিশে সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। সেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের বিদেশমন্ত্রী জুরাস ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুচনিকা এনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতারাম পরিবেশন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর থেকে ভারতের কোনো প্রধানমন্ত্রী এটি প্রথম সেদেশ সফর। এর আগে গত বছর এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া যান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি AI ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে যোগ দিতে এদেশে এসেছিলেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের নিস শহরের ঐতিহাসিক ভিলা কেরিলোসে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো নিসের প্যালে দে এক্সপোজিশনে যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করেন। ভারতের ক্রমবর্ধমান উদ্বোধন এবং দেশীয় স্টার্টআপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ফ্রান্স বন্ধনের শক্তিকে গুরুত্ব দিয়ে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে।
1: ভারত আর ফ্রান্স কা রিস্তা, ইস রিস্তে মে কানেকশন ভি হ্যায়, কনভিকশন ভি হ্যায়, ইনোভেশন ভি হ্যায়, ইন্সপিরেশন ভি হ্যায়, শেয়ার্ড ভ্যালুজ হ্যায়, শেয়ার্ড ভিজন ভি হ্যায়। আর ইসি রিস্তে কি নিউ পর বিতে বর্ষো মে হমনে সাথ মিলকর নই পহলে শুরু কি হ্যায় আর বৈশ্বিক চুনৌতিওকে সমাধান খোঁজনে কা ভরসক প্রয়াস কিয়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর ও সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক নিয়ে নিস শহরে এক সাংবাদিক বৈঠক করেছে বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রাপ্তি হচ্ছে ভারত ফ্রান্স ইনোভেশন রোডম্যাপ 2030। জটিল ও উদ্ভাবনী প্রযুক্তি, কৃত্রিম মেধা, স্টার্ট আপ, গবেষণা ও শিক্ষা বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে এই উদ্যোগের ফলে। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7-এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। পরীক্ষার্থীরা NTA-র ওয়েবসাইট nit.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখে দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। মহারাষ্ট্রের সোলাপুর গ্রামীণ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই পথ দুর্ঘটনায় শিশুসহ 8 জনের

মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় মুম্বাইয়ের রবীন্দ্র নাট্য মন্দিরে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবছর মুম্বাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে 144টি ছবি প্রদর্শিত হবে, এর মধ্যে 52টি বিদেশি ও 92টি ভারতীয় সিনেমা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, সকলের অন্তর্ভুক্তি, অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিস দত্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলি থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6%-এরও বেশি কমেছে। এশিয়ার শেয়ারবাজারগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাধে প্রমুখ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে গতকাল স্কাইডাইভিংয়ের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি বিমান ধ্বংস হয়েছে। এর ভেতরে থাকা 12 জনের সকলেই প্রাণ হারিয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, বিমানটি স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠছিল। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে বলেও তিনি জানান। আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের নেতৃত্বাধীন দল সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বলে সেদেশের নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির ভূ রাজনৈতিক ভবিষ্যৎ এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে রাশিয়ার প্রভাবের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 জুন অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি 49.7% ভোট পেয়েছে বলে জানা গেছিল। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এফের ম্যাচে সুইডেন তিউনিশিয়ার মুখোমুখি। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। এদিকে গ্রুপ ইর ম্যাচে আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 90 মিনিটে আইভরি কোস্টের হয়ে আমাদ ডিয়ালো গোল করেন। এর আগে গতরাতে জার্মানি কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। জার্মানির হয়ে 6 মিনিটে প্রথম গোল করেন ফেলিক্স মেচা। 21 মিনিটে কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া গোল শোধ করেন। এরপর জার্মানির হয়ে 38 মিনিটে নিকো স্লটারব্যাক, প্রথমার্ধের সংযুক্ত সময় কাই হ্যাভার্টজ, 47 মিনিটে জামাল মুসিয়ালা, 68 মিনিটে নাথানিয়েল ব্রাউন, 78 মিনিটে ডেনিস উন্দাভ ও 88 মিনিটে আবার কাই হ্যাভার্টজ গোল করেন। অন্যদিকে গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মধ্যে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। 51 মিনিটে ভার্জিল ভ্যান ডাইক গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। 57 মিনিটে জাপানের কেইতো নাকামুরা গোল পরিশোধ করেন। 64 মিনিটে ক্রিসেন্সিও সামারভিল আবার নেদারল্যান্ডসকে এগিয়ে দিলে জাপানের ডাইচি কামাডা 89 মিনিটে সমতা ফেরান। এদিকে গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন আজ কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত সাড়ে বারোটায়। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত গ্রুপ এর ম্যাচে ভারত পাকিস্তানকে 64 রানে পরাজিত করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামনে ভারত জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। জবাবে পাকিস্তান 17 ওভারে 106 রানে অল আউট হয়ে যায়। অন্য ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান, ঘোষণা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আগামী 19 জুন সুইজারল্যান্ডে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর ভারত স্লোভাকিয়ার সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি সহযোগিতার নতুন পথ অন্বেষণের সুযোগ করে দেবে। উল্লেখ্য, 1993 সালে সেদেশের স্বাধীনতার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করছেন। এদিকে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল নিজ শহরে যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষের অধীনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আয়োজনে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলো একত্রিত হয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ আজ যাত্রী সুবিধা দিবস পালন করবে। এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কিষাণ মোহন নেহরা জানিয়েছেন, এই উপলক্ষে আজ টার্মিনালে আগত বিমান যাত্রীদের কপালে তিলক পরিয়ে চিরাচরিত প্রথায় অভ্যর্থনা জানানো হবে এবং প্রবীণ যাত্রীদের উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মানিত করা হবে। তাছাড়া সারা দিনব্যাপী এই উদযাপনে স্থানীয় লোকনৃত্য ও সঙ্গীতের প্রাণবন্ত পরিবেশনের পাশাপাশি বিমানবন্দর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে রাজ্যস্তরে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প, সরকারি সুযোগ সুবিধা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে। আজ থেকে 17 জুন পর্যন্ত জেলা ও ব্লক স্তরে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত গোটা বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই মন্ত্রের দেশ সবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছে। অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে কয়েক কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। লক্ষ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আগরতলা নতুন নগর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, দূষণমুক্ত ভারত নির্মাণ করতে হলে প্রধানমন্ত্রীর এক পীর মা কে নাম কর্মসূচির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনগণের সমস্যা সমাধানই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্রুত সমাধানই প্রশাসনের লক্ষ্য। তেলিয়ামুড়ার মহারানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গতকাল অনুষ্ঠিত জনতার দরবার কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে তুঁত চাষ ও রেশম শিল্পের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চম্পকনগরে শীঘ্রই একটি রেশম শিল্প প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। আগরতলার সাবরুম রেললাইনে গতকাল পরীক্ষামূলকভাবে চালানো হল বিদ্যুৎ চালিত মেমু ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, 12 কোচ বিশিষ্ট এই অত্যাধুনিক মেমো ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আগরতলা সাবরুম লাইনেই প্রথম চালানো হচ্ছে। যাত্রী সাধারণ অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রোগীদের বহির্রাজ্যে রেফার 80% কমেছে। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে 550 MBBS আসন এবং প্রায় 200 PG কোর্সের আসন হওয়ায় রাজ্যের ছেলেমেয়েদের ডাক্তারি পড়ার সুযোগ বেড়েছে। তিনি বলেন, আগরতলার পাশাপাশি জেলা মহকুমা হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। ফিফা আয়োজিত 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে গত 3টি ম্যাচে জার্মানি 7-1 গোলে কুরুসাওকে পরাজিত করেছে। অন্যদিকে নেদারল্যান্ডস ও জাপানের মধ্যেকার ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছে এবং আইভরি কোস্ট 1-0 গোলে ইকুয়েডরকে হারিয়েছে। আজ ভারতীয় সময় সকাল 7:30 মিনিটে সুইডেন ও তিউনিসিয়ার মধ্যে ম্যাচ শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে গতকাল 3টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংহড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় মৌচাক ক্লাব 6 উইকেটে কর্নেল কোচিং সেন্টারকে, এমবিবি স্টেডিয়ামে তরুণ সংঘ কোচিং সেন্টার 220 রানে নিউ কোচিং সেন্টারকে এবং নরসিংহড়ের PTA মাঠে ব্লাডমাউথ ক্লাব 6 উইকেটে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাস্ত করে। ফলে মৌচাক ক্লাব, তরুণ সংঘ কোচিং সেন্টার, ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। তালতলা মাঠে এগিয়ে চলো সংঘ কসমোপলিটন ক্লাবের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এই খেলাটি আজ ফের অনুষ্ঠিত হবে।
আগামী 24 ঘন্টায় গোমতী থলায় উত্তর ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 2.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদি তিনি স্লোভাকিয়ানি রাজাখর ব্লাতিস্লাভাও অহাকতনি মন্ত্রী বক্রক রবার্ট ফিকোবাই ককলাম সালাইমাও আচুগানো মসাং মৌদি স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলেগ্রিনি বাইবো মালায়ানো হদালামো মন্ত্রী বক্রক শাখা অবেড়াইনা থাংমা ভারত স্লোভাকিয়ানি হালকনো তৈব ক্রাক খাইমানী লগে লগে চুবাচুনি কতাল্লাম ফিয়ক জাগানো খুরসা থাইক্লাইও 1993 বিশিও অহাকতর ইয়কমা মানমানি ইয়াগুলো তাবুক নপুইলা কেব ভারতনি মন্ত্রী বক্রক স্লোভাকিয়া বেড়াইমাও থাঙ্কা আইঙ্গমিয়া মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদি তে ফ্রান্সনি রাষ্ট্রবক্রক ইমানুয়েল ম্যাক্রো নিসা উলিও কথাউই ভারত ইনোভেস্ট পান্ডানো চেঙ্গেই রেখা ভারত ফ্রান্স ইনোভেস্ট বিশিনি বিশিং সংসারজাক পান্ডা ভারত ফ্রান্স তৈ জুদা জুদা হা কতরনি কুচুক বেরামনি স্টার্ট আপ তৈ ভেঞ্চার্স ক্যাপিটাল ফান্ডক আরো কুথুম লাইখা কেন্দ্রনি রুংতর খলাতেই তৈলা মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনি কবক মুং বুসকাঙ্গতনি হাকতর গনাঙ্গই কবাংমা রজাক ফাংসারা কাইজাখা আবনি নাহার মুং অংখা তংখর থিতি নারকনা মিয়া আগরতলানি নতুন নগর ব্রীরকনি কুচুকুক মাধ্যমিক রংনগর সংসাজাক ফাংসারা কাইমা সামুংবুতাঙ্গ মানজাগৈ মকক ন সাকা বসাকা তংখর দেরা মুংয়া কাকজাক ভারত নাম তিসানাও মন্ত্রী বক্রকনি এক পের মা কি নাম সামুংবুতাং মুখথাঙ্গ চারণানি বেলাই নাগুগো মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনী তৈদুলজা কেন্দ্র হাপাংনি বিসিচি নৈ পৌমা পালাইমানরগৈ মিয়ানি সিমি হাস্তে বেরামনি নখা সালথামনি লুকো হামক্রাই শিবির ন চেঙ্গে রেজাখা আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসাজাক অ শিবির ন চেঙ্গে রেখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তৈ কেন্দ্রনি মন্ত্রী সর্বানন্দ সনোয়াল মন্ত্রীয়করা শাখা কেন্দ্রতেই হাস্তে হাপাংনি জুদা জুদা লুকো হামক্রাই রেগজাক তাংবতাং তৈ হাপাংনি সেবসাব রকনো বেবাক বেরামনি লুকোরকনি থানী অ হামক্রাই সগৈ রিনাও অ শিবির সংসাজাখা দিনী নিসিমি অ তালনি চি সিনি সালমারি জরা হাংকরতে ব্লক বেরেম অমতে শিবির সংসাজাগানো পান্ডাও কেন্দ্রনি জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনী কাহাম তৈদুল মুংবাই ভারত হায়ুং গনাঙ্গিনি বিশিং ফানগরাক তৈ বনম গনাং রাষ্ট্র অঙ্গৈ সিনি মুংমানখা সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস অ মন্ত্র বাই হাকতনি সেবা খাইনাব কতাল ওয়ানসক মুং আচাইখা সালচি সালকা আমচাইন তৈয়ী মন্ত্রী বক্রকনি কাহাম নাইকল মুংবাই অ আমচাইও সামুং সিত্রাও তঙাইরক শাক বেদগৈ টংকচাংনি লামো কিফিলি ফাইকাহানিব খুরসাখা ব পান্ডাও মানজাখা এম এল এ অভিষেক দেবরা হাস্তে ও শাক হামনি সেব হামক্রাই ইংমাবাই শাক হামিয়া রকনো হাস্তে ফাতার রেফা রহরমানি রাও চার্চি হলিকাহানি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হায়ুং থৈ রিমা সালনো রগৈ মিয়া আগরতলা প্রজ্ঞা ভবন শাক হাম নাইকুংবাই সংসাজাক পান্ডা মকনো শাখা ব মন্ত্রী অক্রা শাখা বুজকাংনি সালো হাস্তেনি শাক হাম সেবনতেই ব হামক্রাই খাইনা নাহারৈ হাস্তে হাপাং সামুংতাঙ্গৈ তঙ্গো হাস্তে ব তাবু কাইবারা বাচি এম বিবিএস আচুকথাই তাই কাইনৈ রাসক পিজি কোর্সনি আচুকথাই ইংমাবাই হাস্তেনি সৃঙ্গাইরক ডাক্তার পরিণানি সেব বাংখা আগরতলানি লগে লগে হাংকর বখাকসে শাখাম নগ্রগ শাখামনি সেব হামক্রাই খাইনাবো ফানবক্সিনৈ সামুং তাঙ্গৈ তঙ্গো লুকুরকনি জঞ্জালিয়া কাকরানো হাপাংনি যত্তনি পুইলা সামংতে দায়িত্ব জঞ্জালিয়া কাকরানো হাপাংনি নাহার মুহনি শাখা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মিয়া তেলিয়ামুরা মহারানীপুর কামি পঞ্চায়েত আমচাইয় সংসাজাক জনতার দরবার সামংবুতাং চেঙ্গি মককন শাখা বতৈব শাখা চম্পকনগর দায়িত্ব তসর প্রমুং কেন্দ্র চল খাই জাগানো হনাই কেন্দ্রনি এন ডি এ হাপাংনি বিসিচি নৈ পুংসক মানরগৈ এম বিবি বীরখুং কলা তাংসং তিনি বীরখুং কাসানাই রকন সেবমান থগ্রমানি সাল পালায়ানো এম বিবি বীরখুংখলানি দাগিফাং কিষাণ মোহন নেহরা সাকা আবনরুগৈ তিনি টার্মিনাল বীরখুং কাসানাই রকন চন্দন ফুলৈ লামসক জাগানো বীরখুং কাসানাই উমর গনাং রকন রিসারি ওই বরম ইয়াফার জাগানো আবন কারিব সাপুং অ সালনরুগৈ হুকুমু পান্ডা সংসার জাগানো তৈ থৈ রিমা শিবির সংসার জাগানো ফিফা বাই সংসারজাক নৈ সাই নৈ চিদক হায়ুং ফুটবল থাইমাও থাই কাইথাম মেচ জার্মানি স্নি সা গোলনি ফেরবাই কুড়াসাও মেচেনখা তৈ বাবাইসা বখাগ নেদারল্যান্ডস তৈ জাপাননি বিশিঙ্গ থাইমুঙ্গ নৈ নৈ গোলনি ফেরবাই ড্র অংখা তৈ আইবরি কোস্ট সাবুক যা গোলনি ফেরবাই ইকুয়েডর ন মেচেনখা তিনি ভারতনি জরানো রগৈ ফুং দামসনি সতী থামচি সুইডেন তৈ টিনিউসিয়ানি বিশিঙ্গ থংমুং চেংজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রীরকনি ক্রিকেট বাতিল মুচাক ক্লাব তরুণ সংঘ কোচিং সেন্টারতে ব্লাড মাউথ ক্লাবনি সেমি ফাইনেল কাশাকা মিয়া তালতলা থংখলাও এগিয়ে চলো সংঘতে কসমোপলিটন ক্লাবনি থংমুং ওয়াটিনি বাকি কারি রেজাখা অ থংমুং তিনি অঙ্গানো আগরতলা সাবরুম রেল লাইন মিয়া আমজক মুংনি বাকি চলি রেজাখা जंग फेरांग बाई चलिनाय मेमो ट्रेन सालची सालका आरी आमचाई रेलवे नि लुकु मानजुमुंगदा गिफांग अक्रा कपिंजल किशोर शर्मा साका काइचिनि कोर्स गनांग अकताल मेमो ट्रेन सालची सालका आरी आमचाई रेल नि आगरतला साब्रुम रोड पुइला चलिरे जागै दंगो ताबुक नबारतिबारनि ककतमा बसकांग दामनै चिब्रियो गुमति धलाय उनकौति दै सालग्रा हांकर फेरांगकगै वातै वावैमानो हनै हजाकमुंग्रखा नबारतिबार नायखं दिनै सालनि साखानि तुंमारि 33 डिग्रि दै खामानि 22 डिग्रि सेल्सियासनि गानागिनि तंगानो आइचुक बुखागो खामानि तुंमारि तंमानि 26 डिग्रि सेल्सियास फुंदाम बातामै सति 33 जरा आगरतला वातै वाखा 2.2 मिलिमिटार ककब्रक बाय ककतमा परिमं ताबुक जरातै अरनो पाइखा उनलि ककतमा आवाय एंगानो সঞ্জা দাম শ্রীতাময় সতী ব্রৈচি বাব
1: এতক্ষণ পরপর রিলে করে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রণব দাশ।

এতক্ষণ গীতালি অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের শিল্পী ছিলেন প্রণব দাস। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া। শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে সমাচার প্রভাত।

0: আজকের কবিতা অনুষ্ঠানে স্কুল ছাত্রদের কবিতা আবৃত্তি আবৃত্তি করবেন পাঠভবন উদয়পুরের পঞ্চম শ্রেণীর ছাত্র সময়ুক্ত পাল।
1: নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গাঁয়ে আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, খোলের পরে নি তাহারে তোলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বুনে অনেক মধুমাছি, মোদের বুনে বাঁধে মধুর ছাপ। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। নমস্কার।
0: এতক্ষণ আজকের কবিতা অনুষ্ঠানে শুনলেন পাঠভবন উদয়পুরের পঞ্চম শ্রেণীর ছাত্রী সময়ুক্তা পালের কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে এবারে শুনবেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী প্রথম শিল্পী ইন্দুবালা। শুনুন তাহলে প্রথম গানটি দোলন চাপা অনুষ্ঠানে।

সাথে মোলো যায় যায়েছে ইতি এসে যুদাতি মন মহি ইতি এসে যুদাতি মন মহী।

এতক্ষণ দোলন চাপা অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নজরুলগীতি। সবশেষ গান দুখানি শুনলেন গোপালচন্দ্র সেন এবং কে মল্লিকের কণ্ঠে। শেষ হলো দোলন চাপা অনুষ্ঠান।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন চিলড্রেন্স কর্নারে শিশুমেলা, পরিবেশনায় নটরাজ একাডেমি শান্তির বাজারের শিশু শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

ছোট্ট শোনা বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? ভালো আছো জেনে শুরু করছি আজকের শিশু মেলা অনুষ্ঠান। বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন, তাহলে সেটা অবশ্যই আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর 2000-এরও বেশি গান রচনা করেছিলেন। তার লেখা অসাধারণ সব কবিতা ও গান আজও প্রত্যেকটা বাঙালি সমানভাবে মন কাড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে তাহলে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করছি, ঠিক আছে বন্ধুরা?

পৃথিবীর আর কোনো দেশে ঋতু হিসাবে বর্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য বা নাম নেই। এই ঋতু যেন শুধু আমাদেরই ঋতু। কদম ফুলের স্নিগ্ধ ঘ্রাণ যুগে যুগে নগরবাসী কিংবা গ্রামবাসীকে মুগ্ধ করে এসেছে। তাই বর্ষা কবিদের ঋতু, রবীন্দ্রনাথের ঋতু।

এতক্ষণ আমরা পরপর দুটো রবি ঠাকুরের গান শুনলাম, গানে গানে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আচ্ছা জানো, জ্যৈষ্ঠ মাসে কবিগুরুর খুব একজন প্রিয় মানুষ, একজন সঙ্গীতকারের জন্মদিন, তোমরা কি জানো? বলো তো কার? কাজী নজরুল ইসলামের, তাই তো? এবার আমরা কবি কাজী নজরুল ইসলামের একখানি গান অরুণকান্তিকে গো যোগী ভিখারি গানটি শুনবো।

0: আমার নাম তনুশ্রী সাহা।
1: আমার নাম জয়শ্রী সাহা।
2: আমার নাম অর্জিতা পাল।
3: আমার নাম জয়স্মিতা ঘোষ।
4: আমার নাম সন্দীপা লোধ।
5: আমার নাম সাবিত্রী বণিক।
6: আমার নাম বর্ণাশ্রী দাস।
7: আমার নাম সোনাল।
8: আমার নাম স্নেহাদ্রিতা দাস।
9: আচ্ছা, আমরা তো গান শুনলাম, এবারে একটা আবৃত্তি শুনি। কে শোনাবে আবৃতা?
10: গান তো শোনা হলো, এবার আমরা একটা আবৃত্তি শুনব। শোনাবে আমাদের বন্ধু সন্দীপা।
11: রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বসন্ত। আজিকার দিন না ফুরাতে, হবে মোরে আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারম্বার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়েছি বৃথাই, এতকাল ভুলেছি নো তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গুনিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিনে মম। ভয় রাখিও না তুমি মনে, তোমারে বিকচ ফুল বনে, দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে। দিন শেষে বিদায়ের ক্ষণে চাব না তোমার চোখে আখি জল পাব আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময়ে রয়েছে বাকি। সময়ের দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরও কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। হাসিয়া মধুর উচ্চ হাসি, অকারণ নির্মম উল্লাসে, বনসরসীর তীরে।

0: ভিড়ো কার বিড়ালি রে, সহসা চকিত কারো ত্রাসে, ভুলে যাওয়া কথাগুলো কানে কানে করায় স্মরণ, দিব না মন তোর করি ওই তব চঞ্চল চরণ, তারপরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদদোলে, নিরে ফেরা পাখি যবে অস্ফুট কাকলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে বেনুবন ছায়াঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে, মিলাইবে গোধূলির বাঁশির সর্বশেষ সুরে, রাত্রি যবে হবে অন্ধকার বাতায়নে বসিয়া তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সমুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভোরে গাথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী।
1: কাজী নজরুল মানুষ বিশ্লেষণে হিন্দু ও মুসলমান বৈপরীত্যের দোতক না হয়ে পরিপূরক হতে পেরেছে তার সাম্যবাদী চিন্তার ফলে। তিনি একদিকে যেমন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কালী কীর্তন রচয়িতা, তেমনি অন্যদিকে বাংলা ইসলামী গানের প্রবর্তক ও কাব্যে আমপাড়া, মরু ভাস্কর প্রভৃতি প্রণেতা। কোনো কোনো ক্ষেত্রে কালী কীর্তন রচনায় তিনি প্রায় তুলনীয় চিত্রকল্প রচনা করেছেন। ওনার বিখ্যাত কালী কীর্তন আমার কালো মেয়ের পায়ের তলায় আমাদেরকে শোনাবে আমাদের বন্ধু

নজরুলের জীবন ছিল বড় অদ্ভুত। অভাবে অনটনে, দুঃখে শোকে তিনি যখন পাথর, তখন সৃষ্টি করে চলেছেন হাস্যরস ও নানা ধরনের গান। প্রিয়পুত্র বুলবুলের অকাল মৃত্যু কবির হৃদয় বিদীর্ণ করেছে, তবু এই সময় তিনি লিখলেন চন্দ্রবিন্দুর মতো কাব্যগ্রন্থ। বুলবুলের মৃত্যু কবির জীবনযাত্রা পাল্টে দিয়েছিল। বুলবুল যখন শেষ শয্যায়, তখন তিনি অনুবাদ করলেন রুবাইয়াত ই হাফিজ। বুলবুলকে তা উৎসর্গ করলেন তিনি। উৎসর্গপত্রে লিখলেন, তোমার মৃত্যু শিয়রে বসে বুলবুল ই সিরাজ। হাফিজের রুবাইয়াতের অনুবাদ আরম্ভ করি। সেদিন অনুবাদ শেষ করে উঠলাম, সেদিন তুমি আমার কাননের বুলবুল উড়ে গেছো। যে দেশে গেছো সে কি বুলবুলিস্তান? ইরানের চেয়েও সুন্দর? জানি না তুমি কোথায়, যে লোকেই থাকো, তোমার শোক সন্তপ্ত পিতার এই শেষ দান, শেষ চুম্বন বলে গ্রহণ করো।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো বন্ধুরা, সবার হৃদয়ে হোক রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন শিশুমেলা। অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন নটরাজ একাডেমি শান্তির বাজারের শিশু শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী বিলোনিয়া।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আকাশবাণী বিলোনিয়া শ্রোতাবন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়িতে সময় কিন্তু বেড়ে চলেছে এবং সময় বলছে 9:06:20 আর শুরু হয়ে গেল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। বন্ধুরা, জীবন চলমান, চলমান জীবনে যা কিছু আমাদের করণীয় সেটা প্রত্যেককেই সঠিকভাবে করতে হবে এবং অবশ্যই যেই কাজটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে সতর্ক থাকা আর সাবধান থাকা, তাহলেই হয়তো জীবন গড়া অনেক সহজ হয় এবং জীবনে স্বপ্ন দেখাও সহজ হয়। প্রথম গানটি শুনবেন আজা নাচলে ছবি থেকে গানের শিল্পী সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল। শুনুন তাহলে প্রথম গানটি গানে গানে অনুষ্ঠানে, ছবির নাম আজা নাচলে।

শ্রোতা বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে আপনারা শুনছেন। এবারের গানটি শুনবেন দেশি বয়েজ ছবি থেকে, গানের শিল্পী মিকা সিং এবং শেফালি আলভারিস। তো বন্ধুরা, জীবনকে সুন্দর করে তোলা অত্যন্ত জরুরি, এবং সে কারণেই হয়তো আমরা সকাল সকাল কাজে লেগে পড়ি এবং যে যার কাজে ছুটে যাই। আর স্বপ্ন কখনো কখনো কিন্তু সত্যিও হয়, সেটা যদি আমরা স্বপ্নের মতো করে ভাবি এবং সেটা যদি আমরা আমাদের মতো করে কাজ করে যেতে পারি, আমাদের সফলতার জন্য কাজ করে যেতে পারি স্বপ্নের গড়ার ক্ষেত্রে, কাজের যে গতি বা কাজের যে চাহিদা সেটা অনুযায়ী যদি আমরা কাজ করে যেতে পারি, তাহলে হয়তো আমাদের সেই কল্পনার যে সোনালী স্বপ্ন সেটা সফল করতে পারি। যাবো পরের গানে।

শ্রোতা বন্ধুরা, শুনলেন দিল তো বাচ্চা হে ছবির গান। দিল, মন আর স্বপ্ন, যে গানটির বিষয়। শিল্পী ছিলেন অন্তরা মিত্র। বন্ধুরা, জীবন চলমান, আর চলমান জীবনে স্বপ্ন থাকবে, আবার কখনো কখনো কিন্তু দুঃখ থেকে যায়। আমাদের চলার পথে সবসময় যে একেবারে কি বলা যায় সব কিছু সত্যি সত্যি আমরা হাতের কাছে পেয়ে যাই, তেমনটা কিন্তু নয়। আর হাতের কাছে পাওয়ার জন্য পরিশ্রম করে যেতে হয়। যেমন যে কোনো ব্যাপারই হোক, সেটা নিজের ক্যারিয়ার গঠন হোক আর অন্য কিছু বললেও সব ক্ষেত্রেই। তাই জন্য জীবনের কঠিন বাস্তব এটাই, কখনো একেবারেই সুখের হয় না, আবার জীবন চিরদিনের জন্য দুঃখেরও হয় না, এটাই কিন্তু বাস্তব। সুখের পরেই দুঃখ, দুঃখের পরেই সুখ আসে। আমরা যাব পরের গানে। এবারের গানটি আমরা শুনবো রাজা হিন্দুস্তানি ছবি থেকে, গানের শিল্পী উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক। শুনুন তাহলে এবারের গানটি, ছবির নাম রাজা হিন্দুস্তানি। গানে গানে শুনছেন

0: Joker.
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন রাজু হিন্দুস্তানি ছবির গান। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন রাবণ ছবি থেকে, গানের শিল্পী কার্তিক এবং মোহাম্মদ ইরফান। শুনেন তাহলে এবারের গানটি, ছবির নাম রাবণ।

গানটি শুনলেন পার্টনার ছবি থেকে। গানের শিল্পী ছিলেন কুনাল গাঞ্জেওয়ালা, সাজিদ ওয়াজিদ এবং সহশিল্পীরা। শুনছেন গানে গানে অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন ফালতু ছবি থেকে, FALTU ফালতু ছবি থেকে। গানের শিল্পী বিজয় প্রকাশ এবং প্রিয়া। তো বন্ধুরা, ঘড়িতে সময় বলছে 9:41 হয়ে 45 সেকেন্ড, আর আমাদের দৌড় কিন্তু শুরু হয়ে গেছে। আর যারা বাসে যাচ্ছেন, রেলে যাচ্ছেন, অবশ্যই নিজের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন, এবং অবশ্যই সঙ্গে যা যা জিনিস রয়েছে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। যাবো পরের গানে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন বাজিরাও মস্তানি ছবি থেকে। গানের শিল্পী ছিলেন পায়েল দেব এবং শ্রেয়াস পুরানিক। গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন নেহলে পে দেহলা ছবি থেকে, গানের শিল্পী জুবিন গর্গ।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। সবশেষ গানটিতে যাব, তার আগে যে কথাটা হচ্ছিল জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার। আসলে আজকাল রাস্তায় চলতে গেলে একটা কথা প্রায় শোনা যায়, সেটা হচ্ছে জীবনকে বাছুন, গতিকে নয়। অর্থাৎ যেই গতি আমরা রাস্তায় দেখি বিভিন্ন যানবাহনের, সেটা কিন্তু অনেক সময় আমাদের প্রত্যেকের জন্য দুর্ঘটনার কারণ হতে পারে। তাই জন্য রাস্তায় যখন যাবেন সাবধানে থাকবেন, এবং অবশ্যই জীবনকে চুটিয়ে অনুভব করতে হবে, মজা পেতে হবে, তাই হয়তো আমাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত। এবং জীবন যদি ঠিক থাকে তাহলে হয়তো স্বপ্নের গোছানো, জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলা, সেটা অনেক সহজ হয়। তাই সবার সুস্থতা কিন্তু আগেই চাই। সবশেষ গান শুনব, ছবির নাম বেশরম, শিল্পী দালাইর মেহেন্দি, মিকা সিং এবং সহশিল্পীরা। শুনুন তাহলে সবশেষ গানটি।

এতক্ষণ গানে গানে অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ দেশবন্ধন অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান, আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান। আকাশবাণী বিলোনিয়া। এখন সারগাম অনুষ্ঠানে শুনবেন সেতারবাদন, শিল্পী পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ সরগম অনুষ্ঠানে শুনলেন সেতার বাদন। শিল্পী ছিলেন পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের অব্যবহিত পরেই আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এফএম উজ্জয়ন্তীর খবর অনুষ্ঠান।

0: Padyo sarawa pulya ni sungung tong nai re di sungung ni pandawo. Isru ni bupa hanjago bo sabo. Taibini yaktinyo isru songsozago. Padyo sarawa kogdu kaisya kringzak tomo ba yasagi nale nai kogdu go sabo bato. Hello?
1: Hello, ma'am.
0: Namaskar. Namaskar.
1: আমি তপস্মুন্দার খয়রপুর থেকে
0: আও
1: একটা গান শুনতাম তাই মেন
0: আও গান শোনার জন্য একটার পরে কল করুন থ্যাংক ইউ ভাজিং গজর সং সাইমান লাইখা দাবো খেনে দিউ কুইজ পান্দা হজর ও হংকে নরো খনাইমান নরো খনাইমানাই রেডিও সং মং তাই সালাইমংনি পান্দা ভাজিং কে হাইনো হাই কোক দু ফাইজাক তমবা ইয়াসাগি নাই লাইফিউ নাই হজর ও সাবতো Hello.
2: Hello, tangan gelang kau ni cakap saya dong.
0: Aau, lam sugo di program ya faro.
2: Aau,
0: dah ko. Bong, ke isru ni bu pahang jago, tapi bini yak tu nyo isru songsa jago. Abu sabo.
2: Bapak Bikram Sarabhai.
0: Aau, hambai, dah ko, hambai.
2: Hambai.
0: Haji Osrawo, ke seng pula ni seng mung ni abu ni manka, haji kita kisah seng mung go tang lain ni. Tapi ni seng mung tong lain ke seng tasing go tu say manka, jini isru songsozang mani, doktor Bikram Sarabhai ni yak ti songsozago, tapi abu bo bisiwo songsozang. Tapi ni seng mung tong lain bo bisiwo isru songsozang. Aau, belakangan network, kau tu belakangan aku ingat yang ke kunci sebelum kira habis taksiu. Hari asal aku sembunyi sembunyi tang piu nai, bobi siu, isru songsaja. Nolong ni kau tu nolong nasi ni tunggu nolong kau tu baik kerindu, tapi kerindu sahodie radio sembunyi, pandawa.

0: যতনি হামকরাই তাই যতনি তং ঠক দেখনি সুখ তা যতনি সুখ
1: আও তাম সিংখম তাকুং নিন বুম ছাফিকরা দে আং পগে থাক নিখিল খোয়াই ব পারান সাগর দি
0: বাইজাল
1: নিখিল বাইজাল নি যতনি হামকরাইন বাগে
0: আও
1: আও দা কথাই ছাফিকরা দি এ যতনি হামকরাই
0: যতনি সুখ মানে যতনি কাহাম
1: যতনি হামক্রাই তাই যতনি টংথক আও টংথক পান হনমান এ বেলাই বেলাই খান হামবাই আংখা আপনো একদম স্রই স্রই ইংজাক সুকানি নপনো হামবাই ও লগত আইসা ক্রেং ফিদি ভাজি অজরাও বেলাই বেলাই খিনি চিন্তা খুব নিখিল ন বেলাই না হামবাই আংখা আপনো তাই স্রই স্রই ইংজাকা যতনি হামক্রাইন বাগৈ যতনি টংথকনি বাগৈ হায় কেবা খাক চাংমা হানি পান মানো খাক চাংমা বাই টংথক আব কক সলাইরে রে ন তাই কাহাম বাই হামক্রাই আব কক সলাই ন অব না আঙ্কা স্রাই স্রাই ইংজা কুকা খনাদি সুরংদি আব তো খনাদি হেমা তো হিন্দি কক বাই সুন তাই সুরংদি হেমা তো শিখ হানি হেনমা হাইমা টংজগুতা আমন বাকে বেলাখিনে চিন্তা কুক নিখিল হামবাই চিনি রেহেতি নি মতো সং স্রাই স্রাই কে সাইমান লাইখা যতনি কাম হামক্রাই তাই যতনি টংথক হারে বে হাও জামু তং সাকি ফাশিং থাকলাই না ফাই হাইফে নাই কেসা ও সুমুতি কক দুঃখ ফাইজাক দাম বা ইয়াসা গেলে লাইফিনে হ্যালো হ্যালো ফাই সাব মাঘা সাইমালি আনি কক ন কক তাই সেমর ইয়াসাক দামানি বাকে আং লাইন সাশুই মারো খা কক দুঃখ ভাই হিংসার তাই কে সিয়াশা গিয়ে নব লাম সাপিখা হ্যালো হ্যালো ভাই হিংসে তাই অকক নই কক থাইন তাই সঙ্গলিয়া তাবো খানা তো রসা মূল দাংস খানা না ভাজিং থাকে চিনি থাশিং সঙ্গমনি আবনি স্রাই স্রাই আংজাকমানী আবংখা যতনি হামক্রাই তাই যতনি টংথক ভাই হিংসে হামক্রাই আও আবনো সাইমন হামক্রাই মানে গবাং মা রেডি নুবি সঙ্গে নরকন ককটমা রুও তাই গবাং মা এলএম নতই কক নরকন আওয়াই খাইও এলএম ক্রং বরক বাই কক সালাই তাই আবনো কারিব গবাং মা চিনি হাতেনি হায় গবা হাপাংনি কতাল কতাল স্কিম রং তৈব সঙ্গন আপনি অংকরমানী না তৈব সঙ্গন আওয়াই খাইও তৈ সাইমান রুয় আবন হামক্রাই মানে আবন পুইলা যে সাইমান মানে টংথক হা অব নংখা যনাটক খনাটক রসামু খনাবই টংথগো তাই আ খনামানি তৈ যবাং বরক বই মালায়ী কক সালায়ী টংথগো আবন আবন অংখা সিনি রেডিওনি মতো যতনি হামক্রাই তাই যতনি টংথক

0: আসলে মরমনি খাটক সামনে সামনে খাবাই ফাইদি কক দু ফাশিং থাকি নাইলাই সাবা কক দু গতম হ্যালো
1: হ্যালো
0: হ্যালো লামসগতি ফর কামিয়া ফর
1: হ্যালো
0: খাই দো সাবাঙ্ক সাগরে দি আউ তিওয়ানদাল নি কৃষ্ণ মোহন মুরা সিং হামবানে তুমবানে এক দুজে কেলিয়ে নি খানা হানি চিনি তাকুক সাহরকা ফাই তাকে গিয়া সাগে নালি আবুগুলো নরং খানা তক সামনে সামুং খানানে ফাজিং থালিয়ে হ্যালো লামসগতি পরকা হামিয়া ফর
2: ইন্দুবর কাম বাই
0: আও সাগরি সাবংখা
2: আই গয়াম ফাং এসান
0: এসান গয়াম ফাং

아니 약니 라스 자판 농실이 크나 능아 속도 액팅 그런 건 크나 아무 판은 사이렸으니

আপনারা এতক্ষণ শুনলেন আগরতলা থেকে রিলে করা FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করা বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজার ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়েনে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশে এলনিনো আবহাওয়ার পরিস্থিতির কারণে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা। ট্রাম্প জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম 4% এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 4.6% বেশি কমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। ওই হামলায় তেহরানের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশের এই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই পদক্ষেপটি চলতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বহু দেশের নেতৃবৃন্দ এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এই সমঝোতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলির ভূমিকার প্রশংসা করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে যুদ্ধ অবসানের পথে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মার্জ এই চুক্তিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই চুক্তির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সব মানুষের স্বতন্ত্র চিন্তাভাবনা এবং অনন্য সৃজনশীল দৃষ্টিভঙ্গি রয়েছে। সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, এই বৈচিত্র্য এই নতুন সম্ভাবনার জন্ম দেয়। শ্রী মোদী আরও বলেন, বিভিন্ন ধারণা সক্ষমতার মেলবন্ধনের মাধ্যমে উদ্ভাবন অগ্রগতি সম্ভব হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। ফ্রান্সের নিসে

0: এর প্রথম পর্ব শেষে গত রাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভে পৌঁছন। ব্রাতিস্লাভে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার। সমবেত প্রবাসী ভারতীয়রা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এই উপলক্ষে স্লোভাকিয়ার লুসনিকা অনসেম্বল দলের সঙ্গীতশিল্পীরা বন্দে মাতরম পরিবেশন করেন। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। সদস্য দেশগুলির পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহিকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স। এই নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সম্মেলনে অংশ নেবেন। উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাণিজ্যিক উড়ানের সূচনা হয়েছে। দেশের অসামরিক বিমান পরিষেবার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু জানিয়েছেন, দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ও বিশ্বমানের বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার কাজ করে চলেছে।
1: Would have been an impossible task. And today we are starting the first commercial operations from this Noida International Airport. And we have seen this grand airport being inaugurated by our Honorable Prime Minister. That is what makes it even more special, is that not only we are starting the commercial operations, but the first flight that we are going to flag off from here today is going to carry the farmers who have donated land from here to Lucknow.
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ শিলং সফর করবেন। উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শিলংয়ের মাওকাসিয়াংয়ে অবস্থিত লারিতি পারফরমেন্স সেন্টারে উত্তর পূর্ব ভারত পরিকাঠামো শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী এনইআই ইনফ্রা 2024-এর উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা সকলের অনুভূত অন্তর্ভুক্তি অর্থনীতির নতুন চালিকা শক্তি। রাজ্যের প্রাক্তন আর্থিক উপদেষ্টা দেবাশিষ দত্তের সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ভাণ্ডার রয়েছে এবং এলনিনোজনিত কারণে দেশে খাদ্য ঘাটতির কোনো সম্ভাবনা নেই। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এবার মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। খরিফ মরশুমের জন্য যথেষ্ট পরিমাণ সার ও মজুত রয়েছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি আরও বলেন, নভেম্বরের শুরু থেকে আসন্ন খরিফ মরশুমের জন্য সার বিতরণের কাজ শুরু হবে।
2: This year, because of the El Nino, I think preparing for not so good a monsoon. Of course, we have enough buffer stocks. Since last year, we have maintained, so there shouldn't be a food shortage. But for farmers, it will have an impact because this year, his income will be stressed out.
0: স্নাতক স্তরের মেডিকেল প্রবেশিকা নিট ইউজির পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। পরীক্ষার্থীরা এনটিএর ওয়েবসাইট www.nta.nic.in থেকে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। চলতি মাসের 21 তারিখ দুপুর 2টো থেকে বিকেল 5টা 15 পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গের সর্বত্র 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আজ সূচনা হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে 17 জুন পর্যন্ত প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, এই শিবিরগুলি থেকে 54টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। 3 দিন 1100 কাছাকাছি এই শিবির বসবে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় সংস্থার তলবে আজ সকাল 11টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এই মামলার অন্যতম অভিযুক্ত অভিষেক ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বেশ কিছু তথ্য প্রমাণ ইডির হাতে এসেছে বলে সূত্রের খবর। তার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আর্থিক লেনদেনের গরমিরের অভিযোগ নিয়েও ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এদিকে বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য একটি মামলায় অভিষেককে আগামীকাল তলব করেছে সিআইডি। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, যোগ বর্তমানে সময়ে বিশ্বব্যাপী এক গণ আন্দোলনে পরিণত হয়েছে। পৃথিবীর বহু দেশের লক্ষ লক্ষ মানুষ যোগাভ্যাসকে তাদের জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। আজ নতুন দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, এবারের যোগ দিবস ভারতের 210টিরও বেশি দূতাবাসের মাধ্যমে বিশ্বের প্রায় 2500 জায়গায় আয়োজিত হবে। স্বাস্থ্য এবং কল্যাণের এক বিশ্বব্যাপী আন্দোলন হিসেবে ভারতের এই সাংস্কৃতিক ঐতিহ্য সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
3: साथियों, अंतर्राष्ट्रीय योग दिवस 2026 की थीम है योग फॉर हेल्दी एजिंग। यह विषय वर्तमान की सबसे महत्वपूर्ण आवश्यकताओं में से एक को संबोधित करता है। योग आज भारत की सांस्कृतिक विरासत से आगे बढ़कर संपूर्ण विश्व के साझा

0: हस्त आंदोलन का स्वरूप ले चुका है।
1: অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে ভক্তদের দানের অর্থ তছরুপের অভিযোগের তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছে। অনুপ্রকাশ অগস্তি নামে এক আইনজীবী ভারতের প্রধান বিচারপতির উদ্দেশ্যে লেখা এক আবেদনে তছরুপের অভিযোগ বিষয়ে এক এফআইআর নথিভুক্ত করা এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই বা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এই আবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার এ বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করলেও এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে আজ স্পেন কাপোভারদের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ সুইডেন তিউনিশিয়াকে 5-1 হারিয়ে দিয়েছে। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্বে গতকাল ভারতের ধীরাজ বোম্মাডেবারা এবং কুমকুম মোহাম্মদ রিকার্ভ মিক্স বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ও ইয়ে জিন এবং কিম জে দেওককে 5-1 ব্যবধানে হারিয়ে দেয় ভারতীয় জুটি। এই খেতাব জয়ে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির ধীরাজ বোম্মাডেবারাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্ববাজারে তেলের দাম কমেছে, শেয়ার বাজারে ঊর্ধ্বগতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী বিলোনিয়া। এখন আবারও আগরতলা থেকে রিলে করা এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনুন।

আপনারা শুনলেন আগরতলা কেন্দ্র থেকে রিলে করা FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আপনাদের রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ ইংরেজি সংবাদ।

0: outreach sessions tomorrow. India welcomes peace deal between Iran and the United States, says it will help restore peace and stability in the region. Sensex jumps over 1,100 points as global crude oil prices tumble up to over 4% amid US-Iran peace deal. Union Finance Minister Nirmala Sitharaman assures adequate buffer stock of food grains in the country despite El Nino conditions. United Kingdom announces social media ban for children under 16. And in FIFA World Cup 2026, Spain to take on Cabo Verde in Group H clash at Atlanta Stadium in the United States this evening. With that, we end the midday news.
1: শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিডডে নিউজ ইংরেজি সংবাদ অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। সাহিত্য পাঠের আসরে এখন রয়েছে গল্প পাঠ। আজকের গল্প বলবান জামাতা। শুনবেন এর তৃতীয় ভাগ।
2: গল্প বলবান জামাতা। আজ শুনবেনের তৃতীয় পর্ব। নলিনী দেখিল তিনি কুঞ্জবালা নহেন। পার্শ্বের কক্ষ হইতে দুই তিনটি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কর্ণে আসিল। কিল পালিয়ে এলি যে? ওমা, ও যে অন্য লোক। অন্য লোক? অন্য লোক কিল? আমাদের শরৎ নয়? না, শরৎ হবে কেন? কে তবে? আমি জানি। কি কাণ্ড, জুয়াচোর নাকি? যেরকম চোয়ারা চেহারা আশ্চর্য নয়। ওমা, এ কি কাণ্ড! জামাই সেজে কে এলো? একজন বালকের কণ্ঠস্বরে শোনা গেল, একটা বন্দুক নিয়ে এসেছে। হ্যাঁ, ওমা কি সর্বনাশ হল গো! ওরে রামশরণা, রামেশ্বরণা, কোথায় গেলি? যা শিগগিরি বাবুদের খবর দে। রমণীগণের দ্রুত পদধ্বনি শ্রুত হইল। তাহার পর নলিনী আর কিছু শুনিতে পাইল না। এই সময়ের মধ্যে অদূরস্থিত একটি পুস্তকের আলমারির প্রতি নলিনীর দৃষ্টি পড়িয়াছিল। সারি সারি বাঁধান ল রিপোর্ট, প্রত্যেকখানি নিম্নে সোনার জলে নাম লেখা, এম এন ঘোষ। তখন সমস্ত ব্যাপার নলিনীর দিনের আলোকের মতো স্পষ্ট বুঝিতে পারিল। তাহার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি মহেন্দ্রনাথ ঘোষ। তবে ভ্রমক্রমে সে অন্য লোকের শ্বশুরবাড়িতে চড়াও করিয়াছে। নলিনী তখন মনে মনে হাস্য করিতে করিতে নিশ্চিন্ত মনে একে একে জল খাবারের পাত্রগুলি খালি করিয়া ফেলিল। এদিকে রামশরণ ভৃত্য ঊর্ধ্বশ্বাসে বাবুদের খবর দিতে ছুটিল। কেদারবাবু উকিলের বাসায় ছুটির সময় প্রায়ই পাশা খেলার আড্ডা জমিয়া থাকে। অদ্য এখানে বড় মহেন্দ্রবাবু, ছোট মহেন্দ্রবাবু, নলিনীর আসল শ্বশুর এবং অন্যান্য অনেকগুলি উকিল সমবেত হইয়াছেন। পাশা খেলা চলিতেছিল, এমন সময় ঝড়ের মতো আসিয়া রামশরণ সেখানে প্রবেশ করিল। নিজ প্রভুকে দেখিয়া বলিল, বাবু বাবু, জলদি বাড়ি আসুন। তাহার মুখ চক্ষু দেখিয়া ভীত হইয়া মহেন্দ্র ঘোষ বলিলেন, কেন রে, কারো অসুখ বিসুখ? বাড়িতে একটু ডাকু এসেছে। সকলেই উৎসুক হইয়া উঠিলেন। মহেন্দ্র ঘোষ বলিলেন, ডাকু? দিনের বেলায় ডাকু? রামশরণ বলিল, ডাকু হবে কি, জুয়াচোর হবে কি, পাগল আদমি হবে, কিছু ঠিকানা নাই। সে বলে কি আমি বাবুর দামাদ আছি। ইহা শুনিয়া অন্য সকলে হাস্য করিলেন, কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিলেন, কখন এলো, কি করছে? এ 3 বাজে এসেছে। একটু লাঠি এনেছে, একটু বন্দুক এনেছে, অন্দরমে গিয়ে জল উল খেয়েছে। মাইজি লোকদের বড়া ডর হয়েছে। বন্দুক এনেছে, লাঠি এনেছে? হতভাগা পাজি সুয়ার, তুই বাড়ি ছেড়ে এলি কার জিম্মায়?

বলিয়া ক্ষিপ্তের মতো মহেন্দ্রবাবু বাহির হইলেন। গাড়ি প্রস্তুত ছিল, লম্ফ দিয়া গাড়িতে উঠিয়া হাঁকিলেন, জোরসে হাঁকাও। কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়াছিলেন। কেহ বলিলেন, বোধহয় পাগল হবে। কেহ বলিলেন, না পাগল হলে বন্দুক আনবে কেন? কোনো বদমায়েশ গুণ্ডা হবে। ছোট মহেন্দ্রবাবু মানে নলিনীর শ্বশুর বলিয়া দিলেন, পাগলাই হোক গুণ্ডাই হোক, ধরে পুলিশের হ্যান্ড ওভার করে দিও। গাড়ি নক্ষত্র বেগে ছুটিল। বাড়িতে পৌঁছে গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া মহেন্দ্রবাবু বলিলেন, কই কোথায়? এমন সময় নলিনী কক্ষ হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। গৃহস্বামীকে অভিবাদন করিয়া বলিল, আপনি মহেন্দ্রবাবু, আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করবার আছে। নলিনীর ভাবভঙ্গি এবং কথাবার্তা মহেন্দ্রবাবু একটু থতমত খাইয়া গেলেন। বাড়ি পৌঁছাইয়া যেরূপ প্রহারের বন্দোবস্ত করিবেন ভাবিয়াছিলেন তাহাতে বাধা পড়িয়া গেল। মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, কে আপনি? আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়, আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা। মহেন্দ্রবাবু উকিলের বাড়ি গাড়োয়ানকে বলেছিলাম, সে আমাকে এখানে এনে ফেলেছে। আমি আমার ভুল এই অল্পক্ষণ মাত্র জানতে পেরেছি, এতক্ষণ চলে যেতাম। আপনাকে আনতে লোকে গিয়েছে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে যাব, এই জন্য অপেক্ষা করছি। এই কথা শুনিয়া মহেন্দ্র ঘোষের রাগ জল হইয়া গেল। তিনি নলিনীর হাত দুখানি নিজ হস্তে ধারণ করিয়া হো হো শব্দে অনেকক্ষণ হাস্য করিলেন। শেষে বলিলেন, মহিনের জামাই তুমি? বেশ বেশ, দেখো এখানে দুজন মহেন্দ্রবাবু উকিল থাকতে মক্কেল নিয়ে মাঝে মাঝে গোলমাল হয়ে বটে। হয়তো মফস্বল থেকে কোনো উকিল আমার কাছে এক মোকদ্দমা পাঠিয়ে দিলে মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো তোমার শ্বশুর বাড়িতে, কিন্তু জামাই নিয়ে গোলমাল এই প্রথম, বলিয়া মহেন্দ্র ঘোষ অপরিমিত হাস্য করিতে লাগিলেন। তাহার পর নলিনীকে লইয়া বৈঠকখানায় বসাইলেন। কিঞ্চিত গল্পগুজবের পর নলিনীর জন্য একটি ভাড়াটিয়া গাড়ি আসিয়া উপস্থিত হইল। নলিনী তখন বিদায় গ্রহণ করিয়া নিজ শ্বশুরালয় অভিমুখে যাত্রা করিল। এদিকে কেদারবাবুর উকিলের বাড়িতে যে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমিল না, মহেন্দ্র ঘোষ প্রস্থান করিলে সে সভায় অনেক অনেক আশ্চর্য জুয়াচুরির গল্প করিলেন। অনেক পাগলের গল্পই হইল, ক্রমে সভাভঙ্গ হইল, উকিলগণ একে একে নিজ আলোয় ফিরিয়া গেলেন। মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সাগঞ্জ মহল্লায়। তিনি বাড়ি ফিরিয়া চা ও তাওয়াদার তামাক হুকুম করিলেন। আপিস কক্ষে ইজি চেয়ারে বসিয়া চা পান করিতে লাগিলেন। ভৃত্য একটি বৃহদাকার ছিলিম আলবোলায় চড়াইয়া গুলের আগুনে মৃদু মৃদু পাখা বাতাস করিতে লাগিল। চা পান শেষ হইলে মহেন্দ্রবাবু আলবোলার নলটি মুখে করিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন। কিয়ৎক্ষণ এইরূপে কাটিলে পর একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করিল। উকিলের বাড়ি কত লোক আসে যায় মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হইলেন না, কিন্তু চক্ষু উন্মিলিত করিয়া রহিলেন। বাহির হইতে শব্দ শুনিলেন, একটি অপরিচিত কণ্ঠস্বর বলিতেছে, এই মহেন্দ্রবাবুর বাড়ি? হাঁ বাবু। খবর দাও, বলো বাবুর জামাই এসেছেন। এই জামাই শুনিয়া মহেন্দ্রবাবু কেদারা ছাড়িয়া উঠিয়া পড়িলেন। জানালার পর্দা তুলিয়া দেখিলেন বৃহৎ জ্যোষ্ঠি হস্তে সন্ডামার্কা আকারের একজন লোক দাঁড়াইয়া আছে। গাড়োয়ান গাড়ির ভিতর হইতে একটা বন্দুকের বাক্স বাহির করিতেছে। দেখিয়াই মহেন্দ্রবাবু হাঁকিলেন, কই হ্যারে, বলিতে বলিতে বাহির হইয়া বারান্দায় দাঁড়াইলেন। তাহার মূর্তি দেখিয়া বেচারা নলিনী একটু থতমত খাইয়া গেল। মহেন্দ্রবাবু দাঁতমুখ খিঁচাইয়া হপ্তমে বলিলেন, পাঁজি বেটা জুয়াচোর, ভাগো ইহাসে, আবি ভাগো, ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছ? শ্বশুর পাতাবার আর লোক পেলে না, বেটা বদমাইশ গুন্ডা?
ইতিমধ্যে অনেকগুলি ভৃত্য দারোয়ান আসিয়া পড়িয়াছিল। মহেন্দ্রবাবু হুকুম দিলেন, মারকে নিকাল দাও, গর্দান পাকারকে নিকাল দাও। ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করিবার উপক্রম হইল। তাহা দেখিয়া নলিনী তাহার বৃহৎ যষ্টি হস্ত কোপড়ি ঘূর্ণিত করিয়া বলিলেন, খবরদার, হাম চলা যাতা হ্যায়, লেকিন জো হামকে ছুয়েগা উসকা হাড্ডি হাম চুর চুর কর ডালেঙ্গে। নলিনী মূর্তি এবং লাঠি দেখিয়া ভৃত্যগণ কিং কর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল। নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করিয়া বলিল, আপনি ভুল করছেন, আমি আপনার জামাই নলিনী। একথা শুনিয়া মহেন্দ্রবাবু অগ্নিশর্মা হইয়া বলিলেন, বেটা জুয়াচোর, তুমি শ্বশুর চেনো আর জামাই চিনি নে? আমার জামাইয়ের এরকম গুন্ডার মতো চেহারা, ভাগই হাসে, নিকালই হাসে, নয়তো আবি পুলিশ মে ভেজেঙ্গে। নলিনী আর দ্বিরক্তি করিল না, গাড়ির ভিতর প্রবেশ করিয়া গাড়োয়ানকে বলিল, চলো স্টেশন। গোলমাল থামিলে তাওয়াদার তামাকটা শেষ করিয়া মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন। তাহার গৃহিণী তাকে দেখিবা মাত্র বলিলেন, মদ খেয়েছ নাকি, জামাইকে তাড়ালে? মহেন্দ্রবাবু গভীর স্বরে বলিলেন, জামাই কাকে বলো, সে একটা জুয়াচোর, জুয়াচোর কি সে জানলে? তখন মহেন্দ্রবাবু পাশা খেলিবার কালে কেদারবাবুর বাসায় যাহা যাহা শুনিয়াছিলেন সব বলিলেন। শুনিয়া গৃহিণী বলিলেন, বেশ তো, কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়াচোর? দুজনেরই এক নাম, বাড়ি ভুল করে সেখানে গিয়ে ওঠা কি আশ্চর্য নয়? স্ত্রীর মুখে এই যুক্তি শুনিয়া মহেন্দ্রবাবু একটু দমিয়া গেলেন। লাঠি ও বন্দুক দেখিয়াই হঠাৎ তিনি বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিলেন। এ সকল কথা ভালোরূপ বিচার করিয়া দেখিবার অবসর পান নাই। একটু ভাবিয়া মহেন্দ্রবাবু বলিলেন, সে যদি হতো তাহলে খবর দিয়ে আসত, আমরা স্টেশনে তাকে আনতে যেতাম। কথা নেই, বার্তা নেই, হঠাৎ কখনো জামাই প্রথমবার শ্বশুরবাড়ি এসে উপস্থিত হয়, সে জুয়াচোর, জুয়াচুরি হবে। কেন আসবার কথা থাকবে না? আসবার কথা তো হয়েছে, পুজোর আগেই আসবে আমরা তো জানি, তবে ঠিক কবে আসবে তা খবর ছিল না বটে। পিতার এই বিপদ দেখিয়া কুঞ্জবালা বলিলেন, ওগো, সে নলিনী নয়, আমি তাকে দেখেছি। মহেন্দ্রবাবু বলিলেন, তুই দেখেছিস নাকি, বলতো বলতো কোথা থেকে দেখলি? যখন এই গোলমালটা হলো আমি দোতলায় উঠে জানালা দিয়ে দেখলাম, নলিনী আমাদের ননির পুতুল। এ তো দেখলাম একটা কাঠ খোট্টা জোয়ান। মহেন্দ্রবাবু অত্যন্ত আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছিস, আমি তো সে কথা তার মুখের উপরেই বলে দিয়েছি, আমি আমার জামাই চিনি নে। তার কি এমন মির্জাপুরী গুন্ডার মতো চেহারা? তার দিব্যি নধর বাবুবাবু চেহারাটি বিয়ের সময় একদিন মাত্র দেখেছি বটে, তা বলে এমনি কি ভুল হয়? এরূপ কথাবার্তা হইতেছিল, এমন সময় একজন ভৃত্য আসিয়া বলিল, বাবু, টেলিগ্রাফ এসেছে। টেলিগ্রাম পড়িয়া মহেন্দ্রবাবু মুখ শুকাইয়া গেল। ইহা সেই নলিনীর প্রেরিত গতকল্লকার চারিয়ানা মূল্যের টেলিগ্রাম? গৃহিণী বলিলেন, খবর কি? নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে মহেন্দ্রবাবু বলিলেন, এই তো টেলিগ্রাম এসেছে, সে তবে দেখছি জামাই বটে। গৃহিণী বলিলেন, তবে এখন ফেরাবার কি উপায় হয়? যাই, নিজে গিয়ে দেখি। যাবার সময় গাড়োয়ানকে বলেছিলাম, স্টেশনে চল, এখন তো কলকাতা যাবার কোনো গাড়ি নেই, বোধহয় স্টেশনে গিয়ে বসে আছে। যাই যাই, গিয়ে বাপু বাছা বলে ফিরিয়ে আনি। বাড়ির লোকে মনে করিয়াছিল নলিনী এই ব্যাপার লইয়া শালি সালাজকে ঠাট্টা করিয়া গায়ের ঝাল মিটাইবে।
কিন্তু নলিন

তিনি ফিরিয়া আসিয়া একদিনের জন্য সে কথা উত্থাপন করে নাই। সে ভুল হইয়া গিয়াছে তাহার জন্যে তাহার শ্বশুরবাড়ির সকলেই লজ্জিত অনুতপ্ত, তাহাই নলিনীর পক্ষে যথেষ্ট হইয়াছিল।

শুনলেন সাহিত্য পাঠের আসরে গল্প বলবান জামাতা। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে এই অনুষ্ঠানের সমস্ত শ্রোতাদের স্বাগত জানাই। আজ আমি নারী অনুষ্ঠানে রয়েছে সুরমল্লিকা। সুরমল্লিকায় আজ আপনারা শুনবেন শ্রেয়া দত্ত রায়ের গাওয়া বাংলা আধুনিক গান।

শ্রোতা বন্ধুরা শুনছেন নাকি হিন্দি ছবির গান, ছবি ইয়াস বাজ, গীতিকার জাভেদ আখতার এবং সুরকার যতীন ললিত, এবারের শিল্পী অভিজিৎ।

এই গানটি শুনলেন অভিজিতের কণ্ঠে। আজ শুনলেন একই হিন্দি ছবি গান, ছবি ছিল ইয়াস বস। গীতিকার ছিলেন জাভেদ আখতার এবং সুরকার যতীন ললিত। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে শিল্পী অঙ্কিতা নন্দী।

শুনলেন, লোকসঙ্গীত সবশেষে শুনলেন শ্রীতমা বৈদ্যের কণ্ঠে। শেষ হলো লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মিলনিয়া। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সানজা কাহাম। আকাশবাণী মিলনিয়া, আকাশবাণী।

0: বিলনিয়া কেন্দ্র নি কক বড় খতল বাই আওয়াজাক ও লাইভ ফোন ইন টক শো সঞ্জা খাম পন্দা খানাই দং নাই যত খাফং সং বেলাই বেলাই খা কচুং খা হামবাই আফার হন আং খা খ্লাইও আনি খাফং সং যত নো জরা কাহাম গ্রুং তংপাই না হনাই তাই কাহাম না তংপাই থুন অবন আং কাইথন থানে শুরু হন খাফং সং আমাই মানজ হন্দি 8731875545 ও মঞ্জ মাবাই তাই সাপির হন 8731875545 ও মঞ্জমা বাই মঞ্জমা লাকে সাহর দিয়ে মুং তাই নিকমা তাই সাহর দিয়ে দিন ওয়ানসুক যা কক ও সঞ্জা খাম পান্দাবা দিন তাংবানি তুইমানি ওয়ামানি খোলবানি চিটমানি নগ্নখুং খাতিমানি রুংমানি সুরুংমানি বানি আখলাইমানি তাই রেসা মুং মুসি মুং ককতাং কক লব অবদির বসায় মানু খাপং সং ওয়াতি মল সপাই খাওয়া তাবক চিনে হাস্তব ইয়াং ইয়াং পিং প্রায় থপচা থমনি বা দুমুই দুমুই কোন জোড়া রূপ রূপ খে ওয়াতই ওয়াই ফাইব অর নাইদি খর খারা থপচা থমনই ইয়াছা কিনা গানা মঞ্জমা চয় থাঙ্কা দুমুই দুমুই তাই ওয়াতুই মার্খে ওয়ামানি মানে যে কক হ্যালো লামসাগো হ্যালো জিতেন তাম জিতেন তো মানে নি ছয় মুং সহন দিয়ানো জিতেন্দ্র দেব বর্মা না মলসুম না কাইপেং না রিয়াং নুয়াবো সানা নামলে না দেব বর্মা হ্যাঁ বরুণ শহর রায়চন্দ্র কামিনী রায় থানাই অব ব্যাংকলাই সিদাই মোহনপুর গানার অবৈচরণ গান শহর দিতাম সানা মুচুং ও পান্দাব হাম্বাই না বেলাই খায় সাদি সাই মানো বিয়ংফল আচ্ছা আচ্ছা আচ্ছা তাম তামর ফাল মিখে তুমি ব্রহ্মান শহর দিয়ে নুং দেখাই না পাই ভালো আচ্ছা জেফ্র জেনমান আবার পাই নাই ভালো হাইতা আচ্ছা আচ্ছা এনকে পাইমানি যে অবশ্য কবাংকে ফালা নাম হাই হাই দেবা অবন বিশৃঙ্গ তো কশক তঙ্গু কবাই তঙ্গু হ্যাঁ ফালি ফালি মাইয়া থাঙ্গু অব হয় এনকে অমতির তাম খাই নাম যে নুতে কক সালিয়া দিবা সারা মচুং হাই দে ও আচ্ছা আচ্ছা হাম্বাই এখন হ্যাঁ ওয়াতুই রূপ রূপ খেয়ে ফাই মানে অরণাদি প্রিং পরয় খর খারা মানে প্রিং পরয় অংখা অরথপসা অরথপ নেই খর খারাবো আবার সাথে কেসা কবুং ওয়াতুই হ্যাঁ হ্যালো লমসাগো মুং শহর দে হ্যাঁ কমল কমল শ্রী রিয়াং আচ্ছা শহর দে খাপাং তাম সালাম মুসুং অপান দাবা টপিক তো করি নু যে মানে বুইন নাছিল মা কুসলে মা হাসতে নাছিল মা আমতি খিবি নাই তাই যে কোন অপন সাইমান নু সাদে
1: তিনি কাজ বানিয়ে Sıkan bayırı koy. Teyatını çana. Üzre taksın kaçta. Bu ban teyatını çalmanı tak. Ama ban yani tak. Hello. Kına de ban tak. Hello. Nini kong paya sa. Hello.
0: Hello. Kana kana. Nung nok bishung ode.
1: Kisa bai riyo to.
0: Phatara asoki shadi. Nini khorang srai srai phaisu gya. Te khorang na kya tuluk tuluk shadi. Asok doita shadi. Nini mobile na bukhun kisha nori shadi. Nini hama bozago.
1: I know. Dolai district long prehat yo kihak ta babe tuong mani mai tang hotel
0: goi
1: aro sam kisa khlai mani ang khel thong mani kisa khani cha
0: a chade
1: a nge tu ko hotel tuong mani ka ta chuba nge aro tin hotel lo
0: I'm going to go to the house. আচ্ছা হ্যাঁ
1: ওহন বাইকে খাকলো সুখাঙ্গে বেলাই তুই কথা
0: হ্যাঁ অবো খাকলো বড় খিঙ্গে হ্যাঁ দে
1: খাকলো বড় খিঙ্গে হ্যাঁ যে কাস্টমার ফানের ও খাইও ঠিক টঙ্গু লাইক রিউ আমতে আইকে আইটেম দু দিন দিন মাস লাইও
0: আ আ আবো তো হাইন বলে না আচ্ছা গুদক গুদক খতাম ওয়াশরুম দে গুদক না
1: ইং ওয়াশ মে গুদক
0: ওয়াশ মে গুদক মানে থকশো
1: মতম
0: মতম
1: যখন দৌনা থাকে তো মতম
0: আ আ ওয়াশ মে গুদক খায় ওয়া খামু বলে ওয়া খামুনে ওয়া নি বুতি ইংখারু আবো মতম গো
1: বলে না নিয়া কি না শিল্প মে পাইও আসামি ইংখনা শিল্প না ঘর ঘর সবাই খা বেলাই থু খা মানে বেলাই কেন ক মাসুকে মাসকে চাঙ্গুই নাই পিএসি পুরো সাদা কে পিঙ্গুই তুমুতা
0: আবার সুবা খাই মানে নুন সঙ্গে সব
1: আং নুন জি খাই
0: ও নুন জিন সঙ্গ
1: এ আং নুন জিন সঙ্গ
0: আচ্ছা আচ্ছা নুন নুন কে সঙ্গ নাই না মানে হোটেলে বুবাগরা
1: এ আং সঙ্গ তাবকে পার্টনার পার্টনার সিস্টেম খাই মানে
0: ও আর পার্টনার সিস্টেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: এ তুমি সঙ্গ তুমি হেল্পার বুকলাইজ যত অফ ক্লাইন্ট গেট হেল্পার মানে ওয়াইটার এক্সট্রা নামে হ্যাঁ
0: হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ ওকে গলাইনো বুইজে সাফ হলে তো
0: আচ্ছা নিনি বো বুসুক সামন খা তাল বুসুক খন না
1: এ জাস 12 20 12 দিন দউ
0: ও আচ্ছা কতাল সিং কে তালসা বো কায় মানে হাতি হাতি
1: আম্বাসানি লং ট্রাই আর মন্দির বসে
0: শ্রী মাখাছনি কা হ্যাঁ
1: লং ট্রাই তলা ওন কাবো মনু এরিয়া ঘাটা
0: আর
1: জাগো ফ্লাইট
0: আগে রগ মানে মালখং বই থাং পুরো অর খরকসা বরক চা খাইয়ে দঙ্গ তাবক তো করি খনা আপন ওমরং জাগ আং ও অজর রগ আনি সেবক কতাল পুরো রগ মা থাংকাঙ্কে অজরাং চান নিয়াখু কিন্তু বোন আর ওইসা চা নুই নাই হ্যাঁ আং তাবু পক মুইয়া মুই তোমাকে মাস হও বনি আর নি চা থক মানে আং কাপনি নুং নাই নেবো না আর চা হাই থাকো মানে তাবু পক তাবু পক মাইয়া কাহাম মানি নো কাহাম বং কং মা সাহু যাক নং তো সাপি খা যখন নাকি নি হাতি বানি ওয়া কথা বন্ধু নং যে হোটেল খুলক মানি তাবক জোড়া বুসুক গবাং ভাল জাখা মানে মানে সাল চাও আচ্ছা আপনো তোমার ও মানে হাতি বানি মানে ও সালো বুসুক নেই হাইয়েস্ট হাইয়েস্ট হাইয়েস্ট বুসুক ফালখান উমর বসু কং
1: আচ্ছা
0: বসু কং 25-30 নাকি তাবং শিকলা চল আং কগ্ন অবন বাকি সঙ্গ কিসা জরানা অনু খাপং সংবাই অব কাইসা কতাল মানখা তাবুকনি যুগনি চিনি শিকলা চালাই রক মানে নক চুকসে রুং নক হ্যাঁ দেবা দায়জ তঙ্গু মানে লাহার তঙ্গু সড়ক তঙ্গু মালখুং তঙ্গু নগ তঙ্গুই চুং কলেজ সুমিয়া ইউনিভার্সিটি পরিমাণ হ্যাঁ চিনি হাসতে ও মেডিকেল কলেজে খুঙ্গু সুঙ্গু খানাইবি খুংতাম ইঞ্জিনিয়ারিং কলেজ দু এগ্রি দু ব্যাটারি দু পাইছ খানো ও জায়গাও সে চিনি বরক স্রুংনা নাইয়া রুংনক থাংলাইয়া পড়িয়া বদল বদল লংলাইও মানে বেড়াইলাইও চালাইও মানে মোবাইল মানে ককিল ককিল তুই বলাইও ও জায়গাও অন্য খরক বুড়ি মানে গত হকইনে যে হোটেল খাইয়া নি অ অমর কম নক তো কিছু একটা খাই নাই কিছু লামা মানানি বাকি নাহানার বাকি খাই নাই না এই গাবনও খাপাং সংরক যে তাবো খাই দং নাই নাই ব্রুমনি ওয়ানসুক মা হ্যাঁ বরক সাইসুক জন খাইমান লিয়া বর পার্টনারশিপ অঙ্গি খাইকা হ্যাঁ কে তাবক সজরা ব্রুমনি ক 12 দিন মানে হাতি বারনি কায়াখু ও জায়গাও ব্রুমনি মানে হাইয়েস্ট সেলংখা ব্র 17,000 17,000 আচ্ছা ম্যাক্সিমাম ফাল জাখানাই দি অব হাই চিনি বরক তাবো কেফেক মানুনি উকল খাইরাই নাই হ্যাঁ বুড়ি শিকলা চালা শিকলা উকল খাইরাই নাই ও মোবাইল এবার ককিলনি উকল খাইরাই নাই অব হাই যদি সামুং তাংলা হাঙ্কে নাই খাঙ্কে বসু খা তংথক হ্যাঁ চিনি শাকবো তংথক নাই খাবো তংথক নাই চিনি নগ নুখং গজক নাই জন নগুইতে বউ স্রুঙি ফাইনাই ফাতানি বরক ফাইনু খাই না বরক বা তাঙিতুই যাও বলে এই ওয়ালাই আয়ই সুলাই আয়ই তিনি আনো হাইসি মারানাই খানা হাইসি মারানাই তিনি স্ট্রাইক তিনি রাস্তা রুখো আং বুফংনি বোজানাই ইয়াফংনি বোজানাই অব হাই খাইয়াইনাই কাহাম লামাও তাঙি চালা হাঙ্কে বুসুক তংথক বুসুক কাহামং আং কিছু কক বারা সাইবে কাদা না মানে হ্যাঁ ও বলো মানে বসুক তং থক নুং তো খগি চাই বলে না নুং তাঙি চাও নুং রাং খিবি নে নি শাক নে কলম দিয়ে খিকলাই নুং তাঙি চাও হ্যাঁ তোমাকে বানিয়েও কাইসা কংখা পুইত নারী বরক জাতির পর দাল বেদাল ভাইয়ানো হ্যাঁ চাই পাই নে চাই বহিনী তো নাই বর্তং ওহান গদক চাই নাই ব সাবন যে না মশা দেখি চা বলে অবৈ তো মানো আরে যাই পাই না আনি বা সলা রাং করি খাবলে অবহাই ও নানো হ্যাঁ বা মা বাবু তাকো দাদা কক আং নখ সাল নিয়ে মা চাইয়া খপসা চারা দি অবৈ ফাইও ফাই নাই অব যাদের পথ অবন টেকেল খাই নাই কাইসা বানিয়ানো লামত সেরানে বেলাই কুদুক অবন বিশ যাদের পথ ক খামিয়া ফাইয়ানো এই নানো অবন মানে নিনার ক্যাফেক মানে যে তং তো বুদ্ধি বা আমি ছানে মতো অংশগুলো নাই মেনেজ খাইনো আপনার দাম খাই বা মুনি খেলাই খাই নাই কেসা নাই নাই হ্যাঁ টেকেল মা খাই
1: যে ভারতবর্ষের রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফ্যামিলি আম্বানি সংস্কার নই বারদনি ব্যক্তি ভারতবর্ষের 10-10টা
0: কথা
1: কিন্তু মানে অক বানিয়া থাকে যায় বানিয়া থাকে
0: মানুষ বা তুমি মানে বা
1: চুম্বু সরং নাই
0: ইকো আবার নোংসা কাজায়

0: 이게는 주디 부킹 시스템 돌아가게 샤워디 담아 부킹 클린 니나로 애드밴스 부킹 니 바거이
1: booking 바거이 당고 700
0: 700
1: 57
0: 898 898 41 41 다시 잡이디 칸드로 칸아톤 700 57 898 898 41 41 카방송 탕디 보내라 자디 따이 보니 어 원속만어 보니 어 라마카 함노 그치 아파노 송사이르디 아 저라만 카이바 아니 달리카 동카 안고 탕안에 사우사 타나 있느냐로 한바이 한바이 한바이 카방송 제 안에 산자카 한판다 제 쟁머니 디니 시키샤 카통 토기 마동시오 오버 하이클레 시클라스 라이로 카피오기 꼭 사나이바 사몽 땅나이 디니 시 크럭상 마누 헬로 헬로
2: 헬로
0: 아 람사고
2: 람사고 제 산자캄
0: 아 산자캄 사범 칸디니 몽테니 그모 샤워디 সত্যজিত সাহরদি কিসা কেবংমণি উল্লতে সাহায্য হয় সত্যজিত মালাইকা সত্যমণি ককবি তাম ককবি সানামুজুং সাহরদি
2: Omahai banyak lagi kan, ke belain sana ya, terlalu lagi kan, ke belain sana kan. Mungkin, nah jadi neng, sini sih lah, kalau cuma hanya sama ke sini terus kan, apa nih istilah musim tamper nih pak.
0: Tamper nih pak.
2: Ini kuno perengan lama musim. Mungkin, neng gua coba apa namanya kerja sama musim gua musim ini mana?
0: Ahaha.
2: Ada utang gua sini, mungkin apa nih lama kalau mana sini. Mungkin neng ini, saya kubar, teman jaga musim ini mana? Apa hai rok lagi kan ke belain di sana kan mungkin oh drug rok bay atau keping yang kan oh tahu tak ya pun bagai kan kalau ada sana musim gol ini je bus kan ni cik lara om hai tang tang ni jadi dia ni panna hai nombor kan tak kibit tu mungkin bay bus kan ni kita nak pohor kita nak cari pelan tu ini dapat hai darah jatuh sekutu tu tak pun aku abang sana musim gol tak
0: Nadi bania kasha laitesa jini para kami haparogo jini je wani warukni samung tangnai na thok nai thok omtrung no ang jodi para kami hapar berai nai pai tu bi nai shohor bondor jodi phala khanke kumong ma profit tung
2: abola
0: sainu enke ayani thumui tu bodi bonop chari je ani অব অতপিস অব আনি অশোক নাই অশোক নাই সাহিত্য বুদ্ধি চিনি বরং ওয়ানি ওয়ারগনি সামু অশোক নাই থক অশোক মিলিপ হ্যাঁ দেবা মখাংশ হুই দো মনু বুসু পাইয়া আপনার যদি আং শহর বন্দর নগর তো ভালো হাঁকা তাম রাং মাই দাই বা সেপ দঙ্গ কিন্তু শুধু পুন চিনি হাফার জায়গা দঙ্গ আং পুন মানে পঞ্চাশ ষাটটা হাই পুন রি মানু মুরুগি চালা না থাকা অব হেঙ্কে মুরুগ মাজার নাই সালো মাসা পুন ফালি মান নাই সালো মাসা অব হাই দিন পুন দোলা হ্যাঁ তাবো হ্যাঁ হ্যাঁ তাবো পুন নি রাং শুনাই দি পোহান পোহান বাজার হাজার বারোশো সালসা মাসা পোহান পুন ফালি মান নাই সাল সালো যদি তিন হাজার টাকা মানে পুন ভালো হাঙ্কায় মানে নখাতাল সদ মানে নিনি বসুক ফাই নাই ত্রিশ দিন হ্যাঁ হ্যাঁ আপনার তাহলে নব্বই হাজার ভাই পাইও হ্যাঁ কিসে বসিয়া হ্যাঁ হ্যাঁ নুন ওয়াক রিলা হ্যাঁ কেন দি ওয়াক নো মাসারু ওয়াক নো মাসারু ওয়াক নে পুঁজি নাঙ্গু কে পুনলে বড় কিসা চালানো নাঙ্গু কিন্তু নুন বড় ম্যাক্সিমাম নো মুরুগুই চারি মানো মুরুগ চালা খাঙ্কায় হ্যাঁ বলি টংজনে নক ওয়াতি সাম্পলি যাতে অঙাতই অবহাই খাই নাই টংজনে নক নাং নাই আর অশোক পুঁজি নাঙিয়া মনে বন ওয়া খাই অশোক ঘৃণা নাঙিয়া বন চালানা নাঙিয়া
2: Nah, kita punya, no?

0: income tong am tu no zu chi ni sikra chala ra ramla hang kan ka belai kham nu
1: bu kan khala re ko zu ko
0: kam ka kai nu ma de poultry to poultry farm no kha tal sa ba tali ulo poultry ma sa phala hang ka 5 theke 10 taka se no profit khaimo par piso asun par manya
1: manya
0: bonasar ma sar nai nai ke ni ma khai nai bithi wa thi tong nai e tong nai bazar ka manla hang ke si vaccine tong nai বাজার কাহা মঙ্গাছে নুং 10 টাকা 20 টাকা পার পিছ মনাইল প্রফিট হ্যাঁ খাদিনি কাবাং কিন্তু কিন্তু মুসুগ পুনো আসুনঙ্গিয়া বাছিন দেশি তগ আসুনঙ্গিয়া পুনো পাইয়া অমতিন নাইনে যদি চিনি বরক বানিয়া খাইলা হাঙ্গা কে চুংতাম ওজক মাইয়াং নেবা কাইমা বলে চুম্বুনি
1: আবন বগিনো চিন বড় রনা হুম তো সালাম মিটাম হুম যে সামনো রংকা খা কলকেনো থাংসুন
0: অবশ্যই হ্যাঁ
1: অবশ্যই
0: মানু না জি খাপাং আং অর জায়গা চকুই নাই ও আওয়াই খোগা চকুই নাই ককনো সবাই ছাইমানিয়া সানালে মুচুঙ্গু কিন্তু বুকু খাজাক ছাইমানিয়া কারণ আং সেবুক খাইও আং সেবুক খাইও কবংমার কবংমার হামিয়ানো কিবো ছাইমানিয়া পুঙিমানিয়া হ্যাঁ ইগা নুরকলাই অবহাইক রে নুরক খাইমানো সাইমানো হাই থাকো আবনো চিনি বড় নে মকল কি অক্থুন ছয় লামা ফাইতুন অবনাং মা কবগো আবন মা কবগো হামবাই দনো হামবাই এ কাপং সং অবহাইনো আং বাই কবলি তং দিয়ে চুং সালাইন যাদরে পদ অবং নাইদি আং তো কক কবাং সাইমান্যার বাসাই সাইমান্যা কন্দ্রক তো সাইমানো নুরক খাপিও কি সাদি নুরনি সার সাতানি তো কোনো দেরামাক রে আবার খাফিওগি সাথে অপান্দাব অবহায় চুং শিখলা চালাই কাহাম কাহাম নয় যে আং তাইসিং সাকা যে ও সঞ্জা কাহাম পান্দা চেংমানি ওলো তিনি সি সালসা আনি খা ফুরসিউ অবহায় খাপাং নাইউ আং যে সামুং কাহাম তাঙ্গুই বা কলম দি খিবি কতাল তাং তাঙ্গুই নাই আজে ওই চাউই ফুনগু বুইন হদানো যে শিখলা চালাইন যে আং হামিয়া লামা থাঙ্গিয়াই নাই বুনি এথেক চলাইয়াই নাই ওর লামা লাহার কাছাই নাই ওর বুলাই সুলাই অংলাই তুই অংলাই নাই ওর রাজনীতি পার্টি হিনি অংলাইয়াই নাই খালাই সাম বেলাই কাহাম অবন অংথুন খাপাংসং আমি মঞ্জু হন্দি 8731875545 ও মঞ্জু বাবাই হ্যাঁ নাই যাং পুইল যে কক মানে পিং পরই থপসা থপনই দুমুই দুমুই দুমুই দুমুই তা মনহীন সিয়ারি হাই ও তুই চিকন চিকন গুড়া গুড়া কবরি ফাই মানে কবরি ফাইব হ্যাঁ অব হাইকে হেলং সাসা খাই সিয়ারি হাইকে ক্লাই বন হনো দুমুই দুমুই কে রূপ রূপকে অবান এমখা তাই থাকিয়া বোথাই কতর কতর সে কবাং খাই ক্লাই মানে বন হন বাতি রূপ রূপ হ্যাঁ তাবক তো অবহাইন ওয়াতি মল প্রিং পরে ফাইও খর খরাবো ফাইও দুমুই দুমুই ফাইও রূপ রূপ ফাইও বন তো চুং বনি ফাইচিং খাই মাতং নাই বজেফর ফাই বন নাইসুকি মাতং সিনাই তাবক নাই দি যে খ্যাত পান্থর দুই থারি আমি রোগ নাই কলিক মাতং নাই।

0: নমস্কার কৃষক ভাই বোনেরা, আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটা হয়তো সরাসরি আপনাদের চাষবাসের সাথে যুক্ত নয়, কিন্তু আবার যদি আমরা অন্যভাবে বলতে যাই সেটা একেবারে অঙ্গাঙ্গিকভাবে যুক্ত চাষবাসের সাথে, যেহেতু কৃষিকাজে এটা একটা আপনাদেরকে বিশাল বড় সাপোর্ট দিতে পারে। সেটা হলো গিয়ে সমবায়। এই সমবায়ের নাম আমরা অনেকেই জানি, অনেকেই শুনেছি। তো এই সমবায়ের মাধ্যমে অনেকে আমরা অনেক কাজ, অনেক ঋণ নিয়ে আমাদের যে কৃষি কাজ থেকে শুরু করে অন্যান্য কাজও আমরা সম্পাদন করি। তো আজ আন্তর্জাতিক সমবায় দিবস। তো এই আন্তর্জাতিক সমবায় দিবসে আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সমবায়ের ভূমিকা। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সমবায় দপ্তরের হিসাব রক্ষক, অর্থাৎ আমরা যাকে ইংরেজিতে অডিটর বলি, অডিটর সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
1: নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুদেরও নমস্কার। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সমবায় দপ্তরের পক্ষ থেকে, সমবায় হচ্ছে এমন একটা জিনিস

0: জিনিস যার মাধ্যমে মানব সম্পদের, প্রকৃতির সম্পদের সমস্ত কিছুর অঙ্গাঙ্গভাবে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে একমাত্র সমবায় হচ্ছে এটার সবচেয়ে বড় উপাদান। সমবায় শুরু হয়েছিল 1844 খ্রিস্টাব্দে, এখানে নয়, ইংল্যান্ডের রসডেল বলে একটা জায়গা আছে, ওখানে রসডেল ইকুইটেবল পায়োনিয়ার সোসাইটি নাম দিয়ে প্রথম 1844 খ্রিস্টাব্দে সমবায় শুরু হয়।
1: আচ্ছা,
0: সমবায় কিন্তু একটা আন্দোলন,
1: আন্দোলন,
0: হ্যাঁ, সমবায়কে আমরা মুভমেন্ট বলি ইংরেজিতে। সমবায় একটা আন্দোলন, ভারতবর্ষে 1904 দিকে এটা ছড়াতে শুরু করে, আমাদের ত্রিপুরাতে এটা শুরু হয় 1949 অর্থাৎ 1949 খ্রিস্টাব্দে কাঞ্চনপুরে স্বস্তি সমবায় সমিতি নামে একটা প্রথম সমবায় সমিতি তৈরি হয় বা শুরু হয়, কাজ শুরু করে। কিন্তু সেটা 1974 এবং 1976 রুলস তৈরি হয় ত্রিপুরা গভর্নমেন্টের পরিচালনায়। 1978 থেকে মানে 78 সন থেকে ত্রিপুরা রাজ্যে সমবায়টা আন্দোলনের রূপ নেয়।
1: আচ্ছা,
0: বর্তমানে সারা ত্রিপুরা রাজ্যে 213টা প্যাক্স আছে, 56টা ল্যাম্পস আছে।
1: আচ্ছা,
0: সমবায় হচ্ছে এমন একটা জিনিস, শুধু এগ্রিকালচার না, ধরুন কৃষির জন্যই প্যাক্সগুলো তৈরি হয়েছিল, হ্যাঁ, প্রাইমারি এগ্রিকালচারাল সব সোসাইটি তৈরি হয়েছিল, যেমন ফার্মিং পাশাপাশি এগ্রি অ্যালাইড যেগুলো, যেমন ফার্মিং পশুপালন, হাঁস মুরগি পালন থেকে আরম্ভ করে শুকর পালন, এগুলোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন বা আনএমপ্লয়েডকে এমপ্লয়েড করার যে প্রচেষ্টা, এটা চলছে। ফিসিকালচার, মৎস্য চাষের মাধ্যমে অনেক মানুষ আনএমপ্লয়েড হচ্ছেন, ডায়েরি ফার্মিংয়ের মাধ্যমে, অর্থাৎ এমন কোন বা ইন্ডাস্ট্রি বলুন, এমন কোন সেক্টর নেই যেখানে সমবায় কাজ করতে পারে না। আর সমবায় মানে হচ্ছে সমবেত প্রচেষ্টা, যার মাধ্যমে সাকসেস 100% আসবেই। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে মনকে শান্ত রেখে এবং সবাই সততা রেখে কাজ করলে পরে সমবায়ের মাধ্যমে সমস্ত কিছু করা যাবে।
1: একদম একদম, খুব সুন্দর।
0: দেশের অর্থনৈতিক উন্নয়নে বা আনএমপ্লয়েডকে এমপ্লয়েড করার যে প্রচেষ্টা, এটা অন্য কোনোভাবে সম্ভব না যদি সমবায় আমরা না করি। সমবায় হচ্ছে এটা সবচেয়ে বড় দিক,
1: বড় মাধ্যম।
0: যেরকম আপনি এগ্রিকালচারের দিকে দেখুন, আমাদের যে প্যাক্সগুলো বা ল্যাম্পসগুলো আছে সেগুলো ভূমিকা কী, যেমন কৃষক করবে, তার প্রথমে চাই অর্থ, অর্থের জন্য আমাদের প্যাক্সগুলোতে লোনের ব্যবস্থা সিস্টেম আছে,
1: একদম
0: কেসিসি লোন এখনও আছে, এখন আবার জিএলজি বলে একটা লোন চালু হয়েছে, সেটাও দেওয়া হচ্ছে। এবার কি দরকার, বীজ দরকার, ভালো বীজ, প্যাক্সগুলোর মাধ্যমে ভালো বীজ কৃষকরা সংগ্রহ করতে পারবে, সার, আমাদের প্যাক্সগুলোতে সার বিক্রি করার
1: একদম
0: কেন্দ্র আছে এবং এখান থেকে ভালো সার পাওয়া যায়।
1: একদম
0: চার হচ্ছে ইকুইপমেন্টস, বিভিন্ন যে এগ্রিকালচারাল ইকুইপমেন্টসের দরকার হয়
1: চাষবাসের
0: জন্য, একদম ধান কাটার মেশিন থেকে আরম্ভ করে নাঙ্গলের যে প্রক্রিয়াটা আছে, এখন গরু লাগে না, এখন এই আমাদের প্যাক্সগুলো সব দিক দিয়ে সমৃদ্ধ। শুধু এগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে এবং কৃষকরা যদি এটার মধ্যে আসে, আমাদের মানে প্রত্যেকটা, আমরা বর্তমান যে সরকার, সেই সরকারের সব মানে চেষ্টা করছে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গ্রামে অন্তত একটা সমবায় করে দেওয়ার জন্য আমরা অনেকটাই সাকসেসফুল হয়ে গেছি।
1: মানে এটা একটা বলা যায় যে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য সমবায়ের ভূমিকা একেবারে
0: বিশাল বিশাল বড় ভূমিকা। সমবায় ছাড়া কোনোভাবেই কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না।
1: একদম
0: সমবেতভাবে যখন একটা কাজ করে, ধরুন যেমন আমি আস্তে আস্তে দেখি উদয়পুরের যে সাইটগুলো আছে, অনেক মাঠ পড়ে আছে, ওখানে ইচ্ছে করলেই যদি কিছু মানুষ একত্রিত হয়ে মনে করে যে আমরা পুকুর তৈরি করব, ওখানে বিশাল জায়গা আছে, সেখানে আরামসে পুকুর তৈরি করে অর্থনৈতিক উন্নয়ন করা যাবে, আমাদের যে মাছের যে চাহিদাটাও পূরণ হবে, আমাদের বাইরে থেকে, যেমন আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনতে হয় সেটা লাগবে না। কৃষকরা যদি ফার্মিং করে,

0: পোলট্রি ফার্ম করে, তাহলে আমাদের প্রতি মাসে গড়ে প্রায় প্রায় 10 কোটি টাকার মতো ডিম বাইরে থেকে আসে, ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে। এখন যদি মহিলারাও যদি, যেরকম মহিলাদের জন্য আমরা কিন্তু ক্লাস্টার সোসাইটি, এই যে সেলফ হেল্প গ্রুপ করে, পাঁচজন পাঁচজন করে সেলফ হেল্প গ্রুপ করে লোনের ব্যবস্থা কিন্তু এখন মানে বেশ কয়েকটা হয়ে গেছে বিলুনিয়াতে। আপনার ঋষ্যমুখ অঞ্চলে অলরেডি 3টে ক্লাস্টার হয়েছে, রাজনগরে 3টে ক্লাস্টার হয়েছে, এরকম ক্লাস্টার হচ্ছে। অর্থনীতি রুরাল লাইভলিহুড যে মিশন টিআরএলএম মূলত এগুলো পরিচালনা করছে, আমরা এগুলো দেখি, আমরা সহযোগিতা করছি, রেজিস্ট্রেশন আমাদের ডিপার্টমেন্ট থেকে হয়। এই যে ছোট ছোট গ্রুপ করে যে লোন দেওয়ার ব্যবস্থাটা, সেটার মধ্যেও যদি ওনারা ধরেন গোটারি করলেন, ছাগল পালন করলেন বা হাঁস মুরগি পালন করলেন, তাহলেও নিজেদের যেমন অর্থনৈতিক উন্নয়ন হবে, পাশাপাশি আমাদের রাজ্যেরও অর্থনৈতিক উন্নয়ন হবে। এটা আর যেহেতু আজকালকার অর্থনৈতিক অবস্থা এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে শুধু পুরুষরা কাজ করলে হবে না, মহিলাদেরও কাজ করতে হবে, মহিলারা করছেন,
1: সেই জন্য সরকারের উদ্যোগ নিয়েছে মহিলাদের সশক্তিকরণ
0: এবং
1: সমবায়ের মাধ্যমে সেটা আরো খুব ভালোভাবে করা
0: যাবে, সমবায়ের মাধ্যমে এটা আরো ভালো করে হচ্ছে। আমরা সব দিকে লক্ষ্য রাখছি, আমরাও চাইবো, কৃষকদেরকেও বলছি, আমরা কৃষক ভাইদেরকে বোনদেরকে যে আপনারাও আপনাদের পাশাপাশি যে ল্যাম্পস বা পেক্স আছে ওখানে আসুন, ওখানে বিভিন্ন ধরনের সুযোগ আছে, আপনারা ঠিক মতো আসেন না, আমাদের পরিষেবাগুলো ঠিক মতো আমরা পৌঁছে দিতে পারছি না, সেজন্য আপনারা যদি ল্যাম্পস বা প্যাক্সে আসেন তাহলে আপনারা সমস্ত কিছু ওখানে পাবেন, বীজ থেকে শুরু করে মানে কৃষিজাত যা দরকার সমস্ত কিছু ইকুইপমেন্টসও আপনারা ওখানে পাবেন, এবং এর মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী করতে পারবেন, সমবায় দপ্তর শক্তিশালী হবে, আমাদের দেশ শক্তিশালী হবে,
1: দেশ শক্তিশালী। একটা বড় খুব বড় কথা বলছেন যে গ্রামীণ অর্থনীতি যদি আমাদের শক্তিশালী হয় সেখানে সমবায়টা শক্তিশালী হবে, আর সমবায়টা শক্তিশালী হয়ে আমাদের রাজ্য এবং দেশ মানে এক একটা চেইনের মাধ্যম মতো সেটা একটা অনেকটা এগিয়ে যাবে, অনেকটা উন্নত হবে। তাই আমাদের বর্তমান যে সরকার রয়েছেন সরকারও সেদিকে নজর দিয়েছেন যে সমবায়ের মাধ্যমে যাতে কৃষকদের হোক আর যে কোনো জীবিকাতেই হোক তারা যাতে স্বাবলম্বন করতে পারে। আপনি খুব সুন্দরভাবে সমবায়ের প্রেক্ষাপটটা শুরু করেছেন এবং খুব সহজ ভাষায় আমাদের যারা শ্রোতাবন্ধু রয়েছেন, যারা কৃষক ভাই বোন রয়েছেন, খুব সুন্দরভাবে দিয়েছেন। তো আমি যেটা বলতে চাইব, যেটা আমাদের আজকের বিষয়, সেটা হলো গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সমবায়ের ভূমিকাটা। যদি অনেকটা বিষয় আপনি এগিয়ে গেছেন,
0: তো আমি তো বললামই গ্রামীণ অর্থনীতি বলতে আমাদের 70% মানুষ বসবাস করে গ্রামে, সুতরাং গ্রাম যদি শক্তিশালী না হয় আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হবে
1: কখনোই সম্ভব,
0: যতই আমরা চেষ্টা করি। আর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গেলে সমবায়ের মাধ্যমেই সেটা সম্ভব, কারণ ব্যক্তিগতভাবে কেউ উদ্যোগ নেই। ধরুন অনেকে আমরা দেখি যে প্রচুর কৃষিক্ষেত্র পড়ে থাকে, চাষাবাদ হয় না,
1: একদম
0: হয় না, কারণ হচ্ছে ব্যক্তি মালিকানাধীন এগুলো। এখন কোনো ব্যক্তি হয়তো তার শারীরিক সেই সক্ষমতা নেই, কিন্তু যদি 10টা মানুষ গ্রামের একত্রিত করা যায় তাহলে এই যে
1: মানে
0: পতিত জমিগুলো যে আছে সেগুলো আমরা চাষের আওতায় আনতে পারি। অনেক কৃষক কি করেন যে আমার তো নাঙ্গল নেই, আমার তো গরু নেই, আমাদের প্যাক্সের মধ্যে এলে পরে আপনারা ওই জিনিসগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। আমাদের আছে, আমরা আপনাদেরকে ওই কৃষি সামগ্রী দিয়ে সাহায্য করতে পারবো, পাশাপাশি ভালো বীজ, প্রয়োজনে গাইডলাইন, এগুলো আমরা দিতে পারবো।
1: মানে খুব সুন্দরভাবে আপনি যে কথাটা বললেন যে সমবায় যে কথাটা, যেটা আপনি প্রথমেই বলেছেন যে একবারে সকলের সমন্বয়, সকলের একত্রিত হওয়া, এই যে অনেকগুলো পতিত জমিকে উদ্ধার করে সেখানে সবাই মিলে যদি চাষাবাদ করা হয় বা অন্য কোনো ফার্ম যদি করে তাহলে সবাই আর্থিকভাবে স্বাবলম্বী হবে, শুধুমাত্র একটা না 10টা পরিবার একসাথে হবে।
0: অনেকগুলো আরেকটা জিনিস আছে, যেমন ধরুন অনেক সময় জলের জন্য চাষ হয় না,
1: একদম
0: ঠিক আছে। এখন ব্যক্তিগতভাবে একটা সাবমার্সিবল কেউ যদি বসাতে চায় তাহলে হয়তো সমস্যা হয়ে যায়, কিন্তু 10 জনে মিলে যদি বসায় তাহলে 1,000-5,000 টাকা করে প্রত্যেকের পড়ছে, কারোর গায়ে লাগবে না, আবার ইরিগেশনের জন্য জলটাও পেয়ে যাবে। এটা একমাত্র সমবায় হচ্ছে সঠিক উপায় যার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, অন্যথা কোনোভাবেই অর্থনৈতিক উন্নতি সম্ভব।
1: অর্থনীতিকে
0: মজবুত করতে গেলে সমবায় হচ্ছে একমাত্র মাধ্যম, এটা আমি মনে করি এবং আমি দীর্ঘদিন এগুলো নিয়ে চর্চা করেছি, করে দেখেছি যে এটাই হচ্ছে একমাত্র মাধ্যম। আনএমপ্লয়েড ইউথকে এমপ্লয়মেন্ট দেওয়ার যে ব্যাপারটা, এটা একমাত্র এই সমবায়ের মাধ্যমেই সম্ভব, এবং এটা বর্তমান গভর্নমেন্ট খুব ভালো করে বুঝতে পেরেছেন, যে জন্য সেন্ট্রালি আমাদের কোনো এতদিন পর্যন্ত কিন্তু কোনো দপ্তর ছিল না, ছিল না। গত বছর 2023 আমাদের সেন্ট্রালি সমবায় দপ্তর তৈরি হয়েছে, হ্যাঁ আলাদা দপ্তর তৈরি হয়েছে, এবং সেখান থেকে বিভিন্নভাবে কাজ চলছে আরও কীভাবে ডেভেলপ করা যায় সমবায়কে, বা সমবায়ের মাধ্যমে মানুষকে আরও কীভাবে উপকৃত করা যায়, তো সেই প্রচেষ্টা চলছে।
1: মানে সরকার এটা উপলব্ধি করতে পেরেছে যে সমবায় একমাত্র মাধ্যম যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা যায়, এবং গ্রামীণ অর্থনীতি মজবুত যদি হয় তাহলে ধীরে ধীরে আমাদের রাজ্য এবং দেশ সেটা মজবুত
0: হবে।
1: তো আপনি খুব ভালোভাবে বলেছেন, আমি আপনার কাছে আরেকটা বিষয় প্রশ্ন রাখবো, সেটা হলো গিয়ে এই যে সমবায়ে একত্রিত হওয়া, সেটার মাধ্যম সেটার সহজ পন্থা কি, আমাদের যারা রেডিওর ওপারে বসে শুনছেন তারা কিভাবে সেখানে আসতে পারে?
0: সমবায় দু ধরনের হয়, মূলত যে সমবায়টা দুটো ধরনের সমবায় আছে, একটা হচ্ছে আমরাকে এটাকে বলে 1860, এটা ওয়েলফেয়ার সোসাইটি, বিভিন্ন ক্লাব, বিভিন্ন ধরনের যে সামাজিক অর্গানাইজেশন, আমরা সামাজিক কাজ করব, হ্যাঁ সেই জন্য বিভিন্ন, এটা হচ্ছে 1860 অনুযায়ী একটা হয় রেজিস্ট্রেশন। আরেকটা হয় 1974 অ্যাক্টে, এটা হচ্ছে মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে আসলে ওই 1974, এটা করতে গেলে মূলত যে কোনো সাতটা ফ্যামিলি থেকে একজন পুরুষ একজন মহিলা করে 14 জন হলেই আরামসে এটা করা যাবে।
1: আচ্ছা,
0: কোনো ফ্যামিলি থেকে 2 জন মহিলা মেম্বার হতে পারবে, কিন্তু একটা ফ্যামিলি থেকে 2 জন পুরুষ হতে পারবে না, এটা হচ্ছে একটা বেসিক নিয়ম। আর তারপরে আমাদের কাছে এলে, আমাদের দপ্তরে এলে আমরা সেটা রেজিস্ট্রেশন করার যে প্রক্রিয়া সেগুলো করে দেবো, এবং খুব সহজেই রেজিস্ট্রেশন পেয়ে যেতে পারে এবং তারা সমবেতভাবে কাজ শুরু করতে পারবে।
1: এটা হলো কি মাধ্যম, মানে সেটাতে একত্রিত হওয়া বা জুড়ে যাওয়া।
0: হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ব্লকে একটা করে সার্কেল আছে, ওই সার্কেলগুলোতে যদি মানে কৃষক বন্ধুরা আসেন তাহলেও আমরা তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে করিয়ে দিতে পারব। কোঅপারেটিভ ব্যাংক আছে, TSCB ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, আমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের থেকেও তাদের ওনাদেরকে লোনের ব্যবস্থা করে দিই, এতদিন ধরে করে দেওয়া হচ্ছে, এখনও চলছে প্রক্রিয়া। JLG জয়েন্ট লাইবিলিটি একটা গ্রুপ করা হয়েছে, এটার মাধ্যমেও লোন কৃষক ভাই বোনদের দেওয়া হয়ে থাকে। একটু শুধু যোগাযোগ করতে হবে।
1: যাক, সময় বলছে আমাদের থামতে হবে, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, তাই এখানেই আমরা বিদায় নিচ্ছি। আপনি এসেছেন আমাদের স্টুডিওতে, আমাদের শ্রোতা বন্ধুদের, আমাদের কৃষক ভাই বোনদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। আজকের যে আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে যে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সমবায়ের ভূমিকা কী হতে পারে এবং কীভাবে তারা আসতে পারে, আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার।
0: নমস্কার, সবাইকে নমস্কার।
2: খ্যাতেক আমার অনুষ্ঠানে শুনলেন গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা এ নিয়ে বললেন সমবায়ের হিসাব নিরীক্ষক সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

খ্যাতে খামারে অনুষ্ঠানে এতক্ষণ পরিবেশিত হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে দা স্বার্থপদক গান। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 8:05 শুনবেন স্বচ্ছ ত্রিপুরা সবুজ ত্রিপুরা এই অনুষ্ঠানটি। অংশগ্রহণে মনোরমুখ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে। 8:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন পর্যায়ক্রমে 8:45 এবং 8:55। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গান। অনুষ্ঠানে আজ শুনবেন বেটা ছবির গান। জানা অজানা বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান রাত 8:30। অনুষ্ঠানে আজ শুনবেন এই মাসের বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ইনি সাক্ষাৎকার দান করবেন সৌরভ দাস। সাক্ষাৎকার গ্রহণে জয়িতা দত্ত। 5 মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান শুনবেন রাত 9:00। 9:30 শুনবেন খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান মাঠে ময়দানে।

আজ শুনবেন ক্রীড়াঙ্গনে যোগাচর্চায় মেয়েদের বর্তমান অবস্থান, এ নিয়ে বলবেন জুমা সরকার। অনুষ্ঠানটির সংযোজনায় সঞ্জীব দাস। দশটায় শুনবেন বিভাপুরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী ইন্দ্রানী সেন। শুনলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন স্বচ্ছ ত্রিপুরা সবুজ ত্রিপুরা। এই অনুষ্ঠানটি অংশগ্রহণে মনোরমুখ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হচ্ছে।

0: নমস্কার, আমরা আকাশবাণী বিলোনিয়া থেকে এসেছি, নদীর উত্তর পাড় থেকে অনেকটা দূরে। আমাদের আগরতলা যে সড়ক যেটা রয়েছে বিলোনিয়া থেকে শুরু করে, সেটা মনুরমুখ হয়ে আইখোলা চিত্রামারা হয়ে বিচ্ছন্ন হয়ে আগরতলার দিকে যায়, ঠিক আছে? তো সেখানেই মনুরমুখ চৌরাতেই রয়েছে মনুরমুখ মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের স্কুলের নাম কি?
1: মনুরমুখ উচ্চ বিদ্যালয়।
0: উচ্চ বিদ্যালয়, আচ্ছা, ঠিক আছে। মনুরমুখ কিন্তু মাধ্যমিক অব্দি, ক্লাস 10 অব্দি আছে তো? তো মনুরমুখ উচ্চ বিদ্যালয়ে আমরা রয়েছি, এখানে ক্লাস 7-8 থেকে শুরু করে সব ক্লাসের ছাত্রছাত্রীরা রয়েছে।

0: আমরা তাদের সঙ্গে পরিচিতি পর্ব সারবো, তারপরে স্বচ্ছতা এবং পরিবেশ নিয়ে কিছুটা কথা হবে কুইজের মতো, ঠিক আছে? প্রশ্ন করবো, উত্তর দেবে, যেগুলো একা বলেছি। তো এই অনুষ্ঠান যেটা রয়েছে স্বচ্ছতা এবং পরিবেশ বিষয়ক, সেটা তোমরা শুনতে পাবে আগামীকাল, ঠিক আছে? 7:05 কটায় শুনবে? সন্ধ্যে 7:05। হ্যাঁ, রেডিও কার কার আছে? কার কার বাড়িতে রেডিও আছে হাত তোলো তো দেখি। যো উপর উপর তুলতে হবে। কার কার বাড়িতে রেডিও আছে? আচ্ছা, মেয়েদের কারো বাড়িতে নেই? কারো বাড়িতে নেই? এই যে আছে, হাত তুলেছে, ঠিক আছে। কি নাম তোমার?
1: অঙ্কিতা সরকার।
0: অঙ্কিতার বাড়িতে রেডিও আছে? শোনো, বাড়ির অন্যরা শোনে না? শোনে? কি কি শোনো রেডিওতে বলো তো? একটা গান করতে পারো? দুই লাইন, দুটো লাইন গাইতে পারবে? পারবে না? আচ্ছা, একটা ছড়া বলতে পারবে? একটা ছড়া বলো তো দেখি। তোমার নামটা বলবে, ছড়া ছড়াটা বলবে, বলো।
1: নমস্কার, আমার নাম অঙ্কিতা সরকার। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম কিশোর। আমার নাম অঙ্কিতা সরকার।
0: ঠিক আছে, অঙ্কিতা সরকার, ছড়ার নাম কিশোর, দেন তারপরে বলো
1: প্রশ্ন।
0: বলবো? আচ্ছা ঠিক আছে, ভুলে গেছো, মনে করে না, আবার আসো পরে। তো যেহেতু পরিবেশ বিষয়ক প্রশ্ন, স্বচ্ছতা এসব নিয়ে আমাদের আলোচনা, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের স্কুলে তোমরা আসো স্কুলে, তো স্কুলটা কেমন লাগে?
1: খুব ভালো।
0: তোমার নামটা বলো?
1: দিয়া মজুমদার।
0: দিয়া কোন ক্লাস?
1: ক্লাস 8।
0: ক্লাস 8 পড়ছে দিয়া। খুব ভালো লাগে?
1: হ্যাঁ।
0: চারিদিকে একদম খেতি, স্কুলের চারদিকে কেমন লাগে দেখতে?
1: খুব ভালো লাগে।
0: পরিবেশের মধ্যে রয়েছো?
1: হ্যাঁ।
0: এখানে যারা চাষবাস করে,
1: হ্যাঁ
0: করে না?
1: হ্যাঁ, অনেকেই করে।
0: খুব পরিশ্রম তাদের, ভীষণ খেটে খায়, কাজ করে। কেমন লাগে ওগুলো দেখতে? ওরা যখন কাজ করে, পরিশ্রম করে,
1: খুব ভালোই লাগে।
0: ভালো লাগে না? কষ্ট হয় না দেখতে? লোকগুলো কি রোদে রোদে ফুটছে, একটা আলাদা মানে। আচ্ছা, কি কি আছে ফসল আছে তোমার চারপাশে বলো তো?
1: মূলো।
0: হ্যাঁ, মূলো আছে,
1: বিভিন্ন বিভিন্ন
0: সবজি আছে, কুমড়ো আছে, বেগুন আছে, লাউ দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক কিছুই রয়েছে, শশা রয়েছে, আর সামনে একটা ছোট নদীর মতো রয়েছে, কি নাম ওটার?
1: মুড়ি।
0: মুড়ি, এই ছড়াটা তো মুড়ি নদী থেকে পড়েছে, এই ছড়াটার একটা নাম আছে, মুড়ি ছড়া। ভেরি গুড, কি নাম জানো তোমার?
1: দিয়া মজুমদার।
0: আচ্ছা, দিয়া কি করতে ভালো লাগে, পছন্দ কি?
1: আমার
0: কি ভালো লাগে, গান করতে ভালো লাগে, খেলতে ভালো লাগে? কি খেলতে ভালো লাগে?
1: ভলিবল।
0: ভলিবল খেলো তুমি? কোথায়?
1: এখানে
0: স্কুলে খেলো? সবাই খেলে ভলিবল? ভলিবল ছাড়া আর অন্য কিছু?
1: গান করতে ভালো।
0: গান করতে, কি গান করতে ভালো লাগে তোমার?
1: রবীন্দ্রসঙ্গীত, যে কোনো গান।
0: যে কোনো গান? যে কোনো গানের দুটো লাইন করবে শুনি?
1: আমরা একসঙ্গে করি।
0: করো না, একসঙ্গে করো, শুনি আমি। এদিকে তাকাও, কি নাম তোমার?
1: পিয়ালি বিশ্বাস।
0: পিয়ালি, তোমার নাম?
1: তনুশ্রী সরকার।
0: তনুশ্রী, এদিকে তিনজন, এটা মানে সময় তো শুরু, রেডি?

0: ভেরি গুড, এত হাততালি সবার জন্য, আর ভালো। আচ্ছা, তোমার নামটা কি জানো?
1: পিয়ালি বিশ্বাস।
0: পিয়ালি গান শুনলাম, খুব ভালো গিয়েছো তোমরা। তো তোমার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি মনুমুখে।
0: মনুমুখে আছো? বাড়িতে কে কে আছে?
1: মা আছে, বাবা আছে,
0: আর ভাই বোন?
1: ভাই বোন আমি
0: তুমি একা? ভেরি গুড, খুব ভালো। কোন ক্লাসে পড়ছো?
1: ক্লাস এইট।
0: পড়তে ভালো লাগে? কি হতে চাও বড় হয়ে?
1: টিচার হতে চাই।
0: টিচার হবে? আমাদের টিচারদের মতো?
1: হ্যাঁ।

0: ভালো লাগে না টিচার হতে?
1: হ্যাঁ
0: তাহলে পড়াশোনা করছো তো ঠিক করে?
1: হ্যাঁ
0: কয় ঘন্টা পড়ো?
1: পরে
0: কয় ঘন্টা?
1: 2-3 ঘন্টা পড়ে নি।
0: না না, এত কম পড়লেও চলবে না,
1: না, আমার যতটা পড়ার আমি তা
0: ততটাই
1: পড়ি।
0: পড়ে নাও,
1: হ্যাঁ
0: কাভার হয়ে যায়।
1: হ্যাঁ
0: গুড, তাহলে বড়ই টিচার হবে। খেলতে ভালো লাগে?
1: হ্যাঁ
0: কি খেলো?
1: ভলিবল।
0: তুমি ভলিবল? মানে সবাই
1: হ্যাঁ
0: ভলিবলে আছো?
1: হ্যাঁ আমরা অনেক জায়গায় খেলে এসেছি।
0: খেলেছো? কোথায়
1: হ্যাঁ
0: গেছো?
1: আমরা স্টেট মিট করে এসেছি
0: স্টেট মিট
1: দুইবার।
0: করেছো?
1: হ্যাঁ
0: আবার কোথায়?
1: আমরা একবার গিয়েছি কি তো খোয়াই গেছিলাম একবার, এরপরে ধর্মনগর,
0: ধর্মনগর গেছো?
1: হ্যাঁ অমরপুর।
0: 3টা জায়গায় ঘুরে গেছো?
1: হ্যাঁ
0: কেমন লেগেছে ওইসব জায়গায় গিয়ে
1: অনেক
0: খেলতে
1: ভালো,
0: সবার সঙ্গে?
1: অনেক
0: ভালো
1: ভালো।
0: লেগেছে? সামনে যাওয়ার ইচ্ছা আছে?
1: হ্যাঁ
0: মানে খেলাটাকে চালিয়ে যাবে?
1: হ্যাঁ আমরা দুইবার গিয়েছি, দুবার রানার আপ হয়েছি। এবার এবার গেলে চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে।
0: চ্যাম্পিয়ন হবার আসলে চ্যাম্পিয়ন হবে সেটা
1: হবে
0: স্থির করে দিতে হবে
1: হ্যাঁ,
0: যে আমরা এবার চ্যাম্পিয়ন হবই। আর চ্যাম্পিয়ন হতে গেলে কি করতে লাগে?
1: অনেক প্র্যাকটিস করতে হয়
0: অধ্যবসায়,
1: আমরা।
0: অনেক অনেক পরিশ্রম করতে হবে এবং ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, দেন তাহলে পরে সাকসেস
1: হ্যাঁ যা
0: অবশ্যই
1: আমরা করে যাচ্ছি।
0: আমরা করবো জয়।
1: হ্যাঁ
0: গানটা মনে আছে? আমরা করবো জয়। দেখি করো তো।
1: আমরা করব জয়, আমরা করব জয়, আমরা
0: একদিন
1: করব জয় একদিন নিশ্চয়ই।
0: ভেরি গুড। এবার আসছি তোমাদের কাছে। আচ্ছা, স্বচ্ছতা নিয়ে তো কথা হচ্ছে না? তো এই যে স্বচ্ছতা, এটা হলো স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশনের কথা জানো? এই স্বচ্ছ ভারত মিশনটা কে চালু করেছিলেন? কে চালু করেছিলেন? আরো প্রশ্ন আছে। স্বচ্ছ ভারত মিশন SBM, অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত মিশন কে চালু করেছিলেন? আচ্ছা, স্বচ্ছতা নিয়ে একটু একটা কথা হোক। আমরা অনেকে দেখে থাকি, আমরা যখন বাড়িঘরে থাকি, আমার বাড়িঘরটা খুব সুন্দর করে সাজায় সাজায় না? বাড়িতে একটা নোংরা পড়লে আমরা আগে তুলে অন্যদিকে ফেলে দিই, বাড়িতে অনেকে পান খেয়ে পানের পিকটা অন্যদিকে ফেলে। আবার অনেককে আমরা দেখি যখন বাড়ি থেকে বেরিয়েছেন, কোনো সরকারি সম্পত্তি হলো বা অন্য কিছু হলো, যেখানে সেখানে পানের থুক ফেলে দেন, থুতুকু ফেলেন, বা যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলেন, দেওয়ালে এঁকে দেন, তো এগুলোর কি প্রতিবাদ হওয়া উচিত? এগুলো করা একদম উচিত না? কেউ যদি এমন করে থাকে তোমরা কি কিছু বলো যেমন করবেন না? করো, শিওর করতে হবে, প্রতিবাদটা করবে, কারণ একজন প্রতিবাদ করলে হবে না। যখন দেখবে যে তুমি একজন প্রতিবাদ করছে, যখন অন্যটা সব এগিয়ে আসবে, দেন তখন প্রতিবাদটা সর্বাত্মক প্রতিবাদ হবে। তখন যিনি এই কাজটা করেছেন হয়তো তখন, হ্যাঁ হ্যাঁ, ও তখন উনি বলবেন বাবা অনেকে আছে এখানে, কিছু বলা হবে না। হ্যাঁ, তো ওনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার বাড়িটা যদি, এই জায়গাটা যদি আপনার বাড়ি হতো, আপনি কি এই বাড়ির ওয়াল আপনি পিকটা ফেলতেন? ফেলতেন না তো? বা আমরা অনেকেই দেখেছি আমরা কিছু একটা খেলাম ফেলে দিলাম যেখানে সেখানে রাস্তায় ফেলে দিলাম, তো সেটাকে ফেলা উচিত? তাহলে সেটা যারা ফেলবে তাদেরও বারণ করা উচিত, কারণ স্বচ্ছতার দিকে আমাদের নজর দিতে হবে। আমরা অনেকে দেখেছি একটা কিছু প্যাকেট নিয়ে বের হন, হয়তো কিছু খেলেন, তো উনি খেলেন সেটা প্যাকেটে ঢুকিয়ে রাখলেন বা পকেটে ঢুকিয়ে রেখে দিলেন, তারপরে অন্য কোথাও যেখানে এটা এসব আবর্জনা যেগুলো আমরা ফেলার জায়গা থাকে তো ওখানে উনি ফেলে দেন। তো আমাদের সবার এটা হওয়া উচিত, আমাদের সঙ্গে ব্যাগ থাকে, আমরা যখন চকলেট খাবো, কেক খাবো বা অন্য কিছু খাবো, সে খাবারটা আমি একটা প্যাকেটে ঢুকিয়ে আমার ব্যাগে রেখে দেবো। সামনে যখন আমরা কোথাও ডাস্টবিন পাবো অবশ্যই কেন বলবো, অর্থাৎ প্রত্যেককে ডাস্টবিন ব্যবহার করতে হবে। আবার প্রশ্নে ফিরে আসে, স্বচ্ছ ভারত মিশন কে চালু করেছিলেন? কে বলবে? স্বচ্ছ ভারত মিশন কে চালু করেছিলেন আমাদের দেশের? ভেরি গুড, এই তো এসে গেছে। কে নাম তোমার?
1: পিয়ালি বিশ্বাস।
0: পিয়ালি বিশ্বাস, পিয়ালি বিশ্বাস একদম সত্যি উত্তর, মানে সঠিক উত্তরটা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশনটা চালু করেছিলেন। কবে বলতে পারবে? এবং বিখ্যাত ব্যক্তির জন্মদিনে সেটা উনি শুরু করেছিলেন। কবে শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল স্বচ্ছ ভারত মিশনের কাজটা, কোন সালে? আমি অপশন দিই, 2010, 2011, 2012, 2014। চারটা অপশন দিলাম, ভেরি গুড। 2014-তে স্বচ্ছ ভারত মিশনের শুরুটা করেছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। তাহলে আমরা সঙ্গে সামনে মাননীয় লাগাতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি, উনি চালু করেছিলেন। কার জন্মদিনে চালু করেছিলেন স্বচ্ছ ভারত মিশনের এই যে সূচনাটা, অফিসিয়ালি যেটা শুরু হয়েছিল? নো, Yes.

0: দামোদর দাস মোদী, উনি শুরুটা করেছিলেন। আর একটা প্রশ্ন, তোমরা এদিকে থাকবে, বিশেষত গ্রামের দিকে আমরা ব্যানারগুলি দেখতে পাই, ফ্ল্যাগসগুলি দেখতে পাই, স্বচ্ছ ভারত মিশন 2014 সালে স্বচ্ছ ভারত মিশন নাম দিয়ে শুরু হয়। তার আগে এটার একটা নাম ছিল, সেখানেও ভারত মিশন আছে, ভারতের আগে আর একটা শব্দ ছিল স্বচ্ছ, ওই নামটা পরিবর্তিত স্বচ্ছ হয়েছে, কিন্তু তার আগে একটা নাম ছিল কি মিশন, কি ভারত মিশন বলো, কি মিশন? একদম সোজা বলতে পারবে, তোমরা তোমাদের আশেপাশে ছিল অনেক পোস্টার ব্যানার সরকারিভাবে লাগানো ছিল, এন দিয়ে, এন এন এন দিয়ে, অমল বিমল অনেক কিছু থাকে তো, এমল আছে, এন আছে, ইয়েস, কে বলেছে? ভেরি গুড, বলো কি ভারত মিশন?
1: নির্মল ভারত মিশন,
0: একদম সঠিক, হাততালি করার জন্য, ভেরি গুড। কি নাম?
1: রিক্তা দেবনাথ। রিক্তা দেবনাথ,
0: রিক্তা একদম সঠিক উত্তর দিয়েছে। কোন ক্লাস তোমার?
1: ক্লাস 7।
0: ক্লাস 7, রিক্তা ক্লাস 7 এ পড়ছে। স্বচ্ছ ভারত মিশনটা শুরু হয়েছিল 2014 2 অক্টোবর থেকে, আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনকে কেন্দ্র করে। এই স্বচ্ছ ভারত মিশনের আগের নামটা ছিল নির্মল ভারত মিশন। আমরা গ্রামে গেলে এখনো কোথাও কোথাও সেই পোস্টার ব্যানার আমরা দেখতে পাই, নির্মল ভারত ছিল। হ্যাঁ, এগুলো একটা। এবার চলে আসি আমরা আমাদের এবার অন্য প্রসঙ্গ, ত্রিপুরাকে নিয়ে বলো, ত্রিপুরার পরিবেশ, আমাদের যে ওয়েদার সবকিছু, এখন তো শীতকাল, ঠিক আছে, তো শীতকালে পরিবেশটা কেমন থাকে, ঠান্ডা ছাড়া কেমন থাকে? ঠান্ডা তো আছে, শীতকালে তো ঠান্ডা থাকবেই, শীতকালে পরিবেশটা কেমন হয়? হ্যাঁ, কে বলেছে কি শীতকালে পরিবেশটা কেমন থাকে? শুষ্ক, রুক্ষ, ঠিক আছে। আমরা যদি কয়েকদিন নিজেদের পরিচর্যা না করি, পরিচর্যা মানে কি, আমরা যদি নিজেদের ইয়াস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলাম না, চান করলাম না, স্নান করলাম না, তাহলে আমাদের চেহারাটা কেমন হবে? রুক্ষ হবে, শুষ্ক হবে। হ্যাঁ, গায়ের মধ্যে দাগ কাটলে সাদা দাগ পড়ে যাবে, চামড়াগুলো উঠে যাবে। ঠিক একইভাবে এই যে সামনে এখানে প্রচুর ক্ষেত রয়েছে কৃষি, এগুলিতে যদি পরিচর্যা না হয়, জল না দিলে, সার না দিলে, ওষুধ না দিলে কেমন হবে? মরে যাবে। হ্যাঁ, সেই রুক্ষ শুষ্ক মরুভূমিতে পরিণত হবে। তাহলে পরিচর্যা মাস্ট, সেটা শুধু পরিবেশের জন্য নয়, আমাদের জন্য। আমাদের শরীরে কত ভাগ জল থাকে? এবার বিজ্ঞানে চলে এসেছে, আমাদের শরীরে কত ভাগ জল থাকে, জলের পরিমাণটা তো কত আমাদের শরীরে, 50, 60, 70, 70, ভেরি গুড, কে বলেছো তুমি? বসে আছো, নামটা বলো।
1: অমৃত দেবনাথ।
0: অমৃত, একদম সঠিক বলেছো, হাততালি দাও অমৃতের জন্য। আমাদের শরীরে 70% জল রয়েছে, তুমি বসো রিক্তা, শরীরে কত ভাগ জল রয়েছে? হ্যাঁ, জল যদি না থাকতো তাহলে কি হতো, আমাদের শরীরে শুকিয়ে যেত। হ্যাঁ, এভাবে আঁচড় কাটলে পরে সাদা দাগ পড়ে যেত, পড়েছে, পড়েনি তো, তাহলে পরিচর্যা আছে। আমরা যখন আমাদের নিজের শরীরে যখন আঁচড় কাটবো, দাগ কাটবো, যদি সাদা হয়ে যায়, বুঝবো যে আমি তেল জল আমরা কিচ্ছু লাগাইনি। হ্যাঁ, তারপরে মাথার চুল খুশকি, সাদা সাদা সাদা হয়ে যায় না, কেন হয়, জল না ডাললে পরে, ঢাললে পরে, তেল না লাগালে পরে, হয়তো শীতকালটা থাকে শুষ্ক থাকে, ওয়েদারটা শুষ্ক থাকে, বাতাসে শুকিয়ে যায়। তুমি তোমরা কোথাও দেখবে এসি রুমগুলো আছে না, এয়ার কন্ডিশন, এসি রুমে থাকার অভ্যাস আছে কারো? গেছো তো ঠান্ডা রুমে, যাওনি? গেছো তো ঠান্ডা রুমে, অনেকক্ষণ থাকলে কি হয়, না না শুধু ঠান্ডা তো লাগবেই, কেমন হয়, শুষ্ক তো হয়, কি শুষ্ক হয়, তখন দেখবে শরীরের চামড়াগুলো আছে না, শুকিয়ে যায়, দেখবে এটা তেলাক্ত ভাব আছে না, তেলাক্ত ভাবটা কিছু শুষে নেই, এয়ার কন্ডিশনে থাকলে পরে এটা হয়। তো সেখানেও পরিচর্যার প্রয়োজন রয়েছে, আমরা যদি নিজেদের সেভাবে গুছিয়ে আমরা যাই ওখানে, তাহলে পরে আমাদের ওরকম কিছু হবে না, আমরা একদম ঠিকঠাক থাকবো, ঠিক আছে। আর না থাকলে পরে তুমি ওখান থেকে বের হবে, এয়ার কন্ডিশনে অনেকক্ষণ থাকলে পরে তুমি ওখান থেকে যখন বের হবে, তুমি দেখবে তোমার চামড়াগুলি কেমন একটু শুকনো শুকনো হয়ে গেছে, একদম তেল তেলে ভাবটা থাকে না, তো ওই রকম হয়। তাহলে মানে কৃত্রিম ব্যাপারটা, আমরা কৃত্রিমতার মধ্যে গেলে আমরা সেটা দেখতে পাই। এবার আরেকটা প্রশ্নে আসি, তোমাদের স্কুল এই যে মনোন্মুখ উচ্চ বিদ্যালয়।

0: সেটার প্রতিষ্ঠা মানে শুরুটা কোন সালে হয়েছিল? একটা বড়, হ্যাঁ, 1957। 1957 তো স্যার, ভেরি গুড। এর জন্য একটা স্পেশাল হাততালি তোমাদের জন্য, খুব ভালো। অনেক স্কুলে গেছে ওরা বলতে পারে না, আমার ভালো লেগেছে তোমরা সালটা মনে রেখেছো, ভীষণ ভালো, ভেরি গুড, খুব ধন্যবাদ তোমাদের। 1957, 1957-তে আমরা কেউ জন্মাইনি, আমাদের কারো জন্ম হয়নি এখানে, ঠিক আছে? কারো না, তোমার হয়তো ঠাকুর দাদার হয়েছিল, ঠিক আছে? তোমার বাবারও হয়নি। বাবা বাবা কি করেন?
1: কাজ করে।
0: কি কাজ করেন? কৃষি কাজ কি করেন?
1: গাড়ি কাজ করে।
0: আচ্ছা, গাড়ি কাজ করে। আচ্ছা আচ্ছা, বাবার বয়স কত হবে? তুমি কি বড় ছিলে বাবার? গুড, তাহলে তোমার বাবার বয়স কত? 40-42 ম্যাক্সিমাম। তার মানে তারও অনেক আগে স্কুল বসো স্থাপিত হয়েছে, এবং এই স্কুল থেকে অনেকে বেরিয়েছেন। শুরুতে প্রাইমারি স্কুল ছিল, প্রাইমারি থেকে তারপরে আপার প্রাইমারি, সিনিয়র বেসিক যেটা বলছে ক্লাস 8 অবধি, তারপরে মাধ্যমিক, এখন তোমরা মাধ্যমিকে রয়েছো। আর প্রত্যেকের বাড়ি তো এখানে না, আশেপাশে তো দেখতে এখানে বাড়ি, রামনগর। রামনগরটা কোথায়? ওই যে ওই দিকে, ওই দিক থেকে রাস্তা লাগে না, মানে ওই এই যে রাস্তাটা তো রামনগর, এদিকে কোথায়? কোথায়? শান্তি বাজারের দিকে। তাহলে অনেক দূর থেকে আসতে হয় তোমাকে। আচ্ছা, ওখানে স্কুল নেই? আচ্ছা, ভাই পো, ও তো তাহলে তো এখানে আসতে লাগবে। তুমি এখানে কবে এসছো? এক বছর। গুড, তাহলে কি করে আসো, গাড়ি করে? তো বাইসাইকেল চালাতে জানো? গুড, ওর জন্য একটা হাততালি হোক। বাইসাইকেল, আচ্ছা বাইসাইকেল দেওয়ার একটা রীতি রয়েছে স্কুলে না? তোমরা পেয়েছো সাইকেল স্কুলে? স্কুলে সাইকেল দেওয়া হয় না মেয়েদের? ক্লাস 9, ওরা তো ওরা 8-এ পড়ছে এখনো, মানে শিশু, শৈশব, সাইকেল দেয়নি। মিড ডে মিল, মিড ডে মিল খাও তো, সবাই খাও। আচ্ছা, মিড ডে মিলে কি কি খাওয়ায় তোমাদের? একজন একজন সবাই বললে হবে না, মিড ডে মিলে কি খাওয়ায়? আমি আসে, আমি আসে, আমি আসে। হ্যাঁ, কি সবজি বলতে হবে?
1: সবজি কোনোদিন
0: কি দিয়ে, কি কি দিয়ে সবজি?
1: লাউ দিয়ে, আলু দিয়ে, ডাল, তারপরে কোনোদিন ডাটা দিয়ে, এরকম সবজি। হ্যাঁ, দে সয়াবিন, ডিম, খিচুড়ি, এটুকু
0: এটুকু না? এবং খুব টেস্টি। হ্যাঁ, আগে সাতটা খায়, তারপর তোমাদের খাওয়াই নাকি?
1: আগে আমাদের খাওয়াই,
0: আগে তোমাদের। মানে টেস্ট টেস্ট দেখতে লাগবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবে? আচ্ছা ঠিক আছে, কি বলবে তুমি বলো, বলো। ও বলবে না, এমনি ডেকেছো আমাকে, ও এমনিতে ডেকেছে আমাকে। তাহলে সয়াবিন দিয়ে হয়, বিভিন্ন সবজি দিয়ে হয়, ডিম হয়, অর্থাৎ সব খাবার একদম ওকে ফার্স্ট ক্লাস, কোনো অসুবিধা নেই। যাক, ভালো লাগলো যে, এবং তোমরা খাও তো প্রত্যেকে? হ্যাঁ, দুপুরবেলা খাবে কখন? আমি কথা শেষ হলো পরে খাবে না, আরো পরে। কটার সময় তোমাদের মিড ডে মিল হয়? তনুশ্রীর জন্য। আচ্ছা, হঠাৎ লয়ার হওয়ার, আইনজীবী হওয়ার ইচ্ছে হলো কেন?
2: আমার আইন, যেমন এসএসটি পড়তে ভালো লাগে সবকিছু, তো আমি ছোট থেকেই লয়ার হব।
0: কালো কোটটা দেখে মানে ওটার প্রতি একটু লোভ জন্মেছে নাকি? আমাকে কালো কোট
2: করতে হবে, একটা
0: আবেগ কাজ করে। আবেগ, আবেগ, ভেরি গুড। হাততালি তোমরা শুনতে পাচ্ছো? শোনো, আবেগ না থাকলে কখনো কোনো কিছুতে সাফল্য আসবে না। মনের আবেগটা, আবেগকে কাজে লাগাতে হবে, যে আমাকে ওটা হতে হবে, ঠিক আছে? প্রত্যেকের জন্য তনুশ্রী লয়ার হতে চাই, ভীষণ ভালো, বসো তুমি। আচ্ছা, তুমি কি হতে চাও? টিচার হবে। টিচার হতে গেলে পড়াশোনা করতে লাগবে, পরীক্ষা দিতে লাগবে, প্রস্তুতি নিতে হবে, টেট ফেট অনেক কিছু রয়েছে, প্রস্তুতি আছে। এবং এভারেজ কিন্তু ফার্স্ট ডিভিশন পেতে হবে, ফার্স্ট ক্লাস পেয়ে যেতে হবে, বিএডটা করতে পারবে না হলে, ঠিক আছে? মনে থাকবে তো? তুমি কি হতে চাও?
2: আর্মি।
0: আর্মি হবে, ভেরি গুড। আর্মির জন্য একটা হাততালি দাও। দেখতে কি হবে?
2: ত্রিপুরা পুলিশ।
0: ত্রিপুরা পুলিশ, ভালো, খুব ভালো। মেয়েরা এখন প্রতিবাদী হয়েছে, এখন মেয়েরা কিন্তু আগের মতো মেয়ে নেই। আজ কিছু বললাম চুপ করে বসে থাকবো সেদিন নেই, এখন মেয়েরা সর্বক্ষেত্রে নম্বর ওয়ান। কই যায় মেয়েরা, কই কই জানি, মহাকাশে গেছে, মহাকাশে গেছে, এমন দুজন মহিলার নাম বলো তো, মেয়েদের নাম বলো তো, পারবে কিন্তু কয়ে যায় যে? হ্যাঁ বলো,
2: কল্পনা চাওলা,
0: ভেরি গুড, এই তো আছে কল্পনা চাওলা। আরেকজন, আরেকজন নাম বলো, আরে উইলিয়ামস,
2: উইলিয়াম,
0: কি কি উইলিয়ামস, সুনিতা, তাহলে সুনিতে উইলিয়ামস, কল্পনা চাওলা, এরা কিন্তু আমাদের মেয়ে কিন্তু। কোথায় গেছে?
2: মহাকাশে।
0: তাহলে ছিল বলে সংকল্প ছিল যে আমাকে করতে হবে ওই জায়গাতে। তনুশ্রী বলছে আমি আমি ল পড়ব, তুমি হবে টিচার, তুমি হবে আর্মি। তো আর্মিতে কিন্তু কষ্ট আছে, কিন্তু ও ল পড়বে, পড়াশোনা করে চলে যাবে, ও টিচার হবে, বাড়ি ঘরে পড়ছে। তোমার তো অনেক কষ্ট, অনেক কষ্ট, কিন্তু পারবে, সহ্য করতে পারবে। গুড, মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে, হবো আমি। রিক্ত কি হবে?
2: ত্রিপুরা পুলিশ।
0: ও, রিক্ত পুলিশ হবে। গুড, ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাবো। মেয়েরা কিন্তু অনেক ফাস্ট। তোমরা কি হবে বড় হয়ে? তুমি কি হবে? ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মির জন্য একটা হাততালি। রেসেলেট তোমার ফৌজি? বাহ, সব ফৌজি, ঠিক আছে। তবে এদিককার একটু, এদিককার মাটি কিন্তু অন্যরকম। তোমাদের এই মনোর মুখ অত্র এলাকায় প্রচুর, বা ওইদিকে বল্লমুখা, ঈশানচন্দ্রনগর, ওইদিকে অনেক ছেলে মেয়ে আছে, মেয়ে নয় ছেলেরা আছে, যারা ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, ফৌজিতে কাজ করে। তো এই এই মাটিটা ফৌজিদের মাটি, তো এই মাটির জন্য একটা সালাম সবার জন্য, ঠিক আছে। তো তোমরা সেদিকে ক্রমশ এগিয়ে যাচ্ছ। তোমরা কি হতে চাও?
1: বিএসএফ।
0: বিবি, ঠিক আছে, খারাপ না, সীমান্ত ভাড়া দিবি। হ্যাঁ,
1: তুমি ইঞ্জিনিয়ার?
0: ইঞ্জিনিয়ার, ঘর বানাবে, রাস্তা বানাবে?
1: হ্যাঁ।
0: ওকে, সব ঠিকঠাক হবে তো? উল্টো পাল্টা হবে না তো? ঠিক আছে তো? ওকে, ঠিক আছে, ঠিক ভাবে।
1: ডাক্তার।
0: ডাক্তার হবে, ভেরি গুড। ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করতে লাগে, কয় ঘন্টা পড়তে লাগে জানো? অনেক পড়তে লাগবে। হ্যাঁ, খেলাধুলা করবে, দুষ্টুমি করবে, কিন্তু একটু একটু পড়াশোনা করবে, ভালো করবে, নাহলে ডাক্তার হতে পারবে না। তুমি কি হতে চাও?
1: ইঞ্জিনিয়ার।
0: ভেরি গুড, ইঞ্জিনিয়ার, বসো। তুমি?
2: ডাক্তার।
0: ডাক্তার, দুজন পেলাম।
1: টিএসএস।
0: টিএসএস, ভেরি গুড।
1: পুলিশ।
0: পুলিশ।
1: ক্রিকেটার।
0: ক্রিকেটার, আচ্ছা, একজন একজন দু একজন ভারতীয় ক্রিকেটারের নাম বলো তো, যারা এখন খেলছে, খুব ভালো খেলছে বলো তো।
1: সচিন তেন্ডুলকর।
0: সচিন এখন খেলছে
1: না? বিরাট কোহলি।
0: হোয়াট বিউটিফুল ক্রিকেটার।
1: কেএল রাহুল।
0: কেএল রাহুল।
1: রোহিত শর্মা।
0: হ্যাঁ, অনেকে না বলেছো, গুড, প্রত্যেকের নাম বলে, এরা প্রত্যেকে বিখ্যাত ক্রিকেটার।
1: বিএসএফ।
0: বিএসএফ হবে, ঠিক আছে, ওকে, ফাইন, ও বিএসএফ হবে। তুমি কি হবে?
1: ত্রিপুরা পুলিশ।
0: ত্রিপুরা পুলিশ। তুমি?
1: ত্রিপুরা পুলিশ।
0: তুমি?
1: ত্রিপুরা পুলিশ।
0: বাহ,
1: আর্মি।
0: আর্মি হবে, ভেরি গুড। তুমি কি হবে?
1: আর্মি।
0: তুমি আর্মি হবে। তোমরা কি হবে? তুমি কি হবে?
1: টিচার।
0: টিচার, ভেরি গুড।
1: আর্মি।
0: আর্মি।
1: টিচার।
0: টিচার।
1: ডক্টর।
0: ডক্টর।
1: পুলিশ।
0: পুলিশ।
1: ডক্টর।
0: ডক্টর।
1: আর্মি।
0: আর্মি।
1: ত্রিপুরা পুলিশ।
0: ত্রিপুরা পুলিশ। তবে প্রত্যেকের এইম রয়েছে কিন্তু, লক্ষ্য কিন্তু, কেউ কেউ বলছে না যে আমি একটা সময় পড়াশোনা ছেড়ে দিয়ে আমাকে বাড়িতে বিয়ে দিয়ে দেবে, আমি চলে যাবো, সংসার করবো, এই কথাটা কেউ বলেনি। প্রত্যেকে বলেছে আমরা দাঁড়াবো, আমরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্টিস্ট, কেউ মহাকাশে যাবে, কেউ সীমান্তে পাহারা দেবে, বিএসএফ করবে, বিএসএফের কাজ করবে, কেউ ফৌজি হবে। তো প্রত্যেকের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের যে ছোট্ট এই অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া থেকে আমরা এসেছি, স্বচ্ছতা পরিবেশের উপর যে আমাদের আলোচনা ছিল সেটা আমরা শেষ করেছি। ভালো লেগেছে তোমাদের সঙ্গে কথা বলে? আবারও একটা জোড়া হাততালি সবার জন্য।
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্বচ্ছ ত্রিপুরা সবুজ ত্রিপুরা, এই অনুষ্ঠানে মনোন্মুখ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো।

আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ ও পরে আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের অ্যাভিয়ানে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সম্মেলনে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ভারত এবং বিশ্ব নেতৃবৃন্দ। সরকার জানিয়েছে দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে পর্যাপ্ত। কলকাতায় আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে জাতীয় স্তরের যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ স্পেন কাবো ভার্দের, বেলজিয়াম মিশরের এবং সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি ও প্রতিরক্ষার মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণে সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত ইইউ সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদি বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং উদ্ভাবন ভিত্তিক সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে আজ যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দুটি দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুলে দেবে।
1: टेक्नोलॉजी हमारी भावी साझेदारी का महत्वपूर्ण स्तंभ है। डिजिटल टेक्नोलॉजी पर आज किए गए MOU इसे डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में सहयोग की नई संभावनाएं बनेगी। मुझे खुशी है कि स्लोवाकिया की एक यूनिवर्सिटी में AI के विषय पर इंडिया चेयर स्थापित की जा रही है।
0: ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করে প্রধানমন্ত্রী একে দ্বিপাক্ষিক সম্পর্কের এক মজবুত ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ভারতের প্রাচীন উপনিষদের স্লোভাক ভাষায় অনুবাদ দুদেশের সাংস্কৃতিক বন্ধনকেই প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্লোভাকিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের অবদান সে দেশের আর্থিক, সামাজিক ও পারস্পরিক সদিচ্ছার নিদর্শন। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনাপূর্ণ শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে ভারত স্লোভাক বিশ্ববিদ্যালয়ে বিশেষ চেয়ার স্থাপন করা হচ্ছে বলে শ্রী মোদী জানান। AI এর ভবিষ্যৎ শুধুমাত্র উদ্ভাবনের ওপর নির্ভরশীল নয়, আস্থা, দায়িত্ব, মর্যাদার ভিত্তিতেই তা তৈরি করা দরকার বলে তিনি উল্লেখ করেছেন।
1: AI का भविष्य केवल इनोवेशन से नहीं बल्कि ट्रस्ट, रिस्पॉन्सिबिलिटी और ह्यूमन डिग्निटी पर आधारित होना चाहिए। रक्षा सहयोग हमारे गहरे आपसी विश्वास और स्ट्रेटेजिक कन्वर्जेंस का प्रमाण है। इस महत्वपूर्ण क्षेत्र में आज हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: এই উপলক্ষে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। ভারত বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নত রাষ্ট্রকেও পিছনে ফেলে এগিয়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, তাঁর দেশ ইইউ ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানায় এবং একে এ পর্যন্ত স্বাক্ষরিত সবথেকে সম্ভাবনাপূর্ণ মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবেও অভিহিত করেন তিনি। প্রতিরক্ষা ক্ষেত্রেও যে স্লোভাকিয়া ভারতের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সে কথাও জানান তিনি। সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। উল্লেখ্য, ফ্রান্সের নিসের সফরের প্রথম পর্ব শেষে গতরাতে প্রধানমন্ত্রী ব্রাতিস্লাভায় পৌঁছন। 1993 সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটি প্রথম সেদেশ সফর। ফ্রান্সের এভিয়ানে আজ 52তম G7 শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। তিন দিনব্যাপী সম্মেলনে G7 এর সদস্য দেশগুলি অংশ নিচ্ছে। এর পাশাপাশি ভারত, ব্রাজিল, মিশর, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, সিরিয়া, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরশাহীকে সহযোগী দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ফ্রান্স। এ নিয়ে 13 বার G7 শীর্ষ সম্মেলনে ভারত অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্মেলনে যোগ দেবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। আগামী ট্রাম্প আরও জানান, চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী 60 দিনের মধ্যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আজ রাত থেকেই লেবানন সহ সব জায়গায় যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে। এদিকে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ভারত, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এই অঞ্চলে দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা নিরসন হবে বলে ভারতের পক্ষে আশা প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক বার্তায় নরেন্দ্র মোদী এই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। বিশ্বের বহু দেশের নেতৃবৃন্দও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উভয় দেশের শান্তি চুক্তিতে সম্মত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের সমস্ত শোধনাগারে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছে এবং পেট্রোল ও ডিজেলের মজুতও রয়েছে পর্যাপ্ত। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আজ নতুন দিল্লিতে আন্তঃমন্ত্রক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, গত 4 বছরে 1,84,00,000 বেশি LPG সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। শ্রীমতী শর্মা আরও জানান, সরকার প্রাতিষ্ঠানিক শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরো আউটলেট থেকে পেট্রোল ও ডিজেল কেনার ক্ষেত্রে সাময়িক কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ধরনের আউটলেট থেকে অস্বাভাবিক হারে কেনা বেচার খবর আসার প্রেক্ষিতে এই ব্যবস্থা।
2: ভারত সরকার 11 তারিখ কো এক গজেট নোটিফিকেশন দিয়া হ্যাঁ উসকে অনুসার এক আদমি কো এক দিন মে 200 লিটার ডিজেল দেনে কি বাত কি গই হ্যাঁ আর ইসকে আলাওয়া ইন্ডাস্ট্রিয়াল আর জো কমার্শিয়াল কনজিউমার্স হ্যাঁ উনসে ইয়ে কাহা গয়া হ্যায় কি ও আপনি আবশ্যকতা কা ডিজেল আপনে কনজিউমার পাম্প সে লেন।
0: সার দপ্তরের যুগ্ম সচিব বন্দনা প্রিয়সী জানান, দেশের সারের মজুত স্বাভাবিক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অধিকর্তা উপেশ কুমার শর্মা জানিয়েছেন, 62,370 মেট্রিক টন পণ্যবাহী দিশা জলযান হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করেছে। বৃহস্পতিবার সেটি গুজরাতের দাহেজ বন্দরে পৌঁছবে। কলকাতায় আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যোগ দিবস কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। শুধু অংশগ্রহণই নয়, প্রতিটি দপ্তরকে নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নথিভুক্তিকরণ সম্পূর্ণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন কাবো ভার্দের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। এছাড়া রাত 12:30 সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের ও রাত 3:30 মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও স্লোভাকিয়া তাদের সম্পর্ককে দ্বিপাক্ষিক অংশীদারিতে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তি স্বাক্ষর করেছে তারা। 52তম G7 শীর্ষ সম্মেলন আজ ফ্রান্সের এভিয়ানে শুরু হচ্ছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিব চিত্ত দেব বর্মা তিনি ককতমা বুভাগ রকমখা ভারত হা কতরতায় সোলবাকিয়ানি বিসিং তিনি বাবৈনি ককলাম পান্না কাইসা সংযোজাকা এডিসিনি বুসকাং ভিলেজ কমিটি চংমারি বাকি তিনি পাইথাক বুটা লিস কারি জাকা কলকাতাও তাকলাইনি হায়ুং বেরামনি যোগা সালনি পান্ডা বুভাগ সংযোজাকানো অতালনি বুসকাং সাল নজি সাব মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ব্রী বসারকনি সরমুন ফারতানি হাস্টেও গবংমা সাকথাব জাকা তাবু ককটমা শুক্রবই মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তাই সোলোভাকিয়ানি মন্ত্রী বক্র রবার্ট ফিকো তিনি ব্লাটাসলাবায় ভাবাইনি ককলাম পান্না কাইসা খলাইকা আপনারগী ককনারথনি মোজাং ফিকো ভারত হাকতনি রং পুসা বংরি মানমান বলাই সাকা হাকতর কাইনি বিছিং বেলায় হালক কাহাম তঙ্গু মন্ত্রী বক্রক মোজাং মোদী সাকা অ বেড়াইমঙ্গ ভারত সোলোভাকিয়ানি বিছিং হালকতাইব কাহাম মঙ্গানতাই হাকতর কাইনি বিছিং জোবালাইমঙ্গ কতাল লাম ফিয়ক জাগান কক থুম তাংসেপনি তুই তিনি কক খালাইমঙ্গ হাকতর কাইনি বিছিং জোবালাইথেনি কতাল ফুনুমুং কাইসা আজাই রিওয়ান
1: মুঝে খুশি হ্যাঁ কি স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি হ্যায় এআই মানবতা কি সেবা অর প্রগতি কা সশক্ত মাধ্যম বনে ইহি হামারি সাচা সোচ হ্যায় হামারা মাননা হ্যায় কি এআই কা ভবিষ্য কেবল ইনোভেশন সে নহি বল্কি ট্রাস্ট রেসপন্সিবিলিটি অর হিউম্যান ডিগনিটি

0: आधारित होना चाहिए।
1: मंत्री पोखर नरेंद्र मोदी ने तुईदुल मुंबई थाना विशिचिन्हय सबका साथ सबका विकास सबका विश्वास टाइ सबका प्रयास नाहर मुंबई भारत खुचा जाकनाय हामक्रानि लाम बोसखांगै दङ करिजा हुकबार खालायनाय रग बुरैताय सिख्ला हदानि हामक्रायाव गोबां लोक हामक्राय रुगजाक तांबोतां मुख थांग जासरि जाखा तां बेखरे बाबायो हाफांनि बायमुं खक नै चिनै पयेन नै रासाय रुजाक रांग सगैया मेट्रो रेल नेटवर्क बागबाहाय তাই বসং নেটওয়ার্ক সা পয়েন্ট বৃদ্ধক রাশাই কিলোমিটার গবাং ফলক জাকা ভারত রেলওয়ে বাজেট চুবা চুবাই বাঘ চকুহাই বাংখাতাই তাবুক কাই সারা দক চিনি বন্দে ভারত ট্রেন সেপ চল খাইজাক দঙ্গ আও বাই থাংলাই চুমুং সাম লাইতে সংখা অচা সামুং নুই ছাই বুড়িচি চিনি বিশিং বিশিঙ্গ হামসা জাক ভারত সনাম তি সামুং ঠংকরা খলায়ারুন খরচা জাকা এডিসিনি বসকাম বিলাস কমিটি চমরিন বাকি তিনি পাইথাক বুটা লিস কারি জাকা জুদা জুদা ব্লকনি রিটার্নিং অফিসারক রাজনৈতিক বদলনি আদংলনি ইয়াগ পাইথাক বুটা লিস্টনি কপি ইয়াফার জাকা ইয়াং বিলেজ কমিটি চমরিন তৈ খানা সুপ্রিম কোর্টক খনারিমং গানা হায়ুং বেরনি যুগা সালনি পান্ডা বুবাক সংজা জাগান অতালনি বসকাং সাল নিচিছাও কলকাতাও হিনি ছাকা কেন্দ্রনি আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব মন্ত্রী বক্র নরেন্দ্র মুনি তৈদুল মুম্বাই অ পান্ডা সংজা জাগান ব ছাকা তাকলাই বিসি যুগা সালনি কক বথমাঙ্কা কাহাম লাংমানি বাকি যুগা যুগা বেভাগ উমরনি লোকরকনি সাকাম লাংমা কাহাম থিতি টংনাব নাংমা বারজা ইয়াচাগো মন্ত্রী তাইব শাখা নুইসাই চিব্রী বিসি জাতিসংঘ ভারত ককচাপ ইয়াচাক জাগমাগুল যুগা হায়ুং গনাঙ্গই লোক স্বভাব সলাই জাকা আপন কারৈব পান্ডবুবাক সজাক না সকাং আলাইদা যুগা সেচন্ন খরক বুড়িরানি গবাং লোকরক আর মানজাগৈ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সনামকা হা কতনি মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী টুইট ফাংবাই এন্ডিয়া হাপাং থাংনাই বিচি চিনিয় টংখর মুথাং মুংটাই টংসুংনাই টংমুং সামুংনি ককমুং তিসানা বাগৈ জুদা জুদা জ্বর গবাংমা সামুং বুতাংনা হারকা অ সামুং বুতাংন টংখর মুথাংনা লগি লগি হুকবানি সামুংটাই বলং আলং সুনাম টংখর মুথাং থানি ভারত হা কতর সিরি চিটিনি সামুংন জরাতৈ সেকাংবারে সেবরে হইতঙ্গ আপনারকে ককটম কাইসা খানাবাইদি
2: খাতিমুংনি ওয়ানসক মুংন মুখ থাংসা সারনাও টংক সংলক রকনি বাকি টংসক নাইয়াপ্রি নাহার নানো তৈ হজাক মুং খাইনা চাইতক মুংন অ বিসি চিনৈনি লামো খুরসা জাকথতক আপনি বিশিং মিশন লাইফ এবা লাইফ স্টাইল ফর এনভাইরনমেন্ট চেতনি সেববাই টংক সংলক রকন টংখর গদাল জাক টংনানি লয় খাইমুং খুরসা জাকথতক আপন কারিব পিএম কুসুম তাংবতাংনি সেববাই হুকবার বাবায় সালনি চিং ফেরাংন সামুঙ্গপ নাংমা বাংরুই টংখর গদাল জাক সক মুং সামুঙ্গপ নাংনানি খাবাসার উই টংগো তে বাবাসা বখাগো এক পের মাকি নাম সামুঙ্গতাংনি বিশিং বুমানি বরম ফাংসারা কাইমা সেববাই কখরাং ভারত নাম তিসানানি কবক মুং রমই তিসা জাখা টংখর খাতি নারগনা রিনিউয়েবল এনার্জি ন ফার্মুং তৈ লুকুমানজাক মুংনি সেববাই কাইসা টংসক নাই থিনাং নাম তিসানাও হাপাংনি অচেতন নাংমানি বারজা ইয়াসা গৈতঙ্গো ককতমা খতন লিসমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
1: মন্ত্রী হকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা বুড়ি বসারনি সরমুং ফুয়ারথানি তাই কাহাম খোলাই সরমুং রিনা বাকি হাস্য গবাংমা সাকথাপ জাকা তিনি আগরতলানি শিশু বিহার রুংনক ক্লাস নাইনি পড়িনে যুগরং বাইসাইকেল বাগমানি পান্ডব ব কক সাকা বতাইব সাকা টাকলাই হাসনি জুদা জুড়া রুংনক পড়িনাই যুগরগ্ন কাই বুড়িশিসা সাই চারা বাইসাইকেল বাগজাগান মন্ত্রী অকরা তাইব সাকা পড়িনাই রক ড্রাগস নে হামিয়া বাবাইন তুই হজাক তংনা কবকা পান্ডব কুমনি বিশিং মানজাকা আগরতলা পুর নাইখরাইন মেয়র দীপক মজুমদার নাইকুনি তাংফাং মিলেন্দ্র রামটেক আকসং আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা খনাই তংবাই আকাশবাণী ককটমানে আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বা ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইজি নিউজ অন এয়ার অফিসিয়াল আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককমা আপডেট মানা খাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গেন হুকবার মন্ত্রী রতনলা নাথ ছাকা কতাল তাং সেপনি বিশিংটি হুবার খালাইতেনি রং পয়সা কিচাবাই হুবার খালাইনে রং আজিমুং বাংরিনা নাহারে হাস্তে হাপাং হুকবারনি রুট ম্যাপ কাইসা সানামনানি সাকতারকা 2047 বিসিনি বিকশিত ভারতনি এমাংন ছপুংনা নাহারে অ রুট ম্যাপ সানামনানি সাকতার জাকা তিনি দুকলি ব্লকনি আরালিয়াও খেটি বাচাও সামুং বুতাং কক নারকথনি মন্ত্রী কক ছাকা পান্ডব পুর নাইকেরানি ডেপুটি মেয়র মনিকা দাস দত্তব মানজাক্কা হাস্তিনি জুদা জুদা ব্লক তিনি সিমি সালতাম রম্বই লোক হামক্রাই গনাং শিবির চেংজাকা সিপাহী জলা জেলানী নলছল ব্লক পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, পেচাথর ব্লক আলং মন্ত্রী সান্ত্বনা চাকমা, রানীর বাজানী গীতাঞ্জলি হল, বেড়াইখ্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৈলাসহরী চন্দীপুর ব্লক, তপশিলি জাতি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস, উত্তর জেলানী যুবরাজ নগর এমএলএ জহর চক্রবর্তী, কল্যাণপুর ব্লক এমএলএ পিনাকি দাস চৌধুরী অলুক সামু গান শিবির মানজাক্ষা। 2026 ফুটবল হায়ুং কাপনি পাইথাক থমুঙ্গ সুইডেন পাশে গোল বাই টিউনিশিয়ান মেচেন ভারত হাকতনি জরা বুতং রগৈ তিন হরনি দাম চুকু সতি থামচিউ স্পেন বাই কেপ বার্ডেন থাইন খনা হরনি দামচিনই সতি থামচিও বেলজিয়াম বাই মিশর থাইন খনা আইচুক দাম থাম সতি থামচিও সৌদি আরব বাই উরুগুয়ে থাইন তাই খনা ফুং আশ্রি শ্রি দাম দক সতি থামচিও ইরান বাই নিউজিল্যান্ড থাইন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন নাইকল জাগ বুড়িরং অরণ ক্রিকেট বাতাইলাইম এগিয়ে চলো সঙ্গ সেমি ফাইনাল কাছকা নরসিংহ নি টিআইটি থংখল সংসাক কোয়ার্টার ফাইনাল তিন এগিয়ে চলো সঙ্গ 27 রান ফের বাই কসমোপলিটন ক্লাব মেচেনখা খনা সেমি ফাইনাল থমকাইনি সংসা জাগান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকল জাগ অরণ ফিল্টাম ডিভিশন লিগ ফুটবল বাতাইমুঙ্গ তিন থমকাইনিখা পৈলা থমাও ভারত রত্ন সঙ্গ দুই এক গোল ফের বাই টিটিএডিসি বদল মেচেনখা উল থংখল স্বামী বিবেকানন্দ ক্লাব দুই এক গোল ফের বাই সাই এস টি সি বদল মেচেনখা নবর্তিবানী ককটমা বসা দাম নৈচি বিরিয় সিপাহী জলা তাই সাল গ্রাহাঙ্কর ফেরাঙ্কবাংখায় ওয়াটেওয়া নেই নবর্তিবানাকে হজা ক্লারিকা খনা সালি তুমারি সাক 33 ডিগ্রি সেলসিয়াস খামাও 94 ডিগ্রি সেলসিয়াস গানে গিনেও তঙ্গইবানো তিনি সালনি তুমারি সাকাও 34.5 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 94.4 ডিগ্রি সেলসিয়াস সারিক দাম্বা তামই সতি থামচি জরা আগরতলা ওয়াটেওয়াখা 9.2 মিলিমিটার পাইথাক ককটমা বুবাগ রক তাইসা পড়ব ভারত হা কততায় সলবা কিয়ানী বিশিং তিনি বাবৈনি ককলাম পান্না কেছা সঙ্গে জাকা এডিশন বুসকং ভিলেজ কমিটি সংমরিন বাগৈ তিনি পাইথাক বুটা লিস্ট কারি জাকা কলকাতাও তাকলাইনি হায়ুং বেরমেন যুগা সালনি পান্না বুবাক ছ জাগানে অতালনি বুসকং সাল নুচি সাব মন্ত্রী প্রহেদ ডাক্তার মানিক সাহা সাকা বুড়ি বুসারকনি সুরুমুন পর্তানি হাস্ত কবামা সাকতার জাকা ককতুমা তিনি বাগৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই গান খনা ফুং দামচিনি সতি বুড়ি জিও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ রয়েছে দুটি গ্রুপের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজ আগরতলার শিশুবিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, এবছর সারা রাজ্যের বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে প্রায় 41,800 বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। বাইসাইকেল দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যাতে ছাত্রীরা যথাসময়ে স্কুলে আসতে পারে তার ব্যবস্থা করা, সেই সঙ্গে পড়াশোনার প্রতি মেয়েদের উৎসাহ আরও বৃদ্ধি করা। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ড্রাগসের কুফল নিয়ে সচেতন থাকতে হবে, এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরও বিশেষ ভূমিকা নিতে হবে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্লোভাকিয়া প্রতিপক্ষ রবার্ট ফিকো আজ ব্রাতিস্লাভায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, উভয় দেশের মধ্যে সুনিবিড় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এই সফর ভারত স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত তৈরি হবে। আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ শুধু উদ্ভাবনের উপরই নয়, বরং আস্থা, দায়িত্ববোধ এবং মানবিক মর্যাদার উপরে ভিত্তি করে হওয়া উচিত। ডিজিটাল প্রযুক্তি নিয়ে আজ স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
1: মুঝে খুশি হ্যায় কি স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি জা রহি হ্যায়। এআই মানবতা কি সেবা অর প্রগতি কা সশক্ত মাধ্যম বনে ইহি হামারি সাচা সোচ হ্যায়। হামারা মাননা হ্যায় কি এআই কা ভবিষ্য কেবল ইনোভেশন সে নাহি বল্কি ট্রাস্ট, রেসপন্সিবিলিটি অর হিউম্যান ডিগনিটি পর আধারিত হোনা চাহিয়ে।
0: কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি আগামী 21 জুন কলকাতায় অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদব একথা জানান। তিনি জানান, আন্তর্জাতিক যোগ দিবসে এবারের ভাবনা হল সুস্থ বার্ধক্যের জন্য যোগা। বয়স বাড়ার সাথে সাথে মানুষকে সুস্থ, সক্রিয়, স্বনির্ভর এবং মানসিকভাবে স্থিতিস্থাপক জীবনযাপন করতে সাহায্য করার ক্ষেত্রে যোগ ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, 2014 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রস্তাব অনুমোদনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে যোগ ব্যায়াম একটি বিশ্বব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকে রিটার্নিং অফিসারগণ বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন। এদিকে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য হয়েছে। প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আরএমএস চুমুনি এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলের গতিরোধ করে। সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেসের নেতা ও কর্মীরা। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচারের দাবিতে এবং সিএনজি, পিএনজি, এলপিজি, পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। রাজ্যের বিভিন্ন ব্লকে আজ থেকে 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির শুরু হয়েছে। উত্তর জেলার যুবরাজনগর আরডি ব্লকে বিধায়ক জহর চক্রবর্তী, সিপাহীজলা জেলার নলছর ব্লকে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, কৈলাসহরের চণ্ডীপুর ব্লকে তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলার সোনারামপাড়া কমিউনিটি হলে প্যাচাত্থ ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন প্যাচাত্থল বিএসএর চেয়ারম্যান সজল চাকমা। তাছাড়া কল্যাণপুর ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। উপস্থিত ছিলেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সোমেন গোপ। রানীর বাজারের গীতাঞ্জলি হলে রানীর বাজার পুর পরিষদ আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কল্যাণমূলক প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের তালিকাভুক্ত করা এবং এই কর্মসূচিগুলির সুবিধা ও যোগ্যতার মানদণ্ড সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। শিবিরে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্যঘর, প্রধানমন্ত্রী স্বনিধি, লাখপতি দিদি প্রকল্পগুলিতে গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, এই শিবিরগুলির উদ্দেশ্য হল সরকারি পরিষেবা জনগণের আরও কাছে নিয়ে আসা এবং যোগ্য নাগরিকদের সময়মতো ও কার্যকরভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ নিশ্চিত করা। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। আজ সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, গত এক দশকে শাসন ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। সরকারের প্রচেষ্টাগুলি সুযোগের সহজলভ্যতা, উন্নত পরিকাঠামো ও জনসেবা, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, পরিচ্ছন্ন শহর এবং দৈনন্দিন জীবনের বোঝা কমানোর উপর কেন্দ্রীভূত ছিল। বিজেপির সভাপতি নীতিন নবীন বলেছেন, গত ১২ বছরে সরকার ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে অর্থনৈতিক নিরাপত্তা, উন্নত সুযোগ সুবিধা এবং নতুন সুযোগ দিয়ে শক্তিশালী করার জন্য ব্যাপক পরিবর্তন এনেছে। তিনি সামাজিক মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন নীতির কথা তুলে ধরে বলেন, উজ্জ্বলা যোজনা, জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারতের মতো উদ্যোগগুলি নাগরিকদের জন্য মৌলিক জীবন ধারণের সুবিধাগুলি সহজলভ্য করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলি মানুষকে নিজের বাড়ির স্বপ্ন পূরণ এবং আয়ুষ্মান ভারতের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার সুযোগ করে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বিগত ১২ বছরে পরিবেশ সংরক্ষণ ও সুস্থাহী জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে নানা সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলির আওতায় পরিবেশ বান্ধব জীবনযাত্রার পাশাপাশি কৃষিকাজ ও বনায়নের উদ্যোগ, পরিবেশ সুরক্ষায় ভারতের চিরাচরিত অঙ্গীকারকে সবসময় অগ্রাধিকারের জায়গায় রাখা হয়েছে। একটি প্রতিবেদন,
2: সুরক্ষার ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাধারণ মানুষের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে সচেতন করার প্রয়াস এই ১২ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য। এর মধ্যে মিশন লাইফ বা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বানকে অন্যতম বলা যেতে পারে। এছাড়াও পিএম কুসুম প্রকল্পের মাধ্যমে কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। অন্যদিকে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় মায়ের সম্মানে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ভারত গড়ার বার্তা তুলে ধরা হচ্ছে। পরিবেশ রক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্প্রসারণ এবং জন অংশগ্রহণের মাধ্যমে এক সুস্থায়ী ভবিষ্যৎ নির্মাণে সরকারের এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ২০৪৭ সালে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের দিকে লক্ষ্য রেখে এই রোডম্যাপ তৈরি করা হচ্ছে। আজ ডুকলি ব্লকের আড়ালিয়ায় ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশ ও কৃষি সম্পদ রক্ষার জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ক্ষেত বাঁচাও অভিযান হলো একটি দেশব্যাপী কৃষি উদ্যোগ, যার লক্ষ্য হলো মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা, রাসায়নিক সারের উপর অত্যধিক নির্ভরতা কমানো এবং সুস্থায়ী ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসার ঘটানো। এই অভিযানের মূল লক্ষ্য হলো স্থানীয় ও বিজ্ঞান ভিত্তিক পরামর্শ প্রদানের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকদের মুনাফা বৃদ্ধি করা। কৃষিমন্ত্রী আরও বলেন, এই অভিযান ভার্মি কম্পোস্ট, জৈব সার এবং সবুজ সারের মতো জৈব পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাসদত্ত উপস্থিত ছিলেন। শ্রী শ্রী হরিভক্তি প্রচারণী সভা শ্রী মদন গোপাল গোস্বামীর ১৮তম তিরোধান তিথি উদযাপন উপলক্ষে আজ আমতলীর নবপ্রান্তিক অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী প্রদান করে। উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা আগরতলা শাখার সম্পাদক সুশীল কুমার সাহা, আগরতলা পুর নিগমের পূর্বজনের চেয়ারম্যান সুখময় সাহা, পুর নিগমের কর্পোরেটর শ্রীনিবাস দাস প্রমুখ। খেলার খবর, ২০২৬ ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে সুইডেন ৫-১ গোলে তিউনিশিয়াকে পরাজিত করেছে। ভারতের সময় অনুযায়ী আজ রাত ৯:৩০ স্পেন মুখোমুখি হবে কেপ ভার্দের, এরপর আগামীকাল রাত ১২:১২ বেলজিয়াম খেলবে মিশরের বিরুদ্ধে, আগামীকাল ভোর ৩:৩০ সৌদি আরবের প্রতিপক্ষ উরুগুয়ে, আর আগামীকাল সকাল ৬:৩০ ইরান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এগিয়ে চলে সংঘ সেমিফাইনালে উঠেছে। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের খেলায় আজ এগিয়ে চলে সংঘ 27 রানে কসমোপলিটন ক্লাবকে হারিয়ে দেয়। আগামীকাল আসরের দুটি সেমিফাইনাল হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ভারত রত্ন সংঘ 2-1 গোলে টিটিএডিসি দলকে পরাজিত করে। পরে একই মাঠে স্বামী বিবেকানন্দ ক্লাব 2-0 গোলে সাই এসটিসিকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় সিপাহীজলা জেলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 2.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, কন্যা সন্তানদের শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষাদানের জন্য রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকার দেশের মধ্যবিত্ত শ্রেণীর আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করতে পেরে সৌভাগ্যবান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার একটি কৃষি রোডম্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ রয়েছে দুটি গ্রুপের 4টি গুরুত্বপূর্ণ ম্যাচ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
3: আকাশবাণী মিলনিয়া আমাদের স্টুডিওতে এখন সময় রাত 8:08 হয়ে 20 সেকেন্ড। শুনবেন মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গান, ছবি বেটার। প্রথম গানটি শুনবেন অনুরাধা পরোয়াল এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

শুনছেন একই হিন্দি ছবির গান ছবি বেটা। এবারে গানটি শুনবেন অনুরাধা পড়ুয়াল এবং বিপিন সচদেবার কণ্ঠে।

0: এতক্ষণ পরিবেশিত হল মনোরঞ্জনী, একই হিন্দি ছবির গান। আজ শুনলেন বেটা হিন্দি ছবির গান। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন অনুষ্ঠান জানা অজানা।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জানা অজানা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব ভারতের রসায়ন শাস্ত্রের জনক প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক এবং বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে। এই মহান বিজ্ঞানী সম্পর্কে বলার জন্যে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রসায়নে স্নাতকোত্তর এবং গৃহশিক্ষক সৌরভ দাস। তো সৌরভ, আপনাকে জানা অজানা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার।
0: তো আজকে আমরা বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে জানব, ওনার জন্ম, শিক্ষা, বিজ্ঞানে তাঁর অবদান, ওনার আবিষ্কার শিল্পক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে বা পুরস্কার এসব নিয়ে। তো আজকের অনুষ্ঠানে শ্রোতাবন্ধুদের এবং আজকের অতিথি

0: সৌরভ দাস, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো সৌরভ, আপনি শুরু করুন বিজ্ঞানীদের এই বিজ্ঞানী প্রসঙ্গে, মহান বিজ্ঞানী প্রসঙ্গে।
1: ফার্স্ট অফ অল, আমি আকাশবাণী বিলোনিয়াকে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমার শ্রোতা বন্ধুদের আমার গ্র্যাটিটিউড জানাবো আমাকে এই এত একটা সুযোগ দেওয়ার জন্য, এই মহান সায়েন্টিস্টের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। শুরু করার আগে আমি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী একটা স্টেটমেন্ট দিয়ে এটা শুরু করতে চাই, যে ইট ইজ ডিফিকাল্ট টু বিলিভ দ্যাট দ্য ম্যান ইন সিম্পল ইন্ডিয়ান ড্রেস ওয়ারিং সিম্পলার ম্যানার্স কুড পসিবলি বি দ্য গ্রেট সায়েন্টিস্ট অ্যান্ড প্রফেসর। দ্যাট মিন্স যে এটা আনবিলিভেবল যে এমন একজন সাধারণ মানুষ যে এত বড় একটা সাইন্টিফিক কমিউনিটিতে এত বড় অবদান রাখতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেসর অলসো। তো ওনার পুরো নাম ছিল স্যার প্রফুল্ল চন্দ্র রয়, যাকে নর্মালি পিসি রয় বলো আমরা জানি। টাইটেল আচার্যি, দ্যাট মিন্স গ্রেট টিচার, নোন অ্যাজ এ ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি অ্যান্ড ফাদার অফ ইন্ডিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেটাই বলতে পারো। 2 আগস্ট 1861 তিনি জন্মগ্রহণ করেন এবং 16 জুন 1944 তিনি দেহদান করেন অ্যাট দ্য এজ অফ 82। ওনার বার্থ প্লেস ছিল রারুলি কাটিপাড়া, জেসর ডিস্ট্রিক্ট, বেঙ্গল প্রেসিডেন্সি, যেটা এখন খুলনা, বাংলাদেশে অবস্থিত। ডেথ হয়েছিল ক্যালকাটা, বেঙ্গল প্রেসিডেন্সিতে, যেটা এখন নাও কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে আছে এখন। আর ওনার সাইন্টিফিক যে ফিল্ডটা ছিল সেটা ছিল ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি কিছুটা, আর হিস্ট্রি অফ কেমিস্ট্রি।
0: আচ্ছা, তো রসায়ন শাস্ত্রী তিনি বিশেষত আবিষ্কার বলো বা বৈজ্ঞানিক কর্মধারা তিনি রসায়ন শাস্ত্রের উপরেই করেছেন। তো ওনার শিক্ষা দীক্ষা সম্পর্কে জানতে চাইছি, কোথা থেকে প্রথম তার শিক্ষা শুরু হয়?
1: যদি আমি এডুকেশনের কেরিয়ার কথা বলি, তো তিনি আর্লি 1870s আর্লি স্কুলিং করেছিল বেঙ্গলস থেকে। ওখান থেকে তিনি সাইন্টিফিক আর লিটারেচারের প্রতি অনেকটা এফেকশন ছিল। 1880s তিনি পাসড অফ এফ এ, দ্যাট মিন্স ফাইন আর্টস এক্সামিনেশনে পাস করেছিল, যেটা মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে, যেটা এখন বিদ্যাসাগর কলকাতা। 1882 তিনি প্রিস্টিজিয়াস গিলক্রিস্ট স্কলারশিপ পান, যেটা অনেক বড় স্কলারশিপ ছিল তখনকার সময়ে, এখনো ছিল, এখনো আছে এটা। এবং ফার্স্ট বেঙ্গলি হন যিনি লন্ডনে যান হায়ার স্টাডিজের জন্য। তারপর 1882 তিনি ইডেনবার্গ ইউনিভার্সিটিতে ওনার বিএসসির জন্য অ্যাডমিশন নিন, যেটা স্কটল্যান্ডে অবস্থিত। 1885 বিএসসি ডিগ্রি তিনি ইডেনবার্গ থেকে কমপ্লিট করেন। এরপর 1887 তিনি ডিসিএস, দ্যাট মিন্স ডক্টরেট অফ সায়েন্স ইন কেমিস্ট্রি, থিসিস অফ কনজুগেটেড সালফেটস অ্যান্ড কপার ম্যাগনেশিয়াম গ্রুপ নিয়ে তিনি ডক্টরেট পাস করেন। তারপর 1887 তিনি হোপ প্রাইজ পান, যেটা খুব প্রেস্টিজিয়াস ছিল। আমি হোপ প্রাইজ নিয়ে দু একটা কথা বলতে চাই,
0: একটু মানে নতুন পুরস্কার নাম শুনলাম, যে কেন দেওয়া হয় এই হোপ প্রাইজ।
1: অ্যাকচুয়ালি যদি হোপ প্রাইজটার সম্পর্কে আমি যদি বলি, এটা অনেক প্রেস্টিজিয়াস। কেন উনি পেয়েছিলেন? ফার্স্ট অফ অল, তিনি ওই কালীনে অরিজিনাল রিসার্চ করেছিলেন কেমিস্ট্রির উপর ও তখনকার আমলে। তারপর ওনার যে রিসার্চটা ছিল মার্কিউরিক নাইট্রাল স্পেশালি, যেটা এক্সেপশনাল এক্সপেরিমেন্টাল স্কিল এবং সাইন্টিফিক ইনসাইটের পরিচয় দিয়েছিল। তারপর উনি ওই টাইমে টপ রিসার্চার হিসাবে এস্টাবলিশড হন ইডেনবার্গে, দ্যাটস ওয়াই উনি হোপ প্রাইজটা পেয়েছিলেন।
0: এই আবিষ্কারটা মানে বিশ্বজুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে।
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই। মার্কিউরিক নাইট্রাল অ্যাকচুয়ালি কি ছিল, Hg2N2 আমি যদি বলতে বলি, এটা তখনকার আমলে একটা বিশাল আবিষ্কার ছিল। এর রিজন একটাই, এটা একটা খুব মানে তখনকার আমলে যে এমন একটা আনস্টেবল কম্পাউন্ড, আমরা কেমিস্ট্রি ভাষায় যেটা বলি, এটাকে এভাবে স্টেবিলাইজ করা মানে বেয়ারলি ইম্পসিবল ছিল। বাট স্টিল অ্যাজ এ ইন্ডিয়ান উনি এটা করিয়ে দেখেছেন, এটার জন্য অ্যাকচুয়ালি বেশি প্রেস্টিজিয়াস পেয়েছিল তিনি, যে এটাও হতে পারে যে এমন একটা আনস্টেবল কম্পাউন্ড মানে আমরা যাকে বলি ইনঅর্গানিক, তো এটাকে উনি স্টেবলভাবে প্রডিউস করতে পারেন। ইনফ্যাক্ট সব থেকে মজার বিষয় কি ছিল, ওনার যে প্রফেসর ছিল যার থেকে তিনি ডক্টরেট পেয়েছিলেন, আমরা যাকে প্রফেসর বলি, ওনার প্রফেসর ছিল অর্গানিকের, বাট স্টিল উনি চুজ করেছিলেন ইনঅর্গানিক। এটা হচ্ছে ফান ফ্যাক্ট যে অর্গানিকের প্রফেসর থাকা সত্ত্বেও ওনার, বাট স্টিল ইনঅর্গানিকে উনি কাজ করেছেন এবং ইনঅর্গানিকটাকে উনি এস্টাবলিশ করেছেন। মানে
0: অর্গানিক ইনঅর্গানিক পুরো আমাদের বাংলা যদি বলি জৈব রসায়ন অজৈব রসায়ন,
1: হ্যাঁ কাইন্ড অফ হ্যাঁ।
0: আচ্ছা, তো এই জন্যই তিনি বিখ্যাত হয়েছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার জন্যই তিনি বিখ্যাত হয়েছিলেন।
0: হুম হুম হুম। তো বিজ্ঞানে ওনার আর কি কি অবদান রয়েছে?
1: বিজ্ঞানে যদি অবদানের কথা বলি আমি, যেমন উনি ফার্স্ট অফ অল আমি বলেছিলাম যে মার্কিউরিস নাইট্রাল 1885 ডিসকভারি হয়েছিল, তারপর তিনি এক্সটেন্সিভ রিসার্চ করেছিলেন নাইট্রাল অ্যান্ড হাইপোনাইট্রাস মেটাল নিয়ে। এগুলো যারা কেমিস্ট্রি রিলেটেড ওরা এগুলো বুঝবে, আমি হয়তো প্রপারলি এক্সপ্লেন করতে পারবো না, কারণ এগুলো একটা মেটাল নেম বা নন মেটাল নেম যাই বলতে পারো। তারপর পায়োনির ওয়ার্ক করেছিলেন অর্গানিক সালফার কম্পাউন্ড। পায়োনির মানে কি, একটা নতুন ওয়ার্ড, অনেকে এটা জানে বা জানে না। পায়োনির মানে হলো এক্সটেন্সিভ, মানে স্পেসিফিকলি বা ফাস্ট যে করেছে ওটাকে আমরা বলি পায়োনির। তো পায়োনির ওয়ার্ক করেছিলেন অর্গানিক সালফার কম্পাউন্ড অ্যান্ড দেয়ার মেটাল কমপ্লেক্স। তো আমি যদি মেটাল কমপ্লেক্সের কথা বলি, মেটাল কমপ্লেক্স এটা বেসিক্যালি এমন একটা কম্পাউন্ড যেটাতে অ্যাকচুয়ালি দু তিনটে মেটাল বলুন বা নন মেটাল বলুন একসাথে থাকে। তো মেটাল কমপ্লেক্সে উনি কাজ করেছিলেন। তারপর উনি ডাবল সালফেট নিয়ে কাজ করেছিলেন, যেটা ইডেনবার্গ থিসিসে ছিল। তারপর উনি স্টাডিজ অব অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, মেডিসিনাল কেমিস্ট্রি অ্যান্ড অ্যাজ ওয়েল এস ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে কাজ করেছিল। তারপর ফিল্ড ইন রসায়নবিদ্যা অ্যানশাইন্ট ইন্ডিয়ান কেমিস্ট্রি। ইনি ফার্স্ট বলেছিলেন যে আমাদের মডার্ন যুগের আগেও একটা অ্যানশাইন্ট ইন্ডিয়ান কেমিস্ট্রি ছিল যেটা অনেক আপডেটেড ছিল। উনি ওনার ফিউচার আস্তে আস্তে এগুলো আমাদের এস্টাবলিশ করেছেন, আমি বলবো জিনিসগুলো নিয়ে। তারপর একটা বুক হলে গেছিলেন হিস্ট্রি অব ইন্ডিয়ান কি জানি বলে হিন্দু কেমিস্ট্রি, যেটা দুটো ভলিউম ছিল, একটা 1902 একটা 1909। এই দুটো থেকে অ্যাকচুয়ালি উনি আমাদেরকে বলতে চেয়েছেন যে আমাদের মডার্ন কেমিস্ট্রির যে আগেরটা ছিল, মানে আমরা আর্লি কেমিস্ট্রি যাকে বলি, ওটা অনেক আপডেটেড ছিল। এটা শুধুমাত্র যে এমন না যে লাইক টুকিটাকি না, এমন না, ওটা অনেক আপডেটেড ছিল। উনি এই বইগুলোর মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন আমাদের যে না, মডার্ন না, আমাদের আগেও ইন্ডিয়ান কেমিস্ট্রি অনেক আপডেটেড ছিল।
0: আচ্ছা, তো বিজ্ঞানে ওনার অবদান আমরা জানলাম বা আবিষ্কার সম্পর্কেও আমরা জানলাম, তো শিল্প ক্ষেত্রে তার অবদানটা কি?
1: ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা যদি আমি বলি, ফার্স্ট অফ অল যেটা আমি একটু আগে বলেছিলাম যে 1892 তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস তিনি এস্টাবলিশ করেছেন, যেটা এখনো আছে। রিসেন্ট কোভিড এর টাইমেও এখান থেকে অনেক হেল্প পাওয়া গেছে আমাদের ইন্ডিয়াতে। অ্যাকচুয়ালি ওটা কেন হয়েছিল, কোশ্চেনটা হলো গিয়ে কেন উনি ফার্স্ট এটা ইনভেন্ট করেছিলেন। অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওই টাইমে 1892 যখন আমাদের ব্রিটিশ রাজত্ব চলছিল আমাদের ইন্ডিয়াতে, আমাদের সব কিছুর যে ফার্মাসিউটিক্যাল স্পেশালি মানে মেডিসিনাল যে কেমিস্ট্রি, মেডিসিনাল যে জিনিসগুলো, এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হতো।
0: আচ্ছা,
1: সব কিছু বাইরে থেকে হতো। তো উনি এটার উদ্যোগ নিয়েছিলেন যে না, আমরা কেন বাইরে থেকে নেব। অ্যাকচুয়ালি উনি শুধুমাত্র সায়েন্টিস্ট ছিলেন না, উনি একজন স্বাদেশিকও ছিলেন, যার কারণে ওনার মধ্যে স্বাদেশিকতাটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। নট অনলি শুধুমাত্র যে আমি বেঙ্গল কেমিক্যাল এস্টাবলিশ করেছি এটার জন্য, না না, এমন কিছু না। ওনার সারা জীবনের কর্মসূচি যদি দেখা যায়, এটাই বারবার প্রতিফলিত হয় যে না, উনি অনেক স্বাদেশী ছিলেন।
0: তিনি মানে নিজের দেশের অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য তিনি এটা করেছেন।
1: অবশ্যই, একদম একদম,
0: দেশীয় শিল্পকে গুরুত্ব দিয়েছেন।
1: হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওনার মানে ভাবনাটা এটাই ছিল যে আমরা যতটা সম্ভব স্বদেশী হই, রাদার দেন বিদেশী জিনিস,
0: বিদেশীর উপর আমরা নির্ভর না হয়ে স্বদেশী যাতে শিল্প চর্চা হয়।
1: একদম একদম একদম একদম। এরপর 1892 এ পোস্টে মানে এরপরে আপনার স্মল ল্যাবরেটরি অপারেশন উনিই ফার্স্ট এস্টাবলিশ করেছিলেন। 1901 বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড, দ্য ফার্স্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন ইন্ডিয়া, যেটা মানে প্রপারলি এস্টাবলিশড হয়ে গিয়েছিল 1901। পোস্ট 1901 আপনার এই কোম্পানিটা অ্যাফোর্ডেবল মেডিসিন আমাদের ইন্ডিয়াতে সার্ভ করতে থাকে।
0: আচ্ছা,
1: এই হচ্ছে ওনার কিছু ইম্পর্টেন্ট, আমি বলবো না সব কিছু, বাট হ্যাঁ ইম্পর্টেন্ট যেগুলো সিগনিফিকেন্স আজকের ডেটও আমরা এগুলো পাই, তো এই কয়েকটা বিষয় ইন্ডাস্ট্রিয়াল আছে যেটার অবদান হয়তো আমরা সারা

0: জীবন বলতেও পারবো না এটা।
1: তো শিল্পক্ষেত্রে ওনার অবদান আমরা জানলাম, তো শিক্ষাক্ষেত্রে এই মহান বিজ্ঞানীর অবদান সে সম্পর্কে যদি কিছু বলেন।
0: এডুকেশন যেটা তো আমি একটু আগে বললাম যে উনি কি জানি বলে একাডেমিক ক্যারিয়ার যদি বলি, যেমন আমি বলতে চাই যে টিচিং ক্যারিয়ারটা স্পেশালি, উনি শুধুমাত্র একজন সায়েন্টিস্ট যদি বলি আমি এটা রং হবে, উনি খুব ভালো একজন টিচিং এ ছিলেন, আই মিন শিক্ষকও ছিলেন,
1: অধ্যাপনা করতেন,
0: হ্যাঁ অধ্যাপনা করতেন, কারণ এটা আমি একটু পরে বলবো ওনার যে স্টুডেন্টগুলো কি কি কারনামা করেছে আমি বলবো একটু একটু করে। উনি 1889 জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ কলকাতা এজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওখানে অনেক অ্যাকচুয়ালি ওনার সাথে ডিসক্রিমিনেশন হতো, এরপরে ফার্দার উনি অ্যাকচুয়ালি পার্মানেন্ট প্রফেসরশিপ ওখানে পেয়ে গিয়েছিলেন, প্রায় 3 decades অলমোস্ট 27-30 years ওখানে তিনি পড়িয়েছিলেন, ওনার লাস্ট জীবন হয়তো ওখানেই কেটেছে অ্যাজ এ টিচার
1: ওখানে। সেটা কোথায় বললে আরেকবার?
0: ওই তো আপনার প্রেসিডেন্সি কলেজে,
1: প্রেসিডেন্সি, হ্যাঁ প্রেসিডেন্সি,
0: 3 দশক কাটিয়েছে উনি ওখানে।
1: আচ্ছা,
0: এরপর 1960 উনি রিটায়ার্ড হয়ে গিয়েছিলেন ওখান থেকে, অ্যাজ এ ফার্স্ট পলিট প্রফেসর অব দ্য কেমিস্ট্রি অ্যাট ক্যালকাটা ইউনিভার্সিটি। তারপর 1921 অ্যাট দ্য এজ অফ 60 হি ডোনেটেড এন্টায়ার ফিউচার স্যালারি, দ্যাট মিন্স 60 পরে যে ওনার যে কিছু একটা স্যালারি ছিল যাকে মেবি আমরা এখন পেনশন বলি, পুরোটা উনি ডোনেট করে দিয়েছিলেন স্টুডেন্টের জন্য, বা ওনার যে এক্সপেরিমেন্টগুলো হতো বা ওনার যে ল্যাবরেটরি সেট আপ হয়েছিল ওদেরকে উনি ডোনেট করে দিয়েছিলেন। রিটায়ার 75 এজে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পার্মানেন্টলি উনি রিটায়ার নিয়ে নিয়েছিলেন। সব থেকে মজার বিষয় হলো কি, ওনার স্টুডেন্ট অনেকের নাম শুনেছে হয়তো সত্যেন্দ্রনাথ বোস, যিনি আইনস্টাইনের সাথে কাজ করে ডেভেলপার অফ বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স,
1: উনিও একজন খুব বিখ্যাত বিজ্ঞানী,
0: খুব বিখ্যাত বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। এটা অ্যাকচুয়ালি আমরা যদি কেমিস্ট্রির টার্মে বলি অনেক টাফ জিনিসগুলো, ইটস নট ইজি থিংস, স্ট্যাটিস্টিক্স জিনিসটাই টাফ, বাট উনি অ্যাকচুয়ালি কাজ করেছিলেন আইনস্টাইনের সাথে, সত্যেন্দ্রনাথ বোস ওনার স্টুডেন্ট, আই মিন স্যার পিসি রয়ের স্টুডেন্ট। তারপর মেঘানন্দ সাহা, আয়োনাইজেশন ইকুয়েশনে তিনি কাজ করেছিলেন। এরপর যদি বলি আপনার শান্তি স্বরূপ ভাটনাগর, ফাউন্ডার অফ CSIR, CSIR সম্পর্কে হয়তো এখনো জানা না, আমাদের কেমিক্যাল রিসার্চ সোসাইটি যাকে বলি, এটা দ্বারা আমাদের নেট হয়, এটা আমাদের অনেক গেট, বিভিন্ন রকম এক্সামিনেশন, কেমিস্ট্রি বেসড এক্সামিনেশন বা ফিজিক্স বেসড এক্সামিনেশন এগুলো করে, যে মানে স্পেশালি আমাদের সাইন্টিফিক কমিউনিটিটা, যেটা এখন অবধি এটা চলছে, ওনারই স্টুডেন্ট ছিল যেটা ফাউন্ডার মানে ফাউন্ড করেছিলেন CSIR। এরপর যদি বলি আমি জনান চন্দ্র ঘোষ, পায়োনিয়ার এবং ফিজিক্যাল কেমিস্ট্রি, কেমিস্ট্রি আরেকটা ব্রাঞ্চ ফিজিক্যাল কেমিস্ট্রি, উনি ফার্স্ট ফিজিক্যাল কেমিস্ট্রিকে আই মিন আমাদের সামনে তুলে ধরেছিলেন। এ কয়েকজন ওনার খুব ভালো স্টুডেন্ট ছিল, স্যার পিসি রয়, একদম মানে এমন স্টুডেন্ট পাওয়া তো সত্যি ভাগ্যবানের ব্যাপার।
1: তিনি কিন্তু ছাত্রদের খুব দরদ দিয়ে শিক্ষা দিতেন, তো ওনার কাছে সাম্প্রদায়িকতা কি জিনিস সেটা ছিল না, তো যে কোনো ধর্মের মানুষই ওনার কাছে নির্দ্বিধায় শিক্ষা নিতেন।
0: অবশ্যই অবশ্যই।
1: তো আজকে এই মানব দরদি বিজ্ঞানী, তিনি তুমি আগেই বলেছো যে আলোচনায় উঠে এসেছে যে নিজের বেতনের টাকা তিনি ছাত্রদের দিয়ে দিতেন, হ্যাঁ তাই তো, এত বড় বিজ্ঞানী সত্যি। তো এবার ওনার যে জীবনে তিনি অনেক পুরস্কার লাভ করেছেন সেই সম্পর্কে যদি কিছু বলেন।
0: অবশ্যই অবশ্যই। ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে 1911 CIE, দ্যাট মিন্স কম্পানিয়ন অব দ্য অর্ডার অব ইন্ডিয়ান এম্পায়ার, যেটা ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে দিয়েছিল, কেন, কারণ তিনি সায়েন্সে এবং হায়ার এডুকেশনে অনেক বড় অবদান দিয়ে গিয়েছিলেন, দ্যাটস ওয়াই তিনি CIE পেয়েছিলেন। এরপর 1919 নাইটহুড স্যার প্রফুল্ল চন্দ্র রায় উপাধিটা পেয়েছিলেন, কেন পেয়েছিলেন, রিসার্চের জন্য, প্লাস টিচিং এর জন্য, প্লাস যে সাইন্টিফিক কমিউনিটিতে যে তিনি অবদান রেখে গিয়েছিলেন ওটার জন্য তিনি নাইটহুড পেয়েছিলেন। 1920 তিনি ফেলো অব কেমিক্যাল সোসাইটি, দ্যাট মিন্স FCS লন্ডনে পুরস্কার পেয়েছিলেন। 1924 ফাউন্ডার অফ প্রেসিডেন্ট অব দ্য ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি, যেটা এখনো আছে অ্যাকচুয়ালি কেমিক্যাল সোসাইটি, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি, ওটাও তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1934 অনার্ড ফেলো অব দ্য কেমিক্যাল সোসাইটি লন্ডন, লন্ডনে তিনি পেয়েছিলেন। একটা জিনিস মানে সব থেকে ভাবার বিষয় আমি বারবার বলছি যে ওনার অবদানটা শুধু ইন্ডিয়াতে ছিল না, স্পেশালি তখনকার আমলে যে

0: তখন বাইরের আমাদের সাইন্টিফিক কমিউনিটি এত ডেভেলপমেন্ট ছিল, তিনি ওখানে রেকগনিশন পেয়েছিলেন। মানে আমি জাস্ট এটা যদি বলি যে কতটা ব্রাইট একটা স্টুডেন্ট, একটা টিচার, একজন রিসার্চার হলে যে বাইরের এত এত সনামি দনামি যে সাইন্টিস্টগুলো আছে ওগুলোর মধ্যে নিজেকে এস্টাবলিশ করেছিলেন, সেটা অ্যাজ এ ইন্ডিয়ান আমি খুব প্রাউড যে আমাদের মধ্যে এমন একজন ছিল যে বাইরে গিয়েও আমাদের নামটা উজ্জ্বল করে এসেছে। এটা সত্যি যদি আমি ডিপলি চিন্তা করি অনেক বড় ব্যাপার, স্পেশালি আজকের আজকের ডেটেও যদি এটা করার চেষ্টা করে, ইটস কোয়াইট, আমি ইম্পসিবল বলবো না বাট অনেক টাফ, কিন্তু উনি এটা করিয়ে দেখিয়েছিলেন যখন ইন্ডিয়াকে হয়তো রিসার্চের ব্যাপারে কেউ জানতো না, কেউর কোনো আইডিয়া ছিল না, তখন উনি ওখান থেকে এসেছিলেন। এটা অ্যাকচুয়ালি সব থেকে বড় জিনিস যার কারণে লন্ডনে আজকে অবধি ওনাকে খুব মান্যতা দেয়।
1: আর এমনিতে তো এত বড় মহান বিজ্ঞানী, অথচ ওনার জীবনযাত্রা ছিল খুবই সাধারণ, তাই না?
0: অনেক অনেক অনেক সাধারণ ছিল ওনার।
1: আর তার জীবনযাত্রা সম্পর্কে যদি একটু বলো।
0: জীবনযাত্রার সম্পর্কে যদি আমি বলি, আমি আর্লি ফ্যামিলি লাইফ আর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলতে চাই। ওনার ফাদার ছিল হরিশ্চন্দ্র রয়, যিনি একজন ল্যান্ডলর্ড ছিলেন, আর একটা লার্জ পার্সোনাল লাইব্রেরি ছিল ওনার। এই যে পড়াশোনার প্রতি স্যার পিসি রয় যে এত আগ্রহ, এটা ওনার অ্যাকচুয়ালি জন্ম থেকে, আই মিন ওনার সারাউন্ডিংসটা এমন ছিল। কেননা ওনার যে মা, বাবা তো অবভিয়াসলি আমি বললাম ল্যান্ডলর্ড, একটা লাইব্রেরি ছিল পার্সোনাল, মাদার যে ভবানী মোহনী দেবী একজন এডুকেটেড ওমেন ছিল আর প্রোগ্রেসিভ ভিউয়ার্স। প্রোগ্রেসিভ ভিউয়ার্স মানে কি, আমরা যাকে বলি আজকে ডেটে ইন্ডিপেন্ডেন্ট ভিউয়ার্স, যে নিজস্বতা, নিজের বক্তব্য রাখতে পারে প্রত্যেকটা
1: স্বাধীন চেতা,
0: এক্স্যাক্টলি ওনার ছিল। ওনার মা বাবা অনেক হাইলি এডুকেটেড বলতে পারুন বা অনেক ওপেন মাইন্ডেড বলতে পারুন, অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো ওনাকে হ্যাম্পার করেছে, ওনার এনভায়রনমেন্টে ওনাকে আগে যাওয়ার জন্য অনেক হেল্প করেছে। এরপর যদি বলি চাইল্ডহুড এনভায়রনমেন্ট, রুরাল বেঙ্গল কালচার থেকে, রুরাল বেঙ্গল রিচ কালচার এবং ইন্টেলেকচুয়াল সিমুলেশন থেকে বিলং করতো, যেটা আমি বললাম ওনার মা বাবা অনেক ইন্টেলেকচুয়ালিটি ছিল। তারপর আর্লি এইজে অনেক কিউরিয়াসিটি উনি শো করতেন, দ্যাটস ওয়াই উনি যে গিলক্রিস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, কারণ গিলক্রিস্ট অ্যাওয়ার্ডটা সত্যি অনেক টাফ উনি পেয়েছিলেন। তারপর অ্যাজ এ চাইল্ড হি এক্সপেরিমেন্ট উইথ কেমিক্যালস ফেসিনেটিং নেইবার্স অ্যান্ড ফ্যামিলি। দ্যাট মিনস আমি যদি বলি উনি ছোটবেলায় থেকে এক্সপেরিমেন্ট করতেন, কেমিক্যালস নিয়ে এক্সপেরিমেন্ট করতেন,
1: কৌতূহল,
0: হ্যাঁ কৌতূহল, ওনার আশেপাশে যে ফ্যামিলি সারাউন্ডিং ছিল ওদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেন কি হচ্ছে না হচ্ছে। তো আমি যদি বলি একদম সিম্পল ম্যানারে, ওনার যে এত কিছু আমরা জানি আজকের ডেটে বা উনি যা যা করেছেন, এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে হয়নি, এটা একটা বিল্ড আপ ছিল।
1: ওনার যে মানে এই যে অনুসন্ধিৎসু মন, এটা ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল
0: অবশ্যই,
1: আর সেজন্যই তিনি খ্যাতির মানে কি বলবো শীর্ষস্থানে তিনি উঠতে পেরেছিলেন।
0: অবশ্যই অবশ্যই, যার কারণে আমরা এখনো বলি যে এনভায়রনমেন্ট ম্যাটার্স, ইউ সারাউন্ডিংস ম্যাটার্স। ওনার জীবন কাহিনী দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে হ্যাঁ অ্যাকচুয়ালি সারাউন্ডিংস ম্যাটার করে। তোমার সারাউন্ডিংস যদি সত্যি খুব স্ট্রং থাকে, আমি বলবো না যে সবাই স্ট্রং হবে, বাট হ্যাঁ এটার পার্সেন্টেজ অনেক বেশি যে হ্যাঁ তোমার একটা স্ট্রং ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট হওয়ার চান্সেস অনেক বেশি, স্পেশালি যদি সারাউন্ডিংসটা অনেক স্ট্রং থাকে আর কি।
1: আর এই যে মানে সাধারণ জীবনযাত্রার কথা বলছিলাম, যে সাধারণ একটা পড়ার টেবিল, তার একটা চেয়ার আর একটা খাওয়ার টেবিল, আর পড়তেন ধুতি,
0: একদম একদম অনেক,
1: হ্যাঁ আর একটা কোট, হ্যাঁ এই ছিল ওনার জীবনযাত্রার সামগ্রী, অথচ এত বড় বিজ্ঞানী। তো সত্যি সাধারণ না হলে অসাধারণ হয়ে উঠতে যায়
0: না, না না এটা এটা একদম মানে বেয়ারলি ট্রু যে অসাধারণ হতে গেলে আগে একটা সাধারণ মানুষ হতে। তো আমি এটা নিয়ে ওনার ন্যাশনালিজম আর স্বদেশী মুভমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই।
1: হ্যাঁ অবশ্যই,
0: উনি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিলেন স্বদেশী মুভমেন্টের, মানে যখন আমাদের ইন্ডিয়া স্বাধীন হয়নি 1905 এ, তখন খুব অ্যাক্টিভিস্ট ছিলেন
1: ব্রিটিশ,
0: এক্স্যাক্টলি হ্যাঁ ব্রিটিশ শাসনে খুব অ্যাক্টিভিস্ট ছিলেন। তারপর কনসিডার্ড ইউজ অফ ফরেন গুডস ক্রাইম, দ্যাট মিনস আমি যদি বলি যে ওনার বেঙ্গল কেমিক্যাল সোসাইটি যেটা এস্টাবলিশ করেছে, ওনার মুভমেন্টই এটা ছিল যে আমরা ব্রিটিশের যে জিনিস, আই মিন বাইরের যে জিনিসগুলো আছে ওগুলো আমি অ্যাভয়েড করবো, স্বাদেশিকতাকে আমি সাপোর্ট করবো। দ্যাটস ওয়াই উনি বলেন যে ক্রাইম অফ ট্রেজন এগেনস্ট ইন্ডিয়া যদি আমি বিদেশি জিনিসপত্র অ্যাকসেপ্ট করি। এরপর উনি স্পিনিং হুইল যে চিন্তাধারাটা আছে, ওনাকে ওটাকেও তো উনি সাপোর্ট করতেন, কারণ এটা স্বদেশী মুভমেন্ট ছিল।

0: এরপর যদি বলি অর্গানাইজেশন দ্য স্বদেশী মুভমেন্ট ইন হিজ হোম ভিলেজ, মানে তিনি অর্গানাইজেশন করেছিলেন স্বদেশী মুভমেন্ট কোথায়, তাই ওনার নিজের ভিলেজে। তারপর এস্টাবলিশড ভারত সেবাশ্রম, উনি ভারত সেবাশ্রম এস্টাবলিশ করেছিলেন, যেটা অ্যাকচুয়ালি লোকাল পিপলকে ইন্সপায়ার করতো স্বদেশী মুভমেন্টে জয়েন করার জন্যে। এরপর উনি হিজ ফাউন্ড অফ বেঙ্গল কেমিক্যাল ওয়াশ ইটস সেলফ এ স্বদেশী অ্যাক্ট। অবভিয়াসলি বেঙ্গল কেমিক্যাল এটা একটা বড় স্বদেশী অ্যাক্ট, কারণ এইটা না হলে অ্যাকচুয়ালি বুঝতোই না যে স্বদেশী কি কি করা যেত, আমি যদি ওনার পয়েন্ট অফ ভিউটা যদি দেখি। তারপর উনি একটা কথা বলেছিলেন, আমার খুব ভালো লাগে কথাটা, যে আই এম এ সাইন্টিস্ট ইন এ গ্রুপ অফ সাইন্টিস্ট, এ বিজনেসম্যান ইন এ বিজনেস সোসাইটি, সরি বিজনেস সোসাইটি, এ ভিলেজ সার্ভেন্ট উইথ ভিলেজার্স। উফ, কথাটা খুব সুন্দর। এই কথাটার এই তিনটে লাইনের মাহাত্ম অনেক বেশি যদি কেউ বুঝে থাকে, যদি সত্যি কেউ বোঝার ইচ্ছা থাকে। আই এম এ সাইন্টিস্ট ইন এ গ্রুপ অফ সাইন্টিস্ট, ওফ মাই গড, মানে কি বলেছে যে এতগুলো সাইন্টিস্টের মধ্যে আমি একজন সাইন্টিস্ট। এ বিজনেস ম্যান অন এ বিজনেস সোসাইটি, অবভিয়াসলি এ ভিলেজ সার্ভেন্ট উইথ ভিলেজার্স, আমি একজন মানে গ্রামের সেবক, আমার গ্রামের সব সবাইকে নিয়ে। ওফ, দিস ইজ দ্য মোস্ট হার্টফুল লাইন, একদম।
1: তো আজকে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে অনেক কিছুই জানলাম, তো ওনার পুরস্কার সম্পর্কেও আমরা জানলাম, স্বাদেশিকতা শিক্ষাক্ষেত্রে তার অবদান বা শিল্পক্ষেত্রে তিনি দেশীয় মানুষের জন্য যে বেঙ্গল কারখানা উনি করে গেছেন সেটা সত্যি অভাবনীয় সেই ব্রিটিশ শাসনের সময়ে। তো আর যদি এই বিজ্ঞানী সম্পর্কে কিছু জানানোর থাকে আমাদের শ্রোতা বন্ধুদের, তো আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে।
0: আমি অবশ্য আর আর এক দুটো পয়েন্ট অ্যাড করতে চাই। অ্যাকচুয়ালি উনি কিছু বইও লিখে গেছেন আমাদের জন্য, যেটা আমি ফার্স্ট মেনশন করেছিলাম, যে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, যেটা 1902 and 1909 দুটো ভলিউম, এটা এখনো আছে, চাইলে এখনো পড়তে পারে। তারপর লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ বেঙ্গল কেমিস্ট, 1932 থেকে 1935 এর মধ্যে উনি এটা এস্টাবলিশ করেছিলেন। এটা একটা অটোবায়োগ্রাফি, বেসিক্যালি ওনার অটোবায়োগ্রাফি, যেটা দুটো ভলিউম ছিল ওনার। এই দুটো বইয়ের মধ্যে ওনার এডুকেশন, ওনার কেরিয়ার, ওনার চাইল্ডহুড কেমনভাবে গেছে এগুলো সম্পর্কে তিনি একটু ভালোভাবে বলেছেন। আর একটা বলেছিল, ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনি, দ্যাট মিন্স এটা যদি আমি বলতে চাই যে 1857 এর আগে আর 1857 এর পরে ইন্ডিয়ার অবস্থা কেমন হয়েছিল ওটা শুনে না, এই কিছু যিনি ইন্ডিয়ান বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনির মধ্যে বলেছিলেন।
1: তো আমাদের সময় প্রায় শেষ, তাই জানাও জানা অনুষ্ঠান থেকে বিদায় নেব। তো আজকের ভারতের রসায়ন শাস্ত্রের জনক বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে এতক্ষণ বললেন। বিজ্ঞানী রসায়নে স্নাতকোত্তর এবং গৃহশিক্ষক সৌরভ দাস। তো সৌরভবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আমার তরফ থেকেও সবাইকে, স্পেশালি শ্রোতা বন্ধুদের এজ ওয়েল এস আকাশবাণীকে।
1: জানাও জানা অনুষ্ঠান আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান জানা অজানা। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন জয়িতা দত্ত, আকাশবাণী মিলনিয়া।

আকাশ বাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, পরিবেশনায় মান্না দে।

শুনছেন পাঁচমিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অতুল প্রসাদের গানের পর এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় সুমিত্রা সেন।

0: নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাঠে ময়দানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানগুলোতে আমরা প্রতিবারই বিভিন্ন ধরনের ক্রীড়ার সঙ্গে যুক্ত বিভিন্ন এক্সপার্টদের আমরা নিয়ে আসি এবং কথা বলার চেষ্টা করি খেলার জগৎকে নিয়ে, এই ক্রীড়া জগতের মাধ্যমে কিভাবে সফল হওয়া যায়, শারীরিকগত মানসিকগত সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে কথা বলব বিলোনিয়া পিএম শ্রী আর্য কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যোগা শিক্ষিকা ঝুমা সরকারের সঙ্গে। প্রথমেই শ্রীমতী সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আজকের যে বিষয় রাখা হয়েছে সে বিষয় হচ্ছে ক্রীড়াঙ্গনে যোগাচর্চায় মেয়েদের অবস্থান, এই নিয়ে কথা বলবেন। তো ম্যাডাম নমস্কার আপনাকে।
1: নমস্কার।
0: শুরুতেই আমরা ঝুমা সরকার সম্পর্কে জানব, ছোটবেলা থেকে ক্রীড়া জগতে ঝুমা সরকারের আগমন কিভাবে সে নিয়ে।
1: নমস্কার, আমার নাম ঝুমা সরকার, আমি বাড়ি সারাসীমা। আমি ছোটবেলা ক্লাস ফোর থেকে যোগা নিয়ে, যোগার প্রতি খুব উৎসাহ নিয়ে যোগাতে ভর্তি হয়েছি। আমাদের স্কুলে একটা সাত দিনের ক্যাম্প হয়েছে যোগার, সারাসীম স্কুলে। ওই ক্যাম্পে গিয়ে খুব আনন্দ, যোগাটা দেখে ওই সাত দিনের ক্যাম্পটা যে হলো, এটার মধ্যে যে আসনগুলি করলাম ওইটাই আগ্রহ হয়েছে আমার, খুব আগ্রহ ওই যোগাই করব। তো ক্লাস সিক্স ফোর থেকেই শুরু করলাম। ধন্যবাদ আমার জয়দেব স্যার মজুমদার, জয়দেব মজুমদার স্যারকে, স্যার আমাদের যোগা শিখালো। স্যার থেকে শিখার তিন বছর পরে কিন্তু আমি ন্যাশনাল।

0: গেলাম।
1: বাহ,
0: আমি আমাদেরকে স্যার কিন্তু রেগুলার যোগাসন করাতো স্কুলে, তখন বিকেল বেলায় স্যারে, স্যার তো দুপুরে ছিল, তখন তো ফিআই দুপুর স্যার, তো স্যার তখন আমাদের খুব আদর স্নেহ দিয়ে যোগা শিখাল। আর আমার পিছনে আমার বড় বোন বর্দি, মা বাবা তো আছে, আমার বর্দির খুব আগ্রহ, আমার বর্দি আমি যদি নাই যেতে যেতাম যোগাসন করার জন্য, তখন আমার দিদি জোর করে নিয়ে আসতো, নিয়ে যেত।
1: আচ্ছা,
0: বর্দি একটা খুব আগ্রহ, বোনকে কিছু করাতেই হবে, যোগা নিয়ে বোন আগাতেই হবে। তো দিদির এই অনুপ্রেরণায়, ওই চেষ্টায় আমি আজকে এই জায়গায় এসে পৌঁছলাম।
1: ভীষণ ভালো লাগলো। আসলে প্রত্যেকটি ব্যক্তির সফলতার পেছনে কেউ না কেউ থাকে, হয়তো সেটা আপনার দিদি। ভালোই লাগলো শুনে। অনেক মেয়েরা রয়েছেন যারা ভাবেন যে আমার দ্বারা কিচ্ছু হবে না। এই যে কথাটা, আপনার কি মনে হয়, আপনিও তো একজন মেয়ে, সেই হিসেবে আপনি কি বলবেন?
0: না, এটা কিন্তু ভুল। সবার একটা না একটা কিছু করতে হয়, সবার একটা থাকে, সবার ভিতরে একটা গুণ থাকে, থাকে না যে তা না,
1: একদম।
0: এটা একজনের একটাই এক সাইড গুণটা ওরা নিজের থেকেই প্রকাশ করতে হবে। আমরা যদি বসেই থাকি, আলস্য হয়ে থাকি, তাহলে আমাদের তো আর এটাকে আমাদের ভিতরে কি কি নিয়ে আগাবো, এটা আমার মনে আগে একটা জোর আনতে হবে, আমি এই জিনিসটা নিয়ে আগাতে হবে, আমি এটা করবো, এটা যদি ভিতরে থাকে তাহলে সব মেয়েরাই বেরবে। আমি কিন্তু এমন আছে, আমাদের কিন্তু অনেক আগে এগিয়ে, মেয়েদের এখন কোনো পিছনে নয়, কোনো কিছুই নেই আগের মতো, কিন্তু আমার ফ্যামিলিও কোনো বাধা নেই। আমার বিয়ে হয়েছে, ঠিক আছে, বিয়ের পরও আমি কোনোদিন বাধা পাইনি যোগাসনের লাইফে, এই দিকে এই দিকে। প্রায় সময় আমি টিম নিয়ে যাই, স্টেট মিট, ডিস্ট্রিক্ট মিট, সব দিকে আমার আমাকে কোনোদিন বাধা দেয়নি, সংসার থেকে আমি বাধা পাইনি। আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট হেল্প করে যোগাসনের লাইফে, আমি কোনোদিনে বাধা পাইনি। কিন্তু নিজের থেকে যদি আগ্রহটাই নাই থাকে, তাহলে তো আসলে
1: হবে না,
0: হবে না, এটা হয় না।
1: না, ঠিক একদম। পরিবার যদি আপনার সঙ্গে যদি সঙ্গতি না দেয়, তাহলে কখনোই সম্ভব নয়,
0: সম্ভব হয় না।
1: সেই তো ঠিক, একদম। এই যে আপনি যে সহযোগিতা পেয়েছেন, তার কারণে হয়তো এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, আজকে শিক্ষকতা করছেন বিলোনিয়া পিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সত্যি এবার আমরা, যেহেতু আপনি একজন যোগা শিক্ষিকা, আপনার জানতে চাইব এই যে যোগা এবং আসন, এই যোগা এবং আসন কি একই কথা না আলাদা, কি বলেন?
0: না, যোগটা হলো একটা যোগ করা, আর আসনটা একটা বসা, মানে স্থির জায়গায়। তো দুটা কিন্তু দুইটাই। যোগ হলো পূর্ণাঙ্গের জীবন দর্শনীয়, মনের শান্তি, শরীরের শান্তি মিলে যোগাসনটা হয় আর কি। তাই যোগাসনটা এক না, যোগটা আলাদা। যোগ আসনের মধ্যে মূল পার্থক্য হলো, যোগা এক যোগ অর্থ একত্রিত করা বা যুক্ত করা, তাই যোগ কথাটি এসেছে। এটি মূলত ব্যক্তিগত চেতনা ও মিলের পথ। আর আসনটা হলো, আসন হলো একটা বসার জায়গা, আমরা যা জানি আসন, একটা নির্দিষ্ট জায়গায় বসা, একটা শরীরের ভঙ্গিমা করে একটা জায়গায় বসলেই এটাকেই আসন বলা হয়, যোগাসন। আর যোগশাস্ত্রে বিভিন্ন নির্দিষ্ট শরীরের ভঙ্গিমাকে আসন বলা হয়, শরীরের নির্দিষ্ট ভঙ্গিমা করে আসন করলেই তো এটাকে আসন বলা হয় আর কি।
1: মানে মূল কথা হলো শারীরিক যে ভঙ্গিমাগুলো, যখন যে ভঙ্গিমায় যাবে সেটাই হচ্ছে আসন। আর বুঝতে চাইছেন যে যোগটা হচ্ছে, আমরা সেটাকে যদি ধ্যান বলি,
0: যোগ করা, একটা
1: যোগ করা, মনটাকে স্থির করার জন্য আমরা যা করি, মেডিটেশন বা এই জাতীয় যেটা, সেটা হচ্ছে যোগ।
0: যোগ
1: তো এই যে যোগ বিষয়টা, যোগটা বা এই যে ধ্যান বা আসন, এই কথাটা উৎপত্তি কোত্থেকে? ঋষি আমাদের
0: এই যোগ শব্দটা তো অনেক আগে ঋষি মুনিদের,
1: ঠিক ঠিক,
0: আমাদের ভারতবর্ষ 500

0: হাজার বছর আগে থেকে যোগ শব্দটা আমাদের শুরু হলো, মুনি ঋষি শুরু করেছে, মুনি ঋষি থেকে যোগ, যোগ ইয়ুথ, যোগ যোগ শব্দ থেকে যোগারা শব্দটা এসেছে।
1: আচ্ছা,
0: যোগারা শব্দটাই।
1: এবং এই যে যোগা, এটা তো আমাদের ভারতবর্ষে উৎপত্তি স্থল, তাই না?
0: ভারতবর্ষে উৎপত্তি স্থল মুনি পাঁচ হাজার বছর আগে,
1: এই যে আপনি বললেন যোগ, এটা অস্থির জীবন, ধরুন এটা অস্থির জীবনকে যদি এখন অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আমাদের যে এখন বর্তমান যে পরিস্থিতি, চারিদিককার যে চাপ, পড়াশোনা বলুন, চাকরি বলুন, ব্যবসা বলুন, সমস্ত কিছু একটা চাপ রয়েছে। তো যে কারণে যেহেতু চাপ রয়েছে শরীর মনের মধ্যে, সেই চাপের ফলে কি হয়, আমরা আমাদের ছন্দ পতন হয়। তো সুতরাং এই একটা লোকের যদি ছন্দ পতন হয়, তাকে ছন্দে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি একজন যোগ শিক্ষিকা হিসেবে কি বলবেন?
0: এই আমাদের এই ছন্দ ফিরে আনার জন্য ছোট কাজ থেকে শুরু করতে হবে। যেমন আমাদের একটা রুটিন তৈরি করতে হবে, একটি নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠে উঠতে হবে, ঘুম থেকে উঠে থেকে আমার শরীরের ভিতরে কিভাবে শরীরের ভেতরে ঘড়িকে ঠিক করতে সাহায্য করবে, কিভাবে আমরা একটা টাইমে নির্দিষ্ট টাইমে উঠব, সকাল ভোরবেলায় উঠে এই যে আমাদের রুটিন, আমি সারাদিন কি করব, একটা টাইম টাইম যদি আমরা এটা রুটিনের মতো বানিয়ে নিই তাহলে তো হবে। আবার আমাদের এখন সোশ্যাল মিডিয়া বা ফোনের ব্যবহার সীমিত, বিশেষ করে ঘুমানোর আগে মোবাইল থেকে যদি আমরা একটু দূরে থাকি, এখন তো বেশিরভাগ ঘুমানোর সময় মোবাইল হাতে নিয়ে ঘুমাই,
1: মোবাইল ছাড়া চলবে না এখন। মানে আপনার অন্য কিছু না হলেও মোবাইলটাকে সঙ্গে নিয়ে বালিশের পাশে রেখে আমাদের এখন ঘুমোতে হয়, বা ঘুম থেকে প্রথম দর্শনটাও কিন্তু
0: মোবাইল দিয়ে শুরু হয় না। ওটা যদি আমরা সকালবেলায় ভোরবেলা উঠতেই যদি মোবাইলটা না দেখি একটু, আর রাতে ঘুমানোর আগে যাতে মোবাইল নিয়ে মোবাইলটা রেখেই যদি ঘুমাই, তাহলে একটা শান্তি আর কি, মনেরও শান্তি বাড়বে। দূরে যদি রাখি, না হলে তো এই যে সঙ্গে নিয়ে শুলেই তো মোবাইলটা দেখতে ইচ্ছা করে, ওইটা ধরে দূরে রেখে যদি শুয়ে যায় তাহলে তো আমাদের একটা শান্তি, মনেরও শান্তি। তো আবার নিয়মিত ব্যায়াম বা হাঁটা চলা করতে হবে। ব্যায়াম আমরা যদি প্রতিদিন 10-15 মিনিটও যদি যোগাসনটা করি তাহলে আমাদের মনটাকে একটু স্থির করবে, শরীরও সুস্থ থাকলো, মনের মানসিক চাপ, মেডিটেশন যদি করি একটু মানসিক চাপও কমবে, এটাই আর কি। আবার খাবার, খাদ্য অভ্যাস বা হাইড্রোজেন স্বাস্থ্য খাবার, যেমন আমরা পরিমাণ মতো জল, পরিমাণ অনেক পরিমাণে জল খেতে হবে, বা আমাদের খাওয়াটা যাতে একটু নিজের কন্ট্রোলে খেয়ে যায়,
1: মানে একদম বেশি বেশি খেয়ে ফেললাম
0: না হয়, এটা করতে হবে। সব কাজে একসাথে নয়, নিজের কাজের উপর ফোকাস করতে হবে, যে ফোকাস করতে হবে একটু এই কাজটা আমি একটা টাইমে স্থিরভাবে বাড়তে হবে, স্থিরতা বেড়ে যাবে একটা কাজের চেষ্টা করলেই, এটা স্থিরতা আরো বেড়ে যাবে।
1: ঠিক, একদম একদম ঠিক বলেছেন। বলছি খেলাধুলা এবং যোগাসন, তো এই যে বললেন যোগাসন, যেহেতু বললেন বিষয়টা একটু আলাদা ঠিকই, তো খেলাধুলা এখন তো ধরুন আমাদের বিভিন্ন ধরনের অলিম্পিক বলুন, এশিয়াড বলুন, এরকম বহু গেমসের মধ্যে আমাদের যোগাটা ঢুকে গেছে। তো সুতরাং এই যে খেলাধুলা, প্রশ্নটা হচ্ছে খেলাধুলা এবং যোগা, যোগাসন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি কি হতে পারে?
0: আমাদের খেলাধুলার উদ্দেশ্য হলো শারীরিক বিনয় এবং প্রতিযোগিতা জয় লাভের জন্য বাইরে পেশি হৃদ যন্ত্রকে সক্রিয় রাখে। অন্যদিকে যোগাসনের লক্ষ্য হলো আমাদের মানসিক আত্মার ভারসাম্য বজায় রাখা।
1: ঠিক ঠিক।
0: আর আমাদের উদ্দেশ্য হলো খেলাধুলার সাধারণত আনন্দ লাভের, আনন্দ লাভ বা জয় লাভের জন্য হয়। অন্যদিকে যোগাসনের লক্ষ্য মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধির জন্য হয় আর কি। শ্বাস প্রশ্বাসের ভূমিকা। খেলায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক বা দ্রুত হয়। যোগাসনে শ্বাস প্রশ্বাস নিয়মিত অন্তত গুরুত্বপূর্ণ থাকে, যোগাসন করার সময় শ্বাস প্রশ্বাসটা খুব নিজেদের নিয়ে বন্ধ। অনেক সময় আমরা দৌড় দিলে কিন্তু নিঃশ্বাস, অনেকজন আছে দৌড় দিয়ে যায় চলে যায়, নিঃশ্বাসটা এক নিঃশ্বাসে দৌড়া, কিন্তু আমাদের যোগায় এমন হয় না। কিন্তু যোগাটা শ্বাস প্রশ্বাস নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যোগা করার সময় নিঃশ্বাস বন্ধও রাখা যায় না, ছেড়েও রাখা যাবে না, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে রাখতে হয় আর কি।
1: মানে ওই স্বাভাবিকতার মাধ্যমেই আমাদের
0: যোগা করতে হয়।
1: আর খেলাধুলার মধ্যে তো রয়েছে
0: দ্রুত হয়,
1: দ্রুত
0: দিলে তো আমাদের শ্বাস প্রশ্বাসটা দ্রুত হয়ে যায়,
1: দ্রুত হয়ে যায়
0: আর কি, মানসিক প্রভাবও ফেলে।
1: আচ্ছা, আজকালকার দিনে যে মেয়েদের, মানে যেই যে বললেন মেয়েদের আসলে এই যে যোগা বললেন, যোগাতে আমাদের মেয়েদের অবস্থানটা কি আছে
0: এখন? তো আমাদের মেয়েদের বেশ কিছু গোল্ড মেডেলিস্ট আছে আমাদের যোগার মধ্যে, অনেকজনে যোগা শিখে। মেয়েদের আগের মতো যে পিছিয়ে নেই, মেয়েরা তো এখন, মেয়েরা এখন যোগা নিয়ে ইন্টারন্যাশনালও করছে, তারপর ন্যাশনাল করছে। মেয়েরা এখন যোগার প্রতি খুব আগ্রহ মেয়েদের। আর কিছু কিছু সময় যে মেয়েদেরকে যোগাটা সব সময় করতে তা না, কিছু একটু রেস্টের মধ্যে করতে হয়। মেয়েদের তো অনেক সমস্যা, ঋতুকালীন সমস্যা থাকে, ওই সময় কিন্তু যোগা করা ঠিক না,
1: ওই সময়টাকে বাদ দিয়ে
0: অন্য সময়টা করতে হয়। কিন্তু এখন মেয়েরা অনেক এগিয়ে আছে, মেয়েদের কোনো ইয়ে নেই।
1: আচ্ছা, আপনি তো একটা স্কুলের সঙ্গে জড়িত রয়েছেন, তো যেহেতু স্কুলের সঙ্গে জড়িত রয়েছেন আপনি অনেক মেয়েদেরকে স্কুলে করাচ্ছেন, সেখানে কোন রকম প্রতিবন্ধকতা বা কোনো অভিভাবক বা অভিভাবিকা বাধাপ্রাপ্তের দরকার নেই এরকম কিছু প্রতিবন্ধকতা আসছে কি?
0: আসে
1: আসে
0: আসে, এখনো কিন্তু এমন আছে লোক,
1: আছে অনেক
0: অভিভাবকদের।
1: ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
0: ওনাদের উদ্দেশ্যে বলবো, খেলাধুলা করুক। আপনারা যেভাবে বলেন না যোগা করতে হবে না, যেতে হবে না, তুমি এই খেলো, জুডো খেলো বা অ্যাথলেটিক্স খেলো, সব খেলায় খেলতে হয়। যোগাটা তো শুধু যে সব খেলায় ভালো আমি কোনোটাকেই করছি না, কিন্তু যোগা তো আমাদের যেভাবে মন শরীর সুস্থ রাখে, কিন্তু অন্য খেলায় এই জিনিসটা পাওয়া যায় না। কিন্তু
1: অর্থাৎ এই যে আপনি বললেন প্রথমে যদি আসি তাহলে যোগ যে ব্যাপারটা, অর্থাৎ মনটাকে সংযম করার জন্য হ্যাঁ যে বিষয়টা সেটা তো আছে অবশ্যই যোগের মধ্যে রয়েছে, অর্থাৎ মেডিটেশন সেটা পাওয়া যাচ্ছে শুধুমাত্র আমাদের এই জায়গায়। তো সেখান থেকে উনাদের অবশ্যই এই জায়গাটা বুঝতে হবে যে আমরা ছেলেকে এবং মেয়েকে যদি মানসিক দিক থেকে যদি সুস্থ রাখতে হয়
0: যোগাটা অবশ্যই
1: অবশ্যই
0: দরকার,
1: অবশ্যই
0: দরকার।
1: তারপরও ধরুন অনেক অভিভাবক অভিভাবিকারা বলেন যে আসলে না না যোগাটোকাগুলি করার দরকার নেই, এই এমনি খেলাধুলা করলে করুক না করলে নাই পড়াশোনা
0: পড়াশোনা।
1: হ্যাঁ, ওনাদের একটা ভাবনা থাকে যে খেলাধুলা করলে বা যোগাসন এই ধরনের জিনিসগুলো করলে তাহলে ওদের যে পড়ার প্রতি যে আকর্ষণ সেটা থাকবে না, ওরা পড়া মন বুঝবে না, এরকম ভাবনা কিন্তু অভিভাবক মহলে রয়েছে, সে নিয়ে কি বলবেন?
0: না না, যোগা করলে যে পড়ায় মন বসে না এটা ঠিক না। আমরা যদি প্রথমে পড়া বসার আগেই যদি রেগুলার 5 মিনিট করে যদি বাচ্চাদেরকে যোগা মেডিটেশন করাতে পারি, তাহলে ওই সময় তাদের মস্তিষ্কটা ঠান্ডা হয়।
1: আচ্ছা,
0: ঠান্ডা হয় ওরা, কিন্তু ওই সময় তারপর মেডিটেশন ছেড়ে যদি পড়তে বসে তাহলে তাদের একাগ্রতা আরো বাড়ে। এটা কিন্তু ভুল যে যোগা করতে হবে না পড়ার ডিস্টার্ব হবে, এটি ভুল বলছে ওরা। এটা নিজেরাই বুঝতে হবে আমার মেয়েকে কিভাবে সুস্থ রাখবো। আমি মেয়ে যদি সুস্থই না থাকে তাহলে লেখাপড়াটা কিভাবে হবে, কিভাবে আগাবে ওরা?
1: অর্থাৎ হ্যাঁ, পড়াশোনা এগিয়ে যেতে গেলে আগে
0: সুস্থ রাখতে হবে,
1: তারপরে ঠিক একদম
0: সুস্থ থাকলে যোগা করে মেডিটেশন করে একটু পড়তে বসলে নিজের মা বাবারা নিজেরাই তফাতটা দেখতে পাবে।
1: শুধু তাই নয়, এখন দেখুন যেহেতু আমরা এখন যে জগতে আছি, ইলেকট্রনিক্স মিডিয়ার জগতে রয়েছি, আমরা

0: এখন ডিজিটাল জগতে রয়েছি, ছেলেপেলেরা এখন মোবাইল ছাড়া বা ল্যাপটপ ছাড়া বা এই ধরনের এই জাতীয়গুলো ছাড়া ওদের পক্ষে সম্ভব নয়। হাতে মোবাইল, প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, এখন বিশ্বটা, পুরো বিশ্বটা এখন হাতের মধ্যে রয়েছে, হাতের মুঠোয় রয়েছে। তো এই যে হাতের মুঠোয় রয়েছে সেখানে কিন্তু ভালো যেমন রয়েছে, খারাপ কিন্তু রয়েছে। এবং তাদেরকে এই যে খারাপ বিষয়টা সেখান থেকে এদের ভালোমুখী করতে গেলে তাহলে যোগাটা বা যোগাসনটা কি ভালো হতে পারে, কি বলবেন?
1: শরীর শক্তিও বাড়ানোর পাশাপাশি মনঃসংযুক্ত বৃদ্ধি হয়, মানসিক চাপ হ্রাস পায়, আত্মা নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। মোবাইলটা যে আমাদের অতিসত্ব কমানো যোগাসনের কার্যকর্তা, মনসংযোগ বৃদ্ধি, একটা স্ক্রিন চোখের রাখায় অভ্যাস মনোযোগকে কমিয়ে দেয়। যোগাসন মেডিটেশন মস্তিষ্কের একাগ্রতা বাড়ানোর সাহায্য করে। মানসিক চাপও, মোবাইল থেকে দূরে থাকলে শিশুদের যে মেজাজটা খিটখিটে থাকে, ওরা যদি মোবাইল না দিই ওদের মেজাজটা সবসময় খিটখিটে থাকে, ওদেরকে আমরা নিয়ে যেতে হবে একটু, আমরা নিজেরাই মা বাবারা মিলে ওদেরকে একটু খেলা নিতে হবে, একটু খেলা করতে, ওদের সঙ্গে আমরা খেলা করলে বা ওদেরকে নিয়ে একটু বাগানে গেলে, বাগান নিজেরাই যদি একটা গাছ লাগায় ছেলে বাচ্চাদেরকে নিয়ে, তাহলে ওরা উৎসাহ পাবে, তাহলে মোবাইল থেকে একটু দূরে থাকবে। এটা বাচ্চাদেরকে আমরা জোর জোর করে কিন্তু মোবাইলটা ছিনিয়ে নিতে পারবো না। তো ওদেরকে জন্য ওদেরকে নিয়ে একটু হাঁটতে যেতে হবে, সকালবেলায় যদি আমরা সব পরিবার সবাই মিলে একটু বাচ্চাকে নিয়ে যোগা করি, তাহলে বাচ্চাটার ওই সময় আর মোবাইলের কথা আসবে না। তো সবাই যদি যোগাটাই করে দেখে বাচ্চা নিজেই আসবে কিন্তু যোগা করতে।
0: ওদেরকে মোবাইল থেকে দূরে সরাতে গেলে মাঠমুখী করতে হবে,
1: মাঠমুখী
0: করতে হবে। এবার সেখানে ধরুন এক্সারসাইজ করুক আর যাই করুক, হ্যাঁ, যোগের মাধ্যমে ধীরে ধীরে ধীরে ধীরে সে মোবাইল থেকে দূরে চলে আসবে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য একটাই, যে খারাপ দিক থেকে সেই সন্তানটাকে, সেই ছেলেটাকে কিংবা মেয়েটাকে একটা ভালো পরিবেশ বা ভালো দিকটা দেওয়া,
1: দেওয়াটা এটা আমাদের মা বাবারই কর্তব্য, এটা আমাদের কর্তব্য।
0: একদম একদম। এখন অনেক বাবা মারা আছেন যে খাওয়ার টেবিলে বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে দেন, দেখবেন আছে, দেখতে পাই তো, ওরা ভাবে যে মোবাইল দেখতে দেখতে আমি খাওয়াতে পারি, বেশ খাওয়াতে পারি, কি বলবেন?
1: না না, ওটা কিন্তু ওরা, এটাই আমাদের ভুল। ওরা কিন্তু বাচ্চারা বলতেই পারে না কি খাচ্ছে ওই সময়, কিন্তু ওটা বলতেই পারে না ওরা কি খাচ্ছে, মোবাইল দেখে দেখে খেয়ে নিচ্ছে, ওরা কি খাচ্ছে না কি কি দিয়েছে মা, ওটা ওরা বলতেই পারে না, ওরা বলতেই পারে না স্বাদ হচ্ছে না, ওটা কিছুই বলে না, ওরা শুধু খেয়ে নিচ্ছে, মা দিয়ে দিচ্ছে মুখে, ওরা টুপ করে গিলে নিচ্ছে, এটাই চলে এখন। কিন্তু এটা ঠিক না আমাদের, এটা আমরা যদি সবাই একসাথে বসি কি খাওয়াটা কি খাচ্ছে, গল্প ওকে আমরা গল্প বলি, মা যদি গল্প বলি বাচ্চাদেরকে খেয়ে নেবে, কিন্তু আমরা এটা আমাদের গাইডিয়ানের ভুল আর কি, মা বাবারে ভুল, এটা আমরা খেয়ে নিচ্ছে মোবাইলটা দিয়ে দি খেয়ে যাবে, এটা তো না, ঠিক না। এটার জন্য আমাদের বাচ্চাদের সঙ্গে একটু কথা বলি, কথা বলে খেয়ে খাওয়া, যদি মাই খাইয়ে দিই তাহলে তো আর বাচ্চারা এমন হয় না, বা কি দিয়ে খাচ্ছিস কি, এটা তো ওরা জানার দরকার,
0: অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আমাদের এই যোগাতে আমাদের দক্ষিণ ত্রিপুরায় মেয়েদের জন্য কোথায় কোথায় ব্যবস্থা রেখেছে, এগুলো রয়েছে প্রশিক্ষণ কেন্দ্রগুলো?
1: আমাদের তো ওই যে উত্তর সারা সীমা যোগ ও জিম সেন্টার আছে, ওখানে আছে, আবার আমাদের বিলোনিয়া বিদ্যাপীঠ যোগা সেন্টার দিয়েছে, তো আর আমাদের বিলোনিয়া তো এখন অনেকটা সেন্টার খুলেছে, অনেক সেন্টার আছে।
0: আচ্ছা বলছি, এগুলো এগুলোতে করতে গেলে, এই যে বিদ্যাপীঠ বা এই যেগুলো, এগুলো নিশ্চয় করতে গেলে কোন টাকা পয়সার ব্যাপার থাকে না?
1: বিদ্যাপীঠ টাকা পয়সার ব্যাপার থাকে না,
0: আপনার যে
1: উত্তর শুনেছ, উত্তর সারা সীমা যে যোগা সেন্টারটা ওইখানেও লাগে না,
0: লাগে না। অর্থাৎ সরকার নিজে থেকেই ওটাকে
1: উৎসাহিত
0: করছে, এবং যিনি শিখাচ্ছেন উনাকে রেখেছেন সরকার,
1: সরকার
0: যে আপনি ফ্রিতে পরিষেবা দিয়ে যান, তাহলে আমাদের উচিত সেখানে আমাদের বাচ্চাদের পাঠানো। আচ্ছা,
1: আবার দক্ষিণ সোনাইসুরি যোগা সেন্টার, রামঠাকুর যোগা সেন্টার হয়েছে, ওখানেও কিন্তু লাগে না,
0: ও লাগে না,
1: ওখানে
0: মানে ওখানে কোনো টাকা পয়সা লাগে না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দক্ষিণ ত্রিপুরায় যোগা নিয়ে, আপনি যেহেতু একটা বিদ্যালয় আছেন আপনি জানেন, আমাদের দক্ষিণ ত্রিপুরা কিন্তু যোগা আসনে কিন্তু ভীষণ সুনাম অর্জন করেছে, ভীষণ সুনাম অর্জন করেছে। তো এই যে সুনাম অর্জন করেছে, বিশেষ করে মেয়েরা, মেয়েরা তাদের নিয়ে আপনি কি বলতে চাইছেন, কে চাইবেন?
1: এই তো আমাদের যোগাসনে দক্ষিণ ত্রিপুরায় যে অনেক একটা বিদ্যাপীঠ যোগা সেন্টার থেকে যে যোগাসন সুনাম করেছে তা না, পুরাটা
0: সমস্ত
1: দক্ষিণ ত্রিপুরা থেকে করেছে। ওরা ওই মেয়েগুলি সবাইকেই বলছি, সবার উদ্দেশ্যেই বলছি, ওরা কিন্তু অনেকটা কষ্ট করেনি এই পথে এসেছে অনেক, কারণ আমাদের একটা স্টেট মিটে ন্যাশনালে যাওয়ার আগে সাব ডিভিশন মিট করতে হয়, তারপর ডিস্ট্রিক্ট করতে হয়, এরপর স্টেট, তারপরে গিয়ে ন্যাশনাল পরে। ওই তা যেভাবে পরিশ্রম করছে, যোগাসন যোগাসন ভালো, কিন্তু আমাদের ন্যাশনালে গিয়ে খেলতে হলে অনেকটা টাপ আসন করতে হয়। তো টাপ আসন করতে গেলে তো সবাই আর যেতে পারে না, অনেকে আছে কিছু থাকে আর কি, ন্যাশনালে চান্স পায় না, ওরাও কিন্তু ভালোই আসন করে। আর যারা যায় ন্যাশনালে খেলার জন্য, তারা তো অনেকটা কষ্ট করে এই পথটা আসে, এই যেভাবে তারা যোগার প্রতি আগ্রহ, তারা এই আগ্রহ নিয়েই ভালো ভালো আসন করে, ওরা ভালো আসন করে দেখেই তো যায়। তো তাদের এই যোগাসনে ন্যাশনাল খেলে এসেই ওরা ভবিষ্যতে একটা যোগার লাইনে থাকে, ওরা বেশিরভাগই যোগার লাইনে থাকে, যেমন আমি আছি। অন্য অন্য লাইনে যায় না কিন্তু ওরা, অন্যদিকে বেশিরভাগই যায় না, ওরা যোগা নিয়ে পড়াশোনাও করে, যোগা নিয়ে এখন ডিপ্লোমা বিপিএড এমপিএড সবটাই শুরু হলো ওটা নিয়েই এখন।
0: না, অনেকে ভাবে যে না আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, আমি ওই লাইনে যাব, ওই লাইনে যাব। এই যে আজকে বলছেন আপনি এই যোগা, এই যোগাটা নিয়েও কি তার জীবনটা কি সঠিক জায়গায় নিয়ে পৌঁছাতে পারে?
1: পারে। যোগা তো যোগা যে এখন যোগার ন্যাশনাল খেলে এসে ভালো করে যোগার সাথে তো লেখাপড়া চলছে, ওই লেখাপড়া নিয়ে তারা আগাচ্ছে। তো ডিপ্লোমা এখন তো যেমন মাস্টার ডিগ্রি যোগার উপরে মাস্টার ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রি করে আসলেই তো আমাদের এখন তো যোগার উপরে সত্যি খুব ভালো। যেমন এবার গেল চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড যোগা
0: চ্যাম্পিয়নশিপ,
1: বিশ্ব যোগা ইয়া। তো মেয়েরা তো এখন কোনো দিকে পিছিয়ে নেই, ওরা যোগাটা নিয়ে পড়াশোনা করছে, আবার চাকরির ক্ষেত্রে সেম, ওরা চাকরি পাচ্ছে, অনেকজনে চাকরি পাচ্ছে, বা যারা পাচ্ছে না তারা কিন্তু প্রাইভেট যোগা সেন্টার,
0: নিজেরা যোগা সেন্টার করে ওরা সেই অর্থনৈতিক যে যোগার টিউশনটা সেটা কিন্তু দিতে পারছে এবং ভালো রোজগার,
1: ভালোই রোজগার করছে। এখন আবার মোবাইলে অনলাইনে ক্লাস চলছে, ওটা দিয়ে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, অনেক অনেক হচ্ছে।
0: তাহলে আমরা এইটুকু বুঝলাম যে যোগাসন দিয়ে, যোগাসন আমরা বিষয় এমন একটি মাধ্যম যে যোগাসন নিয়ে যদি আমরা যদি ছেলে মেয়েদের যদি উদ্বুদ্ধ করি, ওদেরকে যদি বোঝাই, বা আমাদের অভিভাবক অভিভাবিকারা যারা রয়েছেন তারা যদি সচেতন হন, তাহলে আমার মনে হয় এই যোগা নিয়ে এখনকার মেয়েরা শারীরিকভাবে যেমন সুস্থ থাকবে, মানসিকভাবে যেমন সুস্থ থাকবে, অর্থনৈতিক যোগানের মাধ্যমে তার শ্রীবৃদ্ধি ঘটবে, তার নিজের পায়ে, এবং তার উজ্জ্বল উদাহরণ আপনি, তাই তো? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এতক্ষণ কথা বললাম, আমাদের স্টুডিওতে ছিলেন বিলোনিয়া পিএমসি আর্যগ্রহণী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যোগা শিক্ষিকা শ্রীমতী ঝুমা সরকার। ভীষণ ভালো লাগলো, অনেক শুনলাম, আমাদের শ্রোতা বন্ধুরাও শুনেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই মূল্যবান আলোচনা রাখার জন্য।
1: ধন্যবাদ আকাশবাণী বিলোনিয়াকে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, আর বিশেষ করে ধন্যবাদ স্যার আপনাকে, ওই স্যারের জন্যই আমি আজকে এই জায়গাটা আসা।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ কথা হলো

0: বিলোনিয়া পিএমসি আর্যকলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যোগা শিক্ষিকা শ্রীমতী ঝুমা সরকারের সঙ্গে। এতক্ষণ ছিলেন, আজকের বিষয় ছিল ক্রীড়াঙ্গনে যোগাচর্চায় মেয়েদের অবস্থান নিয়ে। তো আবারও কথা হবে আগামী কোন অনুষ্ঠানে, আবারও অন্য কোন এক্সপার্টের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় চেয়ে নিচ্ছি, নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ পরিবেশিত হল অনুষ্ঠান মাঠে ময়দানে। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন সঞ্জীব দাস, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। অনুষ্ঠানমালা এবারে রয়েছে ভিওপরি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় ইন্দ্রাণী সেন।